আকাশ বাণী আগরতলা, আজ বৃহস্পতিবার, তেইশে আশ্বিন, ১৯৪৮ শতাব্দ, ২৭ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ২৩৬.৪ মিটারে, অর্থাৎ ১১৬৯ কিলোহার্টজে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে, এবং একই সঙ্গে ওয়েবস ওটিটি প্ল্যাটফর্মেও শোনা যাচ্ছে আমাদের এই অনুষ্ঠান। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল ৫:৫৬ হয়ে ১১ সেকেন্ড। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন।

আকাশ বাণী আগরতলা। কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমেই হিন্দি সংবাদ, এবং এরপর শুনবেন ইংরেজি সংবাদ।

0: Facilities such as 10 AI and robotics labs, 1,500 printers, signs on wheels, and 60 Chromebooks. The Department of Agriculture and Farmers Welfare will celebrate the national level celebration of Mahila Kisan Divas 2026 in New Delhi today to recognize the women's contribution to Indian agriculture. The Ministry of Agriculture and Farmers Welfare said that women, being an integral part of India's agricultural system, play several pivotal roles from sowing, transplanting and harvesting to livestock management, seed conservation and natural resource management. Indian Embassy in Riyadh has urged all Indian nationals to continue to follow local authorities' instructions, stay indoors in case of aerial attack and refrain from circulating videos or news related to ongoing events in view of the current situation in Saudi Arabia. In a fresh advisory, the embassy informed that two Indian nationals who were injured in the Riyadh airport attack on 10th of October continue to remain in ICU. One Indian national has been shifted from ICU to high dependency unit. Four more Indian nationals continue to receive medical care in normal ward and one person was discharged from the hospital. Flight operations continue to remain suspended at King Khalid International Airport in Riyadh. Flight operations at Dammam, Jeddah and Medina continue with some disruptions. Indian carriers have suspended flights to and from Saudi Arabia until 17th of this month. In men's cricket, West Indies defeated India by 24 runs in the 4th T20 International in Hyderabad last night. Chasing a target of 248 runs set by West Indies, India scored 223 for 9 in 19.3 overs. Sanju Samson was the top scorer with 56 runs. For West Indies, Kemo Paul scalped 5 wickets. Earlier, put into bat, West Indies posted 247 runs for the loss of 3 wickets in stipulated 20 overs. West Indies captain Shea Hope scored unbeaten 102 runs off 50 balls. Shea Hope was adjudged the player of the match. The 5-match series is now levelled at 2-2. And that is the end of this news bulletin.
1: Akash Bani Agartala. এখন সুভাষিত অনুষ্ঠানে শুনবেন শ্রী শ্রী মায়ের বাণী থেকে পাঠ।
2: ঠাকুর ভগবানের বিষয় ছাড়া কোনো কথাই বলতেন না, আমাকে বলতেন, দেখছো তো মানুষের দেহ কি, এই আছে এই নাই, আবার সংসারে এসে কত দুঃখ কত জ্বালা পায়, এই দেহের আবার পয়দা করা কেন, এক ভগবানই নিত্য সত্য, তাঁকে ডাকতে পারলেই ভালো, দেহ ধরলেই নানা উপসর্গ। সেদিন বিলাস এসে বলছে, কত সাবধানে আমাদের থাকতে হয় মা, পাছে মনেও কিছু উঠে, এই ভয়েও সশঙ্ক থাকতে হয়, তাই তো ওর হলো সাদা কাপড় আর সংসারীরা হলো কালো কাপড়, কালো কাপড়ে কালি পরলেও অত ঠাওর হয় না, কিন্তু সাদা কাপড়ে এক বিন্দু পরলেই সকলের চোখে পড়ে, দেহ ধরলেই বিপদ, সংসার তো এই কামকাঞ্চন নিয়েই আছে, ওদের সাধুদের কত ত্যাগ করে চলতে হয়, তাই ঠাকুর বলতেন সাধু সাবধান। ঠাকুরের কোনো বিষয়ই ভগবান ছাড়া ছিল না, আমাকে যেসব জিনিস দিয়ে ষোড়শী পূজা করেছিলেন সেই সব শাঁখা শাড়ি ইত্যাদি আমার তো গুরুমা ছিলেন না, কি করব ঠাকুরকে জিজ্ঞাসা করতে তিনি ভেবে বললেন, তা তোমার গর্ভধারিণী মাকে দিতে পারো, তখন বাবা বেঁচে ছিলেন, কিন্তু দেখো তাকে যেন মানুষ জ্ঞান করে দিও না, সাক্ষাৎ জগদম্বা ভেবে দেবে, তাই করলুম, এমনি শিক্ষা ছিল তাঁর। মানুষ তো ভগবানকে ভুলেই আছে, তাই যখন যখন দরকার তিনি নিজে এক একবার এসে সাধন করে পথ দেখিয়ে যান, এবার দেখালেন ত্যাগ। ঠাকুর এবার এসেছেন ধনী নির্ধন পণ্ডিত মূর্খ সকলকে উদ্ধার করতে, মলয়ের হাওয়া খুব বইছে, যে একটু পাল তুলে দেবে শরণাগত হবে সেই ধন্য হয়ে যাবে, এবার বাঁশ ও ঘাস ছাড়া যার ভেতরে একটু সার আছে সেই চন্দন হবে, তোমাদের ভাবনা কি। ঠাকুর ছিলেন তিনি একটা দেখা প্রত্যক্ষদর্শী লোক, তিনি সব দেখেছেন তিনি সব জানেন, তাঁর কথা বেদ বাক্য, তাঁর কথা যদি বিশ্বাস না করবে তো কি করবে, তাঁর নিজের মুখের কথা তাকে স্মরণ করলে কোনো দুঃখ থাকে না, যে একবার ঠাকুরকে দেখেছে তার আর ভয় নেই, ঠাকুরকে ডাকতে ডাকতে কৃপা হলে তবে প্রেম ভক্তি হয়, তাঁর নাম করবে তাতে খুব বিশ্বাস রাখবে, সংসারে যেমন মা বাপ ছেলেদের আশ্রয়স্থল

0: তিনি ঠাকুরকে জ্ঞান করবে, ঠাকুর আর কোথায়, তিনি ভক্তের নিকটে। মনে ভাববে আর কেউ না থাক, আমার একজন মা আছেন, ঠাকুর যে বলে গেছেন এখানকার সকলকে তিনি শেষ দিনে দেখা দেবেনই। ঠাকুরের কাছে মনের কথা জানিয়ে প্রার্থনা করবে, প্রাণের কথা কেঁদে বলবে, দেখবে তিনি একেবারে কোলে বসিয়ে দেবেন। তোমাদের আর ভয় কি, তাঁর শরণাগত হয়ে থাকবে, আর সর্বদা জানবে যে ঠাকুর তোমাদের পেছনে আছেন। ঠাকুরের শরণাগত হলে সব হয়, সব সত্যি, সব সত্যি, কিছু মিথ্যে নয় মা। উনি প্রকৃতি, উনি পুরুষ, ঠাকুর দয়া করবেন, তাঁকে ডাকো আর সৎসঙ্গ করো, সাধন ভজন করো। এত জপ করলামই বলো, আর এত কাজ করলামই বলো, কিছুই কিছু নয়। মহামায়া পথ ছেড়ে না দিলে কার কি সাধ্য। হে জীব, শরণাগত হও, কেবল শরণাগত হও, তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন। দেখো মা, শরণাগত হয়ে পড়ে থাকতে হয়, তবে তো তাঁর কৃপা হয়। যে তাঁর উপর নির্ভর করে তিনি তাকে সকল বিপদ হতে রক্ষা করেন। তাঁর উপর নির্ভর করে থাকতে হয়, তিনি ভালো করতে হয় করুন, ডোবাতে হয় ডোবান, তবে ভালো কাজটি করে যেতে হয়, আর তাও তিনি যেমন শক্তি দেন। মানুষের কতটুকু বুদ্ধি, কি চাইতে কি চাইবে, তাঁর শরণাগত হয়ে থাকা ভালো। তিনি যেমন যেমন দরকার তেমন দেবেন। বকলমা মানে মনে মনে ভগবানকে সমস্ত ভার অর্পণ করা। বকলমা দেওয়ার পরেও ইষ্টমন্ত্র জপ কিংবা দিনান্তেও ভগবানকে একবার স্মরণ করতে হয়।
1: শুভাশিত অনুষ্ঠানে শুনলেন শ্রী শ্রী মায়ের বাণী থেকে পাঠ, আকাশবাণী আগরতলা। এখন অঞ্জলি অনুষ্ঠানে শুনবেন ভক্তিমূলক গান, প্রথম শিল্পী অনিন্দিতা রায়।

ভক্তিমূলক গান শুনলেন অঞ্জলি অনুষ্ঠানে, সর্বশেষ গানটি শুনলেন সুব্রত দেবনাথের কণ্ঠে আকাশবাণী আগরতলা। এখন শুনবেন ককবরক অনুষ্ঠান হায়ুংনি খরাং।

0: রমনি টেকাইসা বরম সলাইজাক মানে চিনি শাক সলাইজাক ফান চিনি ফলা সলাইজাকা চিনি ফলা চামিয়া থা হাইনে বাকে সিনাই বড় রক্ষা হামিয়া অংয়া বরং পিনি কচামরি খিবুই কতালি চুম্মা হাইন চিনি ফলাব কচাম হামিয়া শাকন খিবুই কতাল শাকন সলাইনে হারো চিনি ফলান মকল বাইন গিয়া যোগ জ্ঞান এবার ব্রহ্ম জ্ঞান বাইসমিন ফলানো নগৈমানো সামং ন ধর্ম হাইনে বাকে যতন সামং খালাইনানি নাংনাই মতাই শ্রীকৃষ্ণ হাইনে বাকে জবা খালাইমানে বিশুংতী অর্জুন বিনি সামং খালাইনানি ককন শাখা অ কক কাহামরকন সং খালাইক গীত সাজাক মানে কিসা কক্রক ফাইটি তাবুক নাইনালে নেন চিনি পান্ডানি বিশুং তাইতাম মতাম
1: অক্টোবর হায়ং গণাঙ্গিন ডক্টর এপিজে আব্দুল কালাম আচার্মা সাল পালন আচার্মা সালের সেরাই রকমের সাল পালনী অ সাল যত সেরমের রকম কাহাম চেতন খাইনি বাকি সেরমঙ্গ করি বাকি গ্লোবাল ইয়ক সামু সাল নিব পালাইজাকি দাম সাক্ষান দমফানি সাক্ষানন নাহারি তিনি অসাল মতো ফাজাকি দাম এবং পালাইজাকি দাম তিনি সালন হায়ং কামিনি বুড়ি রকি সাল নিব পালাইজাকি দাম কামিয়াম চাইনি হাবরাই তাই উপাব বুড়ি রকি ক্লাইমিন পশিদানি পাকি বা কিন্তু সামু কাহান্ন সুবা চুব ডিপ্রেশন তাম এবার তাম গবাম বরফনি অবহায় সালগ্রমনি চিনি লামাও তাই চিনি সাকি হামসাম আবো বেলাই এফেক্ট লাই চিনি মেন্টাল হেলথ এবার ওয়ান শপ নুন মানসিক সাক হাম আবো লাইন থাঙ্গো চিনি দুঃখা হামিয়া খেয়ায় ওয়ান শপমা ইমোশন নি তবন চাম বেলাই আবো লোকজাক আবো অনমানি আবো সিজাইগেন বাকি উফর অন যেন সাইমাইয়া সিজাগে পিয়া আবো চলাতেই পরিরকমী সাকি সিজাক মানে আবহ জুদা জুদা খান চলারকি এবার পোশাক

0: সরক লাঠারক আবরক তুই মাংলা খানিব সাজা খা। তাই তঙ্গ ধলাই আমচানি ভারত বাংলাদেশ আরিওব সারা দক্ষিধাম রায়দান খাই রাজা আবংখা ভারত বাংলাদেশ আরিনি কাইসা কিলোমিটার এবা ওয়ান কিলোমিটার নি বিশৃঙ্গ তংনাই লোকরকনি বাগৈ অ রায়দারক ফিয়াবা গন্দা তৈসা আমচাইনি রয়সাবারি বাজার রক অ ফাতার আবনি ফাতার তংনাই হিনি সাজাকা আবংখা শালবুরুমনি সানজা দামদক নিশিমি সারেকনি দামদক জরা অ রায়দা খাজাক তংনাই। ডিসেম্বরনি সাল নচিব্রুই নৈশা নচিদক ইংরেজি বিশ্ব জ্বর তংনাই অ জ্বরও লুকুরক নি থাংলাই সুথানি পিয়াবা কিসা লুকুরক বেলাইকেন সাকাম হামিয়ারক অঙ্গিনাই বরক সাকাম নাইজাংনানি বাকি থাংলাই লুকুরক তে হাসে হাপাংনি পুলিশনি সামঙ্গ তংনাই রক তে ধলাই আমচাইনি তাংফাং অকরানি থানি ককমানজারক সিমিন লাইসু মানে হিনি সাজাখা ফিয়াবা অকে রং সবাইনে রগ্ন রাজ্য নরক সবাইনে বরং শাস্তি রাজাং হিনিব সাজাখা।
1: ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড নিব খাকতই টিআরবিটি নিব খাকতই সাকলাই চাকা বসকাংনি টেট আমসকমু 2026 অব নি শালক সাকলাই চাকা পেপার ওয়ান এবার টেট ওয়ান অব ওঙ্গানো ও ডিসেম্বর তালনি অবশ্যই ডিসেম্বর তালনি সাল নিচি সালও আপনার কারণ নাই পেপার টু এবার টেট টু আবঙ্গানো 2027 বিশিনি জানুয়ারি তালনি সাল থাম এবার 3rd January 2007 নাকাতি 2027 ও অঙ্গানো হিনাই সাল রক সাকলাই রেজাখা ও আমজকমু নাজাগানো দীপর দামচিনি সিমি দীপর দামনি তামুইনাই সতী থামচি জড়া।
0: অসমতানি জড়াও লুকুরক কচাং কচাং খালাইনাই তঙই মানাইতেই তে কাহাম কেরং খালাইনাই কোনো কেবং মংকরি খালাইনাই অসমতাই রক নাই মানাইতেই তে ট্রাফিক রক বরক সেফটিনি বাগৈনাই লুকুরকনি সেফটিনি বাগৈনাই অসমতানি জড়াও বরকনি কিসা রায়দারক খাওয়াই রেখা অবতংনাই সাতচি সিনি নিশিমি সাল অক্টোবর তালনি সাল নচি জরা নচাই নচি দক সালমারি জরা অ জরাও নো এন্ট্রি নি যে সামতাং বা সিস্টেম আব খাজাখা সানজা দাম্বা নিশিমি হরনি দামসা জরা অ জরাও লোকরক লাইসুথানি কিসা মানারক খালাই রেজাখা ফাজি তাবুক সঙ্গ নাইলাই নাই সেবক রক বরক লংমানি কক রক তামা তামা তং আবরক কিসা আনি আফাও তঙ জুনিয়র এক্সিকিউটিভ আবংখা কর্পোরেট সেক্টর বুকচা সুক থাই তঙ্গ সারা বাচি রংমারি সানজাখা বিই হেকে বিটেক পাস অংনানি নাংনাই উমর খাই রাজাখা বিশি চিচা নিশিমি নেচি চার নিবিসঙ্গ খাজাক বসংরকনি বাকি হিংকে রায়দান রক্ষসাইন উমর বহু ফলক রাজাংনাই হিনি সাজাখা। অনলাইন নিবিসং তুই কয়লাই রানানি পাইথাক সাল অক্টোবর তালনি সাজি সিনি নিবিসঙ্গ রানানি নাংনাই তাই বরংনি আমজক মুনাহারমানি ফাতার হাস্তে ও অংনাই থাই রক তে সাল রক কলেটানি বিশং তিন সাকলাই রাজাংনাই
1: তাকাইসা আইয়া ফটোমনি অবংখা ত্রিপুরা এমপ্লয়িজ স্টেট ইন্সুরেন্স সোসাইটি নিবখাক্তি কন্ট্রাক্ট বেসিক ও বিশে কাইসা নিবাগি নাই বড় শীতক যাক নাই আপনি বাকি আচুক থাই রকমখা ইন্সুরেন্স মেডিকেল অফিসার আপনি বাকি আচুক থাই তঙ্গ কাইসা আবার এসসি রং বাকি খাতে যাক রং মারিং না নাঙানো এমবিবিএস এলোপ্যাথ উমর

0: bisi snichi jora khajakna tongo ta kashankai pharmacist abo niachok thai tongna kai nei abo st tongna bai khate ja abo nirung maringna nangana higher secondary pass khlaija science tui nei apno karibo degree nyaka bo diploma khlaija pharmacy bo allopath no tui nei umor khajak tongo bisi dokchi bani bisi তা কাছে আচক থাই তঙ্গ অক্সিলিয়ারি নার্স মিডওয়াইফ আপনি ভাগে আচক থাই খাতি জায়গা আনরিজার্ভ কাইশা আপনি ভাগে বাহিনী রং মারি না নাঙানা হায়ার সেকেন্ডারি পাস সায়েন্স তুই নাই ইয়াকে বা ডিপ্লোমা খাইজাক এ এন এম ইয়াকে বা জে এন এম ও বিনি উমরঙ্গানে উমর বাহিনী খাজাগড় দকচি বাণী বিশিং তা কাইশা তঙ্গ অ্যাকাউন্টেন্ট আবহাইন খাতি জায়গা কাইশা রং মারি না নাঙানো এম কম পাস খাইজাক জেস কশিজাক ইউনিভার্সিটি নিভানো বিশি কাইসেনি ডিপ্লোমা কম্পিউটার অ্যাপ্লিকেশন খাইজাক না নাই কশিজাক ইউনিভার্সিটি এবার ইনস্টিটিউটনি উমর আরও তংনাই বিশি ব্রিচি ফিয়া এস সি এস টি রং বাকে হিংকাই বিশি বা কবাং ফানো চুকানো তা কাইশা আসুক কাই তঙ্গ ল্যাবরেটরি টেকনিশিয়ান আপনি বাকে কাইশা আবো এস টি রং বাকে খাতি যাক আজগা রংমারি নাঙানো মাধ্যমিক নিখাবা আবাই বাকসা রংমারি রব আম পাস খাইজাক জেস গসিজাক বোর্ড নিখাবা ইনস্টিটিউট নিফানো তাই বিশিক থামনি ডিপ্লোমা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ও পাস খাইজাক গসিজাক ইনস্টিটিউটনি বখাতে আপনার কারিবা হায়ার সেকেন্ডারি পাস সায়েন্স তুই নাই তাই বিশিক নি ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ও এক্সপিরিয়েন্স এবার সামগ্রী যাক টংনা নাই আপনার কারি ব্যাচেলর ডিগ্রি মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান ইনস্টিটিউটনি পাস খাইজাক না নাই আবো গসিজাক বোর্ডনি বাকি জেসা গসিজাক বোর্ডনি বাকি ফানো মিমানো আর বাহাইনো উমর দকচি বাণী বিশিং না নাঙানি সাজাখা তাকে হামকাই সাইমানানি বাকে হিংকাই www.labor.tripura.gov.in ও ওয়েবসাইট ফানো নাইমানো নাই সাজাখা আশোক জড়াতো সঙ্গ শিবক বরক তলামানে কখনো লাগে ফাইদে তাবুক তিনি নগতি বানী কগ্র কিচ্ছা নাই নাইলে না তিনি নগতি বারও নক যাকা নখা কিসা চুমুই কবল যাক তংনাই কিসা ফুঙ্গ কিসা শিয়ারি কবল যাক নাই তিনি তুমারিও নক যাক ইমানো থামচিব্রুই ডিগ্রি সেলসিয়াস নিশিমি নিচিব্রুই ডিগ্রি সেলসিয়াস নি বিশুঙ্গ তিনি ফুঙ্গ নকজাকা থামচি থাম ফুটা চার ডিগ্রি সেলসিয়াস নিশিমি নৈচি ব্রুই ফুটা চার ডিগ্রি সেলসিয়াস জরা নক বারো শিবুক মারি না ইংই মানো তিনি রাও চুকুচি দক নিশিমি বাচি থাম নিবিশৃঙ্গ আশোক জরা তিনি নকবতী বানী কগ্র খনা রোজাকা ফারি তাবুক রোজা মংতংসা খনা লাইন বাঁচানি সিগাং খনালাইনাই ঝর্ণা আরেন খরাঙ্গ তিনি পান্ডব তংমানী আং মনিকা
1: তাই আং শিল্পী

আশ্চর্যর ঝর্ণা আরেক খরঙ্গ রোচা মুখানার চাখা আকাশবাণী আগরতলা অবনী লগিন তিনি ফুংনি হয়নি খরং পান্দা অরণ পাইকা যতন হাম্বাই।

নমস্কার, সুপ্রভাত শ্রোতা বন্ধু, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের অভিজ্ঞাপনের আরও এক নতুন পর্বে, নতুন সকালে। শ্রোতা বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন যে পরিচ্ছন্নতা সুস্থ জীবনের অন্যতম প্রধান শর্ত। আর এই পরিচ্ছন্ন থাকার সবচেয়ে সহজ অথচ কার্যকর উপায়গুলির মধ্যে একটি হল সঠিক পদ্ধতিতে হাত ধোয়া। আমরা প্রতিদিন নানা কাজে আমাদের এই দুহাত ব্যবহার করি, তাই না শ্রোতা বন্ধু? সেই হাতের মাধ্যমেই অজান্তে জীবাণু কিন্তু আমাদের শরীরে প্রবেশ করতে পারে এবং বিভিন্ন সংক্রামক রোগের কারণ হয়ে উঠতে পারে। অথচ সামান্য সচেতনতা এবং নিয়মিত হাত ধোয়ার অভ্যাস আমাদের অনেক রোগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। হাত ধোয়ার এই গুরুত্বপূর্ণ অভ্যাস সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতে প্রতি বছর 15ই অক্টোবর, অর্থাৎ ঠিক আজকের এই দিনটি পালন করা হয় বিশ্ব হাত ধোয়া দিবস হিসেবে। এই দিবসের মূল উদ্দেশ্য হল সাবান এবং পরিষ্কার জল দিয়ে হাত ধোয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে মানুষকে সচেতন করা এবং দৈনন্দিন জীবনে এই অভ্যাসগুলোকে আরও বেশি পরিমাণে ছড়িয়ে দেওয়া। শ্রোতাবন্ধু, আমরা অনেক সময় সাধারণ বিষয় ভেবে হাত ধোয়ার গুরুত্বকে উপেক্ষা করে ফেলি, তাই না? কিন্তু খাবার খাওয়ার আগে, শৌচাগার ব্যবহারের পরে, রান্না করার আগে, শিশুকে খাওয়ানোর আগে কিংবা বাইরে থেকে বাড়িতে ফিরে হাত পরিষ্কার করা অত্যন্তই জরুরি। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। ছোটবেলা থেকে এই অভ্যাস যদি গড়ে তোলা যায়, তবে তারা ব্যক্তিগতভাবে পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন হয়ে বেড়ে উঠতে পারবে। শ্রোতাবন্ধু, আজকের এই অভিজ্ঞাপন পর্ব থেকে চলুন না

প্রত্যেকেই সেই প্রতিজ্ঞা করি যে নিজেকে সুস্থ রাখতে, নিজের সমাজকে সুস্থ রাখতে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি নিয়মিত হাত পরিষ্কার রাখার বিষয়টিও বিশেষভাবে আমরা গুরুত্ব দেব। তবেই তো আমরা সুস্থ থাকতে পারব, আমরা আমাদের পরিবেশকে সুস্থ রাখতে পারব। শ্রোতবন্ধু, ইতিহাসের পাতা জানান দিচ্ছে আজকের দিনকে নিয়ে আরও নানান ঘটনা। যেমন আজকের দিনে 1676 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে মুদ্রা তৈরির অনুমতি লাভ করেছিল। আজকের দিনে টাটা এয়ারলাইন্স প্রথম উড়ান পরিচালনা করেন, ঠিক আজকের দিনে 1932 খ্রিস্টাব্দে। ইতিহাসের পাতা বলছে আজকের দিনে চীনের প্রথম পারমাণবিক বোমার পরীক্ষা হয় 1964 সালে। আজকের দিনে শনি গ্রহের উদ্দেশ্যে ক্যাসিনি মহাকাশ যান উৎক্ষেপণ করা হয়েছিল 1997 সালে। আজকের দিনে 2016 সালে 197টি দেশ হাইড্রোক্লোরোফ্লোরোকার্বনের ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার জন্য মন্ট্রিল প্রোটোকল সংশোধন করেছিল। আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন মুঘল সম্রাট আকবর, আর সালটা ছিল 1542। আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এবং বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর APJ আব্দুল কালাম 1931 খ্রিস্টাব্দে। আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন বিশিষ্ট ভারতীয় অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়, সাল 1946। আজকের দিনে আমরা হারিয়েছিলাম বেশ কয়েকজনকে, যেমন নৃত্যশিল্পী মাতা হাঁড়ি, যাকে আমরা আজকের দিনে হারিয়েছিলাম 1917 সালে। এছাড়াও আজকের দিনে আমরা আরো নানান ঘটনার সাক্ষী হয়েছিলাম। শ্রোতবন্ধু, আজকের দিনই বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা দিবস কিন্তু পালন করা হয় গোটা বিশ্বজুড়ে। শ্রোতবন্ধু, জানিয়ে দিলাম ইতিহাসের পাতায় আজকের দিনের নানান ঘটনাবলী।

শ্রোতাবন্ধু, এবারে চলে যাচ্ছি কিছু তথ্যে, যেখানে আজ কোথায় কি হতে চলছে অনুষ্ঠান সে বিষয়গুলো আপনাদের জানিয়ে দিই। যেমন আজ বিকেল 4টা থেকে আগরতলার রমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলের মাঠে প্রথম ফুড ফেস্টের আয়োজন করা হয়েছে, যার উদ্বোধন করবেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের TRLM, জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিট এবং পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই ফুড ফেস্টের আয়োজন করা হয়েছে। যে ফুড ফেস্ট কিন্তু চলবে প্রতিদিন 3টা থেকে রাত 12টা পর্যন্ত, আর তা চলবে উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলের মাঠে 21 অক্টোবর পর্যন্ত, অর্থাৎ 15 অক্টোবর থেকে 21 অক্টোবর পর্যন্ত এই ফুড ফেস্ট উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলের মাঠে অনুষ্ঠিত হবে। আপনারা জানেন যে গোটা দেশ জুড়ে চলছে সেবা সংকল্প অভিযান, আর এই সেবা সংকল্প অভিযানে গতকাল রাজ্যের প্রতিটি জেলায় সেবা কি রং রাষ্ট্র কি সংঘ কর্মসূচি

পালিত হয়। আর যে কর্মসূচির আজ ব্লক স্তরে পালিত হবে, অর্থাৎ রাজ্যের প্রতিটি ব্লকে আজ সেবা কে রং রাষ্ট্রকে সংঘ কর্মসূচি পালন করা হবে, যার মাধ্যমে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলো রঙ্গোলির মাধ্যমে তুলে ধরা হবে। আরেকটি তথ্য আপনাদের জানিয়ে দিচ্ছি, আগরতলার কুঞ্জবনের এসসিইআরটির নতুন অডিটোরিয়ামে পশ্চিম ত্রিপুরা জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে জেলা স্তরের রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আজ সকাল 9:30 এই রক্তদান শিবিরের উদ্বোধন করবেন মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অধিকর্তা ডক্টর সমিত রায় চৌধুরী। শ্রোতবন্ধু, জানিয়ে দিলাম বেশ কয়েকখানি তথ্য।

শ্রোতাবন্ধু, এবারে আপনাদের কিছু কর্মখালি বিজ্ঞপ্তি জানিয়ে দিচ্ছি, অর্থাৎ কাজের খবর জানিয়ে দিচ্ছি। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলা থেকে এক বিজ্ঞপ্তিতে কিছু শূন্য পদের জন্য দরখাস্ত আহ্বান করেছে। প্রার্থীদের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল প্রোডাকশন, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে গ্রাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েট হতে হবে। বিস্তারিত তথ্য জানতে তাদের ওয়েবসাইট registered@nita.ac.in আপনারা দেখে নিতে পারেন। আরেকটি কাজের খবর আপনাদের জানিয়ে দিচ্ছি। ভারতের সুপ্রিম কোর্টে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করেছে। পদের নাম জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি, নন গেজেটেড। শূন্যপদ রয়েছে 250টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্রাজুয়েট ডিগ্রি অর্থাৎ স্নাতক হতে হবে এবং কম্পিউটারে টাইপিং জ্ঞান কিন্তু আপনাদের থাকতে হবে। বয়সসীমা আপনাদের হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে। বেতন লেভেল 6 অনুযায়ী বেসিক পে আপনারা পেয়ে যাবেন। আবেদনের সময়সীমা 7ই অক্টোবর থেকে শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ আগামী 28শে অক্টোবর। আরও বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইট কিন্তু আপনারা দেখে নিতে পারেন। শ্রোতাবন্ধু, জানিয়ে দিলাম কাজের খবর।

ভাগ করি। সুস্থ থাকতে আমরা প্রত্যেকেই চেষ্টা করি বা সুস্থ থাকার উপায় খুঁজে চলি। সুস্থ থাকতে হলে প্রতিদিনের জীবনযাপনে আমাদের কিন্তু বিশেষ কয়েকটি বিষয়ে নজর দিতে হবে, তবেই কিন্তু আমরা সুস্থ থাকতে পারব। প্রথমত, প্রতিদিন পুষ্টিকর এবং সুষম খাবার আমাদের খেতে হবে। খাদ্য তালিকায় শাকসবজি, ফলমূল ও প্রোটিন সমৃদ্ধ খাবার রাখতে হবে। অতিরিক্ত তেল, নুন এবং চিনি খাওয়ার অভ্যাস কমিয়ে দিতে হবে। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটা বা শরীর চর্চা করার চেষ্টা করতে হবে। পর্যাপ্ত ঘুম, নিয়মিত সময়ে ঘুমোতে যাওয়া সুস্থ থাকার জন্য কিন্তু অত্যন্তই জরুরি। তার পাশাপাশি পর্যাপ্ত জল পান করুন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখুন, খাবার খাওয়ার আগে ও শৌচাগার ব্যবহারের পরে সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে। শ্রোতাবন্ধু, আজ কিন্তু আরও একটি বিশেষ দিন। যেমন আমরা প্রথমেই বলছিলাম যে আজ বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা মাস বা দিবস পালন করা হচ্ছে। প্রতি বছর এই অক্টোবর মাস জুড়ে গোটা বিশ্বে স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াতে নানান কর্মসূচি পালিত হয়। তো সেই দিকে আপনাদের সচেতন হতে হবে। এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ কিন্তু নিতে হবে। জানিয়ে দিলাম স্বাস্থ্য সংক্রান্ত কিছু তথ্য।

শ্রোতবন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি আবহাওয়া দপ্তরের দেওয়া আগামী ২৪ ঘন্টার পূর্বাভাস কি বলছে। আগামী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ সাধারণত মেঘলা থাকবে, রাজ্যের কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয় ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন, অর্থাৎ আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৬% এবং সর্বনিম্ন ৫৩%। জানিয়ে দিলাম আবহাওয়া দপ্তরের দেওয়া আগামী ২৪ ঘন্টার পূর্বাভাস।

শ্রোতা বন্ধু, সময় কিন্তু জানান দিচ্ছে আজকের মতো বিজ্ঞাপনের পর্ব এখানেই শেষ করতে হবে। তবে যাওয়ার আগে যেটা বলার, যে প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, পুজোর দিনগুলো প্রত্যেকে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে কাটান। সবাইকে অনেক অনেক পঞ্চমীর শুভেচ্ছা। আপনাদের সঙ্গে অভিজ্ঞাপন পর্ব নিয়েছিলাম আমি রাহুল। আজ এ পর্যন্তই, নমস্কার।

আকাশ বাণী আগরতলা। কিছুক্ষণের মধ্যে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এরপর শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ, এবং এরপর ককবরক সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে লাদাখে প্রায় 3,350 কোটি টাকার 5টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা 11,40,000 রেলকর্মীকে 78 দিনের উৎপাদন ভিত্তিক বোনাস প্রদানের বিষয়টিও অনুমোদন করেছে। আইডিবিআই ব্যাংকের কৌশলগত পুনর্গঠনে নীতিগত সম্মতি দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে এশিয়ান গেমসে অংশগ্রহণকারী ভারতীয় দলের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন। 21টি সোনা, 27টি রূপ ও 37টি ব্রোঞ্জ সহ 85টি পদক জিতে পদক তালিকায় ভারত চতুর্থ স্থান অর্জন করেছে। সৌদি আরবে হামলা পরবর্তী পরিস্থিতিতে সেদেশের সমস্ত ভারতীয় নাগরিকদের ভারতীয় দূতাবাসের নির্দেশিকা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। শারদীয় দুর্গোৎসবের আজ পঞ্চমী, উৎসবে মেতে উঠেছে গোটা পশ্চিমবঙ্গ। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে লাদাখে প্রায় 3,350 কোটি টাকার 5টি বড় উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এই উপলক্ষে তিনি বক্তব্য রাখবেন। এই প্রকল্পগুলির লক্ষ্য আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জ্বালানি পরিকাঠামো আরও মজবুত করা, সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ এবং জল ও নিরাপত্তা ব্যবস্থার উন্নতি সাধন। প্রধানমন্ত্রী লের কুশক বকুলা রিম্পোচি বিমানবন্দরে 640 কোটি টাকা ব্যয় নির্মিত নতুন প্যাসেঞ্জার টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন। 23,800 বর্গমিটার এলাকা জুড়ে গড়ে ওঠা এই আধুনিক টার্মিনালটি বার্ষিক 35 লক্ষ যাত্রী চলাচলের উপযোগী করে তৈরি করা হয়েছে। সীমান্ত সড়ক সংস্থা বা বিআরও নির্মিত 298 কিলোমিটার দীর্ঘ নিম্ন পুদুম দারচা সড়কটি প্রধানমন্ত্রী দেশবাসীকে উৎসর্গ করবেন। দুর্গম জাস্কার উপত্যকার মধ্য দিয়ে লেট নিম্মুর সঙ্গে হিমাচল প্রদেশের দারচাকে যুক্ত করা এই সড়কটি লাদাখের জন্য একটি বিকল্প যোগাযোগ পথ হয়ে উঠবে। পাশাপাশি শ্রী মোদী 9 মেগাওয়াট ক্ষমতার হানু ক্ষুদ্র জলবিদ্যুৎ প্রকল্প এবং 66 কেভি ডাবল সার্কিট দা হানু খালৎসি বিদ্যুৎ বিতরণ লাইনের উদ্বোধন করবেন। এছাড়াও লের সিন্ধুঘাটে ভারতের প্রথম পেট্রোগ্লিফ সংরক্ষণ পার্ক এবং প্রজেক্ট হিম সরোবরের অধীনে 40টি গ্রামে নির্মিত 40টি জলাশয়ের উদ্বোধন করবেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প বা ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের মেয়াদ আরও 5 বছরের জন্য বাড়ানোর অনুমোদন দিয়েছে। 2026-27 থেকে 2030-31 অর্থবর্ষ পর্যন্ত এই প্রকল্প চালু থাকবে। নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই সামাজিক সুরক্ষা প্রকল্পের জন্য মোট 53,428 কোটি টাকার বাজেট বরাদ্দ মঞ্জুর করা হয়েছে।
1: दूसरा बड़ा फैसला लिया गया है, वंचितों को वरीयता, जो हमारे वीक सेक्शंस हैं सोसाइटी के, वल्नरेबल सेक्शंस हैं, उनके लिए सोशल सिक्योरिटी नेट का एक्सपेंशन, इसे 2031 तक बढ़ाया गया है और टोटल 53,428 करोड़

0: रुपीस का प्रावधान सोशल सिक्योरिटी नेट के एक्सपैंडेड फॉर्म में किया गया है।
1: দিব্যাঙ্গজন পেনশন প্রকল্পের ক্ষেত্রে সংশোধনের বিষয়ে মন্ত্রী জানান, এখন থেকে 79 বছর বয়স পর্যন্ত প্রাপকরা মাসে 375 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। 80 বছর বা তার বেশি বয়সী উপভোক্তাদের ক্ষেত্রে এ সহায়তার পরিমাণ হবে 625 টাকা। প্রধানমন্ত্রী সামাজিক সহায়তা যোজনার অধীনে প্রতিবন্ধকতার ন্যূনতম মাত্রা 80% থেকে কমিয়ে 40% করা হয়েছে। পাশাপাশি দিব্যাঙ্গ পেনশনের জন্য বয়সের নিম্নসীমা তুলে নেওয়া হয়েছে। এখন জন্মলগ্ন থেকেই এই সহায়তার সুবিধা মিলবে। কেন্দ্রমন্ত্রী জানান, দেশের সবকটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট 3 কোটি 20 লক্ষেরও বেশি মানুষ এই সিদ্ধান্তের ফলে সরাসরি উপকৃত হবেন। অন্যদিকে 11,40,000 রেলকর্মীকে 78 দিনের উৎপাদনভিত্তিক বোনাস প্রদানের বিষয়টিও অনুমোদন করেছে মন্ত্রিসভা। এই বোনাস প্রদানের জন্য 2,009 কোটি টাকাও মঞ্জুর করা হয়েছে। এর ফলে রেলকর্মীরা সর্বোচ্চ 17,951 কোটি টাকা পেতে পারেন।
0: रेलवे के करीब 11,40,770 कर्मचारियों के लिए परफॉर्मेंस लिंक्ड बोनस, 78 दिनों का बोनस कैबिनेट ने अप्रूव किया। ये दीपावली का उपहार है रेलवे के सभी कर्मठ कर्मचारियों के लिए जो दिन रात मेहनत करते हैं। करीब 2,009 करोड़ रुपए का टोटल बोनस है।
1: এছাড়া আইডিবিআই ব্যাংকের কৌশলগত পুনর্গঠনের নীতিগত অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। মন্ত্রিসভার বৈঠক শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, দেশের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প অর্থাৎ এমএসএমই এবং নতুন নতুন শিল্পের প্রসারে আইডিবিআই ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে উত্তরপ্রদেশে উন্নয়ন, আইন শৃঙ্খলা ও সুশাসনের জন্য গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন। লখনৌতে এক অনুষ্ঠানে আত্মজীবনী ভারতীয় গণতন্ত্র কি বিজয় গাথা মেরা জীবন মেরা সংঘর্ষের হিন্দি সংস্করণের প্রকাশনা উপলক্ষে বক্তব্য রাখার সময় তিনি একথা জানান। তিনি উল্লেখ করেন, যোগী আদিত্যনাথ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্বপ্নের সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যটিকে উত্তম প্রদেশে রূপান্তরের লক্ষ্যে এগিয়ে চলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে 2026 এশিয়ান গেমসে অংশগ্রহণকারী ভারতীয় দলের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত ভারতীয় দলের সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। উল্লেখ্য, জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে ভারত 21টি সোনা, 27টি রূপো, 37টি ব্রোঞ্জ সহ 85টি পদক জিতে পদক তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। সৌদি আরবের বর্তমান বার্তা বা অ্যাডভাইজারি জারি করেছে রিয়াদের ভারতীয় দূতাবাস। স্থানীয় কর্তৃপক্ষের জন্য প্রবাসীদের অনুরোধ জানানো হয়। রিয়াদ বিমানবন্দরে হামলায় আহত 2 ভারতীয় নাগরিক আইসিইউতে চিকিৎসাধীন, একজন ভারতীয়কে ছাড়া আরও 4 জন ভারতীয় সাধারণ ওয়ার্ডে চিকিৎসাধীন। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে এবার আলোচনার শ্যামল ভট্টাচার্যের সঙ্গে 2 পর্বে কথা বলেছেন কাশফিন নাহার। আজ প্রথম পর্ব শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। শারদীয় দুর্গোৎসবের আজ পঞ্চমী। উৎসবে মেতে উঠেছে গোটা পশ্চিমবঙ্গ। রাজ্যে প্রায় সব মণ্ডপেই প্রতিমা এসে গেছে, আলোয় সেজে উঠেছে শহর, গ্রামের পথঘাট, মণ্ডপ সজ্জা এবং ঢাকের শব্দে উৎসব মুখর গোটা রাজ্য। শহরের বড় বড় পুজো মণ্ডপগুলিতে উদ্বোধনের পর্ব শেষ, ইতিমধ্যেই প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। ভিড় সামাল দিতে প্রস্তুত রয়েছে রাজ্য প্রশাসনও। পাশাপাশি রাজ্যের অনেক জায়গায় নবরাত্রি উৎসবও পালিত হচ্ছে। নবরাত্রির পঞ্চমীতে দেবী দুর্গা স্কন্ধমাতা রূপে পূজিতা হন। কেন্দ্রীয় সরকার আখ চাষীদের সমস্যা খতিয়ে দেখে তা নিরসনে উপযুক্ত পদক্ষেপের জন্য একটি কমিটি গঠন করেছে। নীতি আয়োগের প্রাক্তন সদস্য অধ্যাপক রমেশ চাঁদ এই কমিটির সভাপতিত্ব করবেন। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন কৃষি কমিশনার, খাদ্য গণবণ্টন বিভাগের চিনি বিষয়ক যুগ্ম সচিব এবং উপভোক্তা বিষয়ক বিভাগের যুগ্ম সচিব। কর্ণাটক ও মহারাষ্ট্রের আখ চাষীদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক, খাদ্য গণবণ্টন মন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত একটি বৈঠকে নেওয়া সিদ্ধান্তের প্রেক্ষিতে এই কমিটি গঠন করা হয়েছে। কৃষিক্ষেত্রে মহিলাদের অবদানকে স্বীকৃতি দিতে কৃষি ও কৃষক কল্যাণ বিভাগ আজ নতুন দিল্লিতে জাতীয় পর্যায়ে মহিলা কিষাণ দিবস 2026 উদযাপনের আয়োজন করছে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতের কৃষি ব্যবস্থার অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে মহিলারা বীজ বপন, চারা রোপণ ও ফসল কাটার সঙ্গে গবাদি পশুপালন, বীজ সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে অত্যন্ত তাৎপর্য

গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অন্যদিকে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপিত হচ্ছে। উল্লেখ্য, 2007 সালে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব গ্রহণের মাধ্যমে দিনটি স্বীকৃতি পায় ও 2008 সালের 15ই অক্টোবর থেকে দিনটি উদযাপন শুরু হয়। দিল্লি পুরসভার আয়ত্তাধীন স্কুলগুলোতে ইউনিফর্ম ও স্কুল ব্যাগের জন্য ছাত্রছাত্রীদের 1370 টাকা করে প্রদানের কথা ঘোষণা করেছে দিল্লি সরকার। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, ডিরেক্টর বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে গতকাল দিল্লির 5 লক্ষ ছাত্রছাত্রীদের 70 কোটি টাকা প্রদান করা হয়েছে। এই উপলক্ষে শ্রীমতী গুপ্তা বেশ কিছু স্কুলে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার প্রিন্টার ক্রোমবুকের উদ্বোধন করেছেন। মহারাষ্ট্রের 358টি তালুকের মধ্যে 305টিকে খরা পীড়িত বলে ঘোষণা করা হয়েছে। তালিকায় নতুন করে আরও 40টি তালুক যুক্ত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ঘোষণা করেছেন, দীপাবলির আগে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রাথমিক আর্থিক সহায়তা হিসেবে 5,000 টাকা করে পাঠানো হবে। পুরুষদের ক্রিকেটে হায়দ্রাবাদে অনুষ্ঠিত চতুর্থ টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে গতরাতে ওয়েস্ট ইন্ডিজ ভারতকে 24 রানে পরাজিত করেছে। ওয়েস্ট ইন্ডিজ ভারতের সামনে জয়ের জন্য 248 রানের লক্ষ্যমাত্রা রাখলে ভারত ব্যাট করতে নেমে 19 ওভার 3 বলে 9 উইকেট হারিয়ে 223 রান তোলে। 56 রান করে সঞ্জু স্যামসন ভারতের পক্ষে সর্বোচ্চ রান করেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে লাদাখে প্রায় 3,350 কোটি টাকার 5টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভায় 11,40,000 রেলকর্মীকে 78 দিনের উৎপাদন ভিত্তিক বোনাস প্রদানের বিষয়টিও অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে এশিয়ান গেমসে অংশগ্রহণকারী ভারতীয় দলের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সরিতা সিনহা। আজ মহাপঞ্চমী, সেজে উঠেছে আগরতলা সহ রাজ্যের পুজো মণ্ডপগুলি। চতুর্থী থেকেই সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে মণ্ডপগুলিতে। মুখ্যমন্ত্রী সহ বিশিষ্টরা উদ্বোধনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন। দুর্গাপূজা যেন আগামীকালের বোধনের জন্য অপেক্ষায় না থেকে মানুষের ঢলে বার্তা দিচ্ছে আগমনের। চিরাচরিত প্রথায় পুজোর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন। প্রতিবারের মতোই এবারে দুর্গাপূজাকে নিঃসন্দেহে আনন্দঘন উৎসবে পরিণত করতে চলেছে। দুর্গোৎসব উপলক্ষে আজ থেকে রাজ্যে অতিরিক্ত পুলিশ ও টিএসআর জওয়ান মোতায়েন করা হবে। গতকাল রাজ্য পুলিশের মুখ্য জনসংযোগ আধিকারিক এসপি রাজদীপ দেব একথা জানিয়েছেন। তিনি জানান, এবছর 11,000-এর ওপর পুলিশ ও টিএসআর দুর্গাপূজায় নিরাপত্তায় থাকবেন। শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে দুর্গাপূজা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে উত্তর জেলা পুলিশ। গতকাল জেলা পুলিশ সুপার অবিনাশ রায় সাংবাদিক সম্মেলনে বলেন, এবছর উত্তর ত্রিপুরা জেলায় মোট 275টি দুর্গাপূজা হবে। তিনি জানান, নিরাপত্তা ও জনসাধারণের সুবিধার্থে জেলাজুড়ে 16টি পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ স্থাপন করা হবে। যান চলাচল নিয়ন্ত্রণ করতে তৈরি করা হবে 6টি ড্রপ গেট, পাশাপাশি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে 19টি অবজারভেশন পোস্ট স্থাপন করা হবে। আগরতলা পুর উপার্শ্ববর্তী এলাকায় জনগণের সুবিধার্থে আসন্ন দুর্গাপূজায় বিভিন্ন পেট্রোল পাম্প খোলা রাখা হবে। খাদ্য, জনসংবরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 17 অক্টোবর সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত বোরদোয়ালির রাজধানী পেট্রোলিয়াম, রাধানগরে এসকে পেট্রোলিয়াম, পুরাতন মোটরস্ট্যান্ডে বিশ্বাস অ্যান্ড সান্স পেট্রোল পাম্প খোলা থাকবে। 18 অক্টোবর ধলেশ্বরে ললিত পেট্রোলিয়াম এজেন্সি, দুর্গাবাড়ির অশোক পেট্রোলিয়াম এজেন্সি খোলা থাকবে। 19 অক্টোবর রাধানগরে আশিস পেট্রোলিয়াম, বিদুরকর্তা চৌমুনির নবারুণ পেট্রোলিয়াম, চন্দ্রপুরে সরলা স্টোর্স খোলা থাকবে। 20 অক্টোবর গণরাজ চৌমুনির জ্যোৎস্না ফিলিং স্টেশন, টিআরটিসির জনকল্যাণ পেট্রোলিয়াম খোলা থাকবে। এছাড়া পুজোর দিনগুলিতে রানীরবাজারে মহানাম অয়েল সিটি, মাধববাড়ি এসকে পেট্রোলিয়াম, খয়েরপুরে বিকে পেট্রোলিয়াম, বাদারঘাটে এনজি সাহা, জেরানিয়ায় সুরিন্দর সিংহ, বর্জলার ত্রিপুরেশ্বরী ফিলিং এইচপিসিএল এবং উষাবাজারে মনীন্দ্র চন্দ্র সাহা পেট্রোলিয়াম বিপিসিএল খোলা থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নয়াদিল্লিতে 2026 এশিয়ান গেমসে ভারতীয় অংশগ্রহণকারীদের সাথে মত বিনিময় করবেন। এ উপলক্ষে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন। জাপানে সদ্য সমাপ্ত এশিয়ান গেমসে 21টি সোনা, 27টি রূপো এবং 37

ব্রোঞ্জ সহ মোট 85টি পদক জিতে পদক তালিকায় চতুর্থ স্থানে শেষ করেছে ভারত। এটি এশিয়ান গেমসে ভারতের টানা দ্বিতীয়বারের মতো শীর্ষ পাঁচটি দেশের মধ্যে স্থান অর্জন, যা বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে দেশের সক্ষমতাকে প্রতিফলিত করে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা জিপিপি হাসপাতালের 66তম প্রতিষ্ঠা দিবসে গতকাল নতুন ক্যাথল্যাব, 12 সজ্জার সার্জিক্যাল আইসিইউ, 14 সজ্জার মেডিসিন আইসিইউ, ইন্টিগ্রেটেড সার্ভিস ল্যাবরেটরি ও সেন্ট্রাল স্টেরাইল সার্ভিস ডিপার্টমেন্টের উদ্বোধন করেছেন। মেডিসিন ব্লকে সম্প্রসারিত আরও 14টি আইসিইউ সজ্জারও ভার্চুয়ালি উদ্বোধন করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, হাসপাতালে শয্যা সংখ্যা 727 থেকে বাড়িয়ে 1413 করা হয়েছে। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবার মান উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। অনুষ্ঠানে তিনি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের রোগীদের প্রতি মানবিক আচরণ এবং হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান। দক্ষিণ ত্রিপুরার রামরাইবাড়ি ভিলেজের সাঁধভাইয়া বাড়ি আঙ্গনওয়াড়ি কেন্দ্রে স্তন ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এক শিবির অনুষ্ঠিত হয়। রামরাইবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে আয়োজিত এই শিবিরে দ্রুত রোগ নির্ণয়, প্রতিরোধ এবং সময়মতো চিকিৎসার গুরুত্ব নিয়ে আলোচনা হয়। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গতকাল উদয়পুরে গোমতী জেলা হাসপাতাল ও ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালের সাফাই কর্মী ও নিরাপত্তারক্ষীদের বস্ত্র বিতরণ করা হয়। ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে শব্দ দূষণ প্রতিরোধ ও সাউন্ড সিস্টেমের নিয়ন্ত্রিত ব্যবহার সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতে গতকাল উদয়পুরের এডিআর সেন্টারে বিশেষ আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। গোমতী জেলা লিগ্যাল সার্ভিসেসেস অথরিটির উদ্যোগে এবং ত্রিপুরা স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটির তত্ত্বাবধানে সার্ভে ভবন্তু সুখীন শীর্ষক এই কর্মসূচির আয়োজন করা হয়। সিজিএম সর্বজিৎ চৌধুরী শব্দ দূষণ নিয়ন্ত্রণে নির্ধারিত বিধিনিষেধ মেনে চলার উপর গুরুত্ব দেন। খবর, আজকের আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের সবকটি জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.8 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা কক্তমা পড়িব বিপূর্ণাদেব বর্মা রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু মিয়া নিসিমি সালনৈনি অন্ধ্রপ্রদেশ বেড়াইমাব তঙ্গ মিয়া রাষ্ট্রবক্রক সানজাব বিজয়বাড়ানি শ্রী কনক দুর্গা মান্ডব মতাইবা রখা তিনি রাষ্ট্রবক্রক বিজয়বাড়ানি বসং সরস মানিক নৈ ছাই নৈ চিদকনো চেঙ্গেরিবানো অন্ধ্রপ্রদেশ হাপাংনি চুবাচুবাই কেন্দ্রনি কামি হামক্রাই ককচং লাইনক অ বানিকন যুগালিখা বানিক জুদা জুদা হাস্তে তাই কেন্দ্রবাই নাইকল যাক আমচাইনি বাইথাং চুকজাক বদলনি খরকসা সাই বারানি কবাং ব্রিডক মানজাকনানি কক তঙ্গ বড় কামিনি মানৈ লাইবুমা গনাং ইয়াক নিসাম জাক মানৈ তে চামুং মানৈরক ফুনুগানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি দিল্লি কতাল নৈ সাই নৈ চিদক এশিয়ান গেমস ভারতনি থাইরক বাই ককলাম সালায়ানো আবনোরগী মন্ত্রীবক্রক ককব নারগানো জাপানো সংসার জাক পাইজাক এশিয়ান গেমস কাইনৈ চিসা রাংসাক কাইনৈ চিসনি রুখ ফাইতে কাইথাম চিসনি ব্রোঞ্জ খবৈ বেবাগৈ কাইচার চিবা ইয়াকুমু কপ্লাই অঙ্গৈ ইয়াকুমু মানমানি মুংরেম উলব্রী থাইও তঙ্গৈ পাইখা ভারত মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি ভিডিও কনফারেন্সিং নিবিশংতৈ লাদাখ বেবাগৈ খক থামসাই থামরা বাচি রাজাক রাংনি কাইবা হামক্রাই গনাং তাংবতাং নো চেঙ্গেরিবানো তৈ বসংনি বখাগো ইয়াফারানো অ তাংবতাং রকনি নাহারমুং অংখা মানজুমুং সেপ চং ফেরাং তাংবেক্রেপ হামক্রাই লুকু তংরাইদা খাতিনা তৈ তৈ নাই মথাং হামক্রাই খ্লাইনা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা মিয়া জিবিপি শাখামনকনি ফিল ডক চিদক সংসামা সালনরগৈ কতাল ক্যাথলেপ কাইচি নৈ থুয়াম গনাং সার্জিক্যাল আইসিইউ কাইচিব্রী থুয়াম গনাং মেডিসিন আইসিইউ ইন্টিগ্রেটেড সিভিল ল্যাবরেটরি তাই সেন্ট্রাল স্টেরাইল সার্ভিস ডিপার্টমেন্ট নো চেঙ্গৈ রেখা পান্ডাবো মন্ত্রী অক্রা মেডিসিন ব্লকনি তৈব কাইচিব্রী আইসিইউ নব ভার্চুয়াল তৈ চেঙ্গৈ রেখা তিনি মহাপঞ্চমী চিঠি বৈটি সাজাকা আগরতলা নখবই হাস্তেনি মতাই মান্ডবরক চতুর্থী সালন মতাই মান্ডবরগ কবাং মা লুকুরকনি কুথুমা নুকজাখা মন্ত্রী অকরান খবই মুংগনাং আদংরক অসা মান্ডব চেঙ্গেডিমানি লগে লগে হদানি সামুং রগ মানজাখা রায়দান।

প্রগৈ মতাইনি লগে লগে হুকুমু পান্ডাব সংসারজাগৈ দঙ্গ অসা মতাইনো রগৈ দিনে নিশিমি হাস্তেব ইয়াকবারা পুলিশ তে টি এস আর জওয়ান মরগমাব তনি জাগানো মিয়া হাস্তে পুলিশ নি লুকুমানজুমং অফিসার এস পি রাজদীপ দেব অ ককন শাখা ব শাখা তাকলাই বিশি চিসা সাইনি বকবাং পুলিশ তে টি এস আর অসা মতায় নাই মতং মরগমাব তনি জাগানো টং কচাং তৈ অসামতাই পাইরিনাও বেবাক বেরেমনি যুগালি মং নাহার নাখা সালচি হাঙ্কর পুলিশ মিয়া হাঙ্কর পুলিশ সুপার অবিনাশ রায় ককমা থুমনাই রকনি ককমালাইমাও শাখা তাকলাই বিশি সালচি ত্রিপুরা হাঙ্করও বেবাগৈ কাই নৈরাসনি চিবা অসামতাই কাইজাগানো ব শাখা নাইমুথাংতৈ লুকু রকন সেব কাহাম রাও আমচাই গনাঙ্গৈ কাই চিদক পুলিশ অ্যাসিস্ট্যান্ট বোর্ড আচুক রোজাগানো মালখুং থাংলাইসু ইয়াফাবো নারকনাবো আচুক রোজাগানো কাইডক ড্রপ গেট আবনি লগে লগে কেরং নাইমথাং ইয়াফাবো তনি নাও তঙ্গানো কাই চিচুকু অবজারভেশনস পোস্ট আগরতলা পুরতে গানানি আমচাইয় লুকুরকনি সেব কাহামনি বাকি বসকাং অসামতায় জুদা জুদা পেট্রোল পাম্প ফিয়কজাক টঙ্গানো চামুং লুকু সেবতৈ পাই হামক্রাই নাইখুংনি বখাকতৈ সাজাকা অ তালনি চিসনি শালমারি ফুং দাম দকনি সিমি হর দামচুকু জরা বরদোয়ালনি রাজধানী পেট্রোলিয়াম রাধানগরনি এস কে পেট্রোলিয়াম কসা মোটর স্ট্যান্ডনি বিশ্বাস অ্যান্ড সন্স পেট্রোল পাম্প ফিয়কজাক টঙ্গানো অ তালনি চিচার শালমারি ধলেশ্বরনি ললিত পেট্রোলিয়াম এজেন্সি দুর্গাবাড়িনি অশোক পেট্রোলিয়াম এজেন্সি ফিয়কজাক টঙ্গানো চিচুকু অক্টোবর রাধানগরনি আশিস পেট্রোলিয়াম বিদ্যুৎকর্তার চমোহনী নবারুণ পেট্রোলিয়াম চন্দ্রপুরনি সরলা স্টোর্স ফিয়কজাক টঙ্গানো নৈজি অক্টোবর গণরাজ চমোহনী জোসনা ফিলিং স্টেশন টিআর টিসি জনকল্যাণ পেট্রোলিয়াম ফিয়কজাক টঙ্গানো আবনকারীব কবাংমা চিসনি শালমারি নিসিমি নৈজি অক্টোবর জরা রানীরবাজার মহানাম ওয়েল সিটি মাধববাড়ি এস কে পেট্রোলিয়াম খয়ারপুরনি বি কে পেট্রোলিয়াম রাধাঘাট রাধানগরনি এন জি সাহা জিরানিয়ানি সুরিন্দর সিনহা বরজলানি ত্রিপুরেশ্বরী ফিলিং এইচ পি সিএল তৈ উষাবাজানি মনীন্দ্র চন্দ্র সাহা পেট্রোলিয়াম বিপিসিএল ফিয়কজাক টঙ্গানো বসকাং অসামতাইনরগৈ খরাং কতর কাসুনাতে সাউন্ড সিস্টেম ইয়াফাব তনি বই তামনানো তৈয়ী লুকু হচাক মংখ্লাইনানা হারে মিয়া উদয়পুর এডিআর সেন্টারও আলাইদা কেরংনি সিভিল ওয়াজি জাখা গোমতি হাঙ্কর লিগেল সার্ভিসেস অথরিটিনি চেতনবাইতে ত্রিপুরা স্টেট লিগেল সার্ভিসেসনি নাইকলমংবাই সার্ভে ভবন্তু সুখিন কুচুক বেরামনি সামুংবতাং সংসা জাখা ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড টেট আমজকমুংনি বাকি মিয়া নোটিস কারিখা টেট ওয়ান আমজকমুং অঙ্গানো অ তালনি নৈজি সালমারি তৈ টেট টু আমজকমুং অঙ্গানো বসকাং জানুয়ারি তালনি থাম সালমারি বোর্ডনি কন্ট্রোলার এক্সামিনার ডক্টর কার্তিক লাল ভৌমিক অ ককতুমানো রেখা তাবুক নবতিবারনি ককতুমা তিনি নখা কিসা মনাকজাক টঙ্গানো তিনি আইচুগো শিয়ারি ক্লাইখা তিনি সালনি সাকানি তুংমারি থামচিব্রী ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি টঙ্গানো তিনি আইচুক বুখাগো খামানি তুংমারি টংমানি নৈচিব্রী দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ককব্রক পাই ককতুমা পরিমং তাবুক জরাতে অরণ্য পাইখা উলনি ককতুমা আওয়াই ইঙ্গানোর সানজা দামসনি তামৈ সতী ব্রীচিবাও

রবিকিরণ অনুষ্ঠানে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পী ছিলেন সুমনা ভট্টাচার্য। আকাশ বাণী আগরতলা।

আকাশ বাণী আগরতলা, কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ এবং এরপর শুনবেন উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে।

আকাশবাণী আগরতলা ভুঙ্কচাংনেও জরাবো আওয়াইক খানাই টংনাই জ তো আনি রাজজাং মারে কিছিং ছংন আনি খানি হামজাকমা তে ফুঙ্কা হামিয়াফারি চেঙ্গো তিনি চিনি শিকলারকনি জাইনক পান্ডা আং তঙ্গ নরমে বাকসা নরকনি পাইপ যুগ জয়ন্তী দেববর্মা খাখলাই রাজজনী মারে কিছিং ছংনর যতন কাহাম করং দংবাই হেনে তে আংবো কাহামন দঙ্গ তিনি খা অক্টোবর তালনি চিবা শালমারি পাইপ ছং শালব্রুম ব্রুম নাকুকমানি শাল পালাইজাংমা হাইকেন তিনি বো নাকুকমানি শাল দঙ্গ ফাইদিংকে চং অজরাবো তিনি চিনি পান্ডা বেচেব তাম তাম তং আবশ্যক আং নাই নাইলাইয়ানো তিনি পান্ডা বেচব পুইলাওয়ানো তঙ্গানো ওয়ার্ল্ড স্টুডেন্ট ডে নতুয়ে কিসা জং সাইমান লাইয়ানো তেই আবনী আগুলো তঙ্গানো রেজাবমুং রেজাবমুং খরং রোয়ানো তাকুক আকাশ দেববর্মা তে আবনী ইয়াগুলো তঙ্গানো কুইজ প্রোগ্রাম নি কক বথমা অংনাই ইন্টারন্যাশনাল কারেন্ট এফেয়ার্স আজাগাও মাস্টার তঙ্গনাই জাহিন দেববর্মা ফাইডিংকে রাজানো মারে কিছিং সং তিনি নাকুকমানী শাল এবার কেবা হায়ং স্রংনাই রকনি শাল রগুই সাইমান লাইয়ানো জং সাইমানো বেশি ব্রুম ব্রুম অক্টোবর তালনি চিবা শাল মারিব হায়ু স্রংনাই রকনি শাল এবার কেবা ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে হিনে পালা জাগুই দঙ্গ ও শাল ডক্টর এপিজি আব্দুল কালামনি আজাইমা শালনো রগুই হায়ু স্রংনাই রকনি শাল হনই পালা জাগ বো আচাইখ্যা রাজিজুকু থামজিসা এবারে 1931 বিসিনি অক্টোবর তালনি চিবা এবারে বা 15 সাল মারিব ব জাগাও আজা কাহিনী ইংকাই রামেশ্বরম তামিলনাড়ু ব আচায় ব খরকসা ফুরুংনাই সাইন্টিস্ট ডে ওয়াইজিসা প্রেসিডেন্ট বতংমানি বিসি নুইসাই নুইনি সিমি নুইসাই সিনি জরা এবারে 2002 নি সিমি 2007 ও জরা ও ব প্রেসিডেন্ট তংমানি সরংনাই রক এবারে বা স্টুডেন্টস রক চিনি হডাও চিনি দফাও বুসুখে নাকুগুই তং আমনি বাকুই আবন জং সাইমানানি বাকুই নজং ও হায়ং সরংনাই রকনি শাল এবারে বা ওয়ার্ল্ড ইন স্টুডেন্টস ডে হিনে পালা জাগুই তংগো শাল ব্রুম ব্রুম ন কতাল কতাল

0: হুস্ত খাইজাকা
1: সারব মালিয়া
0: অ আং সানাই অব হংকে তেলেঙ্গানা হাস্তে ও খাইজাকা হংকে আং নেক্সট কুইশন থানাই কমনওয়েলথ গেমস 2026 স্কটল্যান্ড গ্লাসগোয়াঙ্গো অর ইন্ডিয়ানি অঙ্গে পুইলা জুদু থংমুঙ্গ গোল্ড মেডেল মাননাই বরি থংনাই জিংনি মুং তাম
1: আসমিতা দে
0: ই জাকা হাইকে তাবুং নরা পাইথেক সং মুং সংজাংনাই ইন্ডিয়ানি পুইলা ইমার্সিভ ল্যাঙ্গুয়েজ মিউজিয়াম বম
1: কলকাতা
0: ই জাকা

0: hai ke tabung nona paithak sung mung sung jang nai india ni puila immersive language museum bomo
1: kolkata
0: e sakha tabuk te khorok sa batai ni bikak thang tongo trisha devorma nang ready na tongna bale
1: e sa ready na
0: hang kyang tak sung ni bikak thanai puila sung mung radio program man ki bat o tirupura ni bo tam jak nai manai ni mung khursa jakha
1: chong pereng
0: e sakha সিং সৌমানু চং প্রিয়ঙ্কা ত্রিপুরা হাস্তে কাজ তামজাংনাই মানে সেই ভারত হাকতনি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী বাই মানকি বাত অ প্রোগ্রাম সিং সম্প্রেংনি মূ খাই মানকা হাইকে তাবুক নেক্সট কুইশন থানাই রেজিস্ট্রেশন অফ বার্থস এন্ড ডেথস এমেন্ডমেন্ট এক্ট খাইজাকা অবব তেলনি সিমি এবার বুফুরনি সিমি চেংজাংনাই হেন সাকলাইজাকা
1: অক্টোবর নি এক তারিখ 2026
0: সাকা নেক্সট কুইশন থানাই থাই সালকিসা সিগান ভারত তাই পাকিস্তান হাকতরনি শিব এবার রংকতরনি বিশিঙ্গ থুতাইলাইমানী ককতমা সিং সৌমানকা অ থুতাইমা ব সাল তাই ব তুই বম অংমানী সাদি
1: নর্থ আরবিয়ান সি
0: চাকা হাইপন ব সাল সালে আদ সাল হংকে সেপ্টেম্বর 15, 2026 পাকিস্তান নেভেল বেসেল পিএনএস হুনেন বাই আইএনএস কলকাতা বিশিং থুতাইলাইমানী ওকে সাবুক নেক্সট কুইশন থানাই 2026-27 ইরানি কাপ ক্রিকেট থমুং ভারত হা কতরনি ব হাস্তেও হুস খাইজাংনা নাই
1: সাইমালিয়া স্যার
0: আংসানাই অব হংকে ভারত হা কতরনি জম্মু এন্ড কাশ্মীর নি শ্রীনগর খাইজাংনাই সং সাইমন ইরানি কাপ হংকে কাজ ক্রিকেট থমুং অব হংকে বিসিসিআই বাই মুতংজাগ অব হংকে শেরি কাশ্মীর স্টেডিয়াম শ্রীনগর ও স্টেডিয়াম থাই ফাইডিহেঙ্গে সঙ্গে তাবুক পাইথা কুইশনে বিগা থাংলাইনাই চেস থংমুঙ্গ 2026 অর্জুনা অ্যাওয়ার্ড মাননাই খরক নই নি মূ সাদি
1: বিদিত সন্তোষ গুজরাটি এন্ড দেবিয়া জিতেন্দ্র দেশমুখ
0: ই সাখা এঙ্কে সঙ্গে তাবুক খাইন হাইতে চেস সঙ্গে বিগা থাংলাইনাই তাবুক সঙ্গে থাংলাইনাই খুম্বার দেবরমানে বেখাক নং রেডি টংনা বলে
1: লি স্যার
0: ফাইডিহেঙ্কে সঙ্গে তাবুক পুইলা সঙ্গে থাংলাইনাই মিস ইউনিভার্স ইন্ডিয়া 2026 ফাইনেল এও কপ্লাই এংনাই নি মুং তামো
1: কাজিয়া লেস মেজো
0: ই সাখা সিং টাউ নেক্সট কুইশন থালাইনাই এশিয়ান গেম 2026 নি ওমেন ক্রিকেট থংমুঙ্গো ব হাকতর কপ্লাই এংখা
1: ভারত হাকতর
0: ই সাখা এ সিং সাউইমানো তাবো হকে এশিয়ান গেমস অঙ্গি টংগো ইন্ডিয়া আর গোল্ড মেডেল মানখা ওমেন্স টি টুয়েন্টি ক্রিকেট থংমুঙ্গ বড়খানকে শ্রীলঙ্কানো ডিফিট খাইকেটা ফাইডিংকে সিংটাবু নেক্সট কুইশন থাংলাইনাই 81st সেশন অফ দ্য ইউনাইটেড নেশন জেনারেল এসেম্বলি 2026 বড়ও অংনাই তাই ইন্ডিয়ানি এঙ্গি সাবো লিড খাইনাই জরালাইখ্যা ক্যাংবিনী আনসার সাসিওয়ানো ইউনাইটেড নেশন জেনারেল এসেম্বলি 2026 ইন্ডিয়ানি এঙ্গি এক্সটার্নেল অ্যাফেয়ার্স মিনিস্টার জয়শঙ্কর বলিড খাইনাই অব হংকে নিউইয়র্ক অংনাই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাও ফাইডি হংকে সিংটাবু নেক্সট কুইশন থাংলাইনাই কর্ণাটক হাস্তে নি তুগলু ককন এডমিনিস্ট্রেটিভ ল্যাঙ্গুয়েজ হেনই সাকলাইমা অবব কাইনি ডিস্ট্রিক্ট নি বাগৈ
1: মালয়া সারম
0: অ মালয়া গ্যাং সাসেনাই বিনি আনসার কর্ণাটক গভর্নমেন্ট তুলু ল্যাঙ্গুয়েজ ন বরংনি এডমিনিস্ট্রেটিভ ল্যাঙ্গুয়েজ হেনই সাকলাইকা অব হংকে কাইনি ডিস্ট্রিক্ট নি বাগৈ কাইসা ডিস্ট্রিক্ট এংখা দক্ষিণ কানাডা তে কৈসাঙ্কে উডিপি ডিস্ট্রিক্ট ফাইডিহেঙ্গে সিংটাও পাইথাক কুইশন থাংলাইনাই ইসরো এডভান্স রাডার রিসার্চ সেন্টার নর্থ ইস্টনি ব হাস্তেও সুনামজাংনা থাঙ্গি দং
1: আসাম হাস্তেও
0: ই সাখা ফাইডিহেঙ্কে তাবুক সঙ্গ দেবিকারী আংনি বিখাক থাংলাইনাই নং রেডি দং না বলে
2: ই স্যার
0: ফাইডিহেঙ্কে সিংটাও পুইলা সঙ্গমঙ্গ থাংলাইনাই পুইলা সঙ্গমঙ্গা WWF এবার গ্লোবাল কনভারসেশন 2026 ভারত হাকতরনি ব হাস্তেও খাইজাকা
2: রাজস্থান হাস্তেনি জয়পুরক
0: ই সাখা ফাইডিহেঙ্গে সিংটাবু নেক্সট কুইশন থাংলাইনাই ইন্ডিয়াতে রাশিয়া হাকতরনি বিশিঙ্গ ফাইনে 2030 বিশিঙ্গ বুসুক বিলিয়নে ট্রেড টার্গেট খাইজাকা
2: 100 billion
0: ই সাখা নেক্সট কুইশন ইন্ডিয়া পুস পেমেন্ট ব্যাঙ্ক IPPB বহাইন ডিজিটাল পেমেন্ট ডিভাইস টিকলাইকা অবনি মুং তামো
2: ডাকপে সাউন্ড বক্স
0: ই সাখা

0: ফাইনেঞ্চ সেং নেক্সট কুইজন থালে নাই বারো হা কতর নিব হাস্তে ফাইনেন্সিয়াল ইয়ার 2026-27 নি পুই লাটাল বা এবার ফাইভ মান্থস যত নিশ্লাই গবং জি এস টি কালেক্ট খাইকা
1: হারিয়ানা
0: ই শাখা ফাইদি হেঙ্গে সিং তাবুক পাইথাক কুইশন থাংলাইনাই বারো হা কতরনি 51st ডাবলার ওয়েডার আদার বো হাস্তেও সুনাম জাকা
1: ওড়িশানি সাম্বলপুর
0: ই শাখা ইন্ডিয়ানি 51st ডাবলার ওয়েডার রাডার সিস্টেম ওড়িশানি সাম্বলপুর খাইজাগো অব হংকে নবার তেবারনি এডভান্স সং বাহাইকে সাইমান বা সাইক্লোন রক বাহাইকে সিগাং সিগাং ফাইনে সাইমান অবনতেই সানামজাংমানি হংকে হামবাই যতন বাতাইনাই রং নরংনে পুইলা বেরেমনি সুমুং সং সংলাইকা ফাইদে হেঙ্কে সং তাবুক জরালাইনাই উস্কুরার ন তিনি বাতাইমুং বাতাইনাই রংনি স্কোর ন সাইখনারানা বাবে
2: আও ফাইদে হাইকে চিংনাইলাইনাই পুইলা বেরেমো সুমুঙ্গো সাবসুক মানকা হনে পুইলাও দঙ্গ সেনু দেবরমা ব থাইবা সুমুংনি বিশিং থাইবুরি আনসারই 40 পয়েন্টস মানকা সেকেন্ড নম্বর দঙ্গ ত্রিষা দেবরমা ব থাইবা সুমুংনি বিশিংগো থাইবুরি আনসারইনি 40 পয়েন্টস মানকা থার্ড নম্বর দঙ্গ খুম্বার দেবরমা ব থাইবা সুমুঙ্গো থাইতাম আনসারই 30 পয়েন্টস মানকা ফোর্থ নম্বর দঙ্গ দেবিকা রিয়াং ব থাইবা সুমুংনি বিশিং থাইবন আনসারই 50 পয়েন্টস বাই কপ্লাইংখা হিংকে তাবুক নুগমাংখানা নরক থাইবানি বিশিং থাইবানি আনসারই মানাইংখা দেবিকা রিয়াং ব 50 পয়েন্টস মানকা
0: সিনে পুইলা বেরেমনি বাতাইমুং পাইমানিউলো সং তাবুক সেকেন্ড রাউন্ড এবা উলনি বেরামো থাংলাইনাই ফাইদি হেঙ্গে সিং তাবুক চিনি স্কুলার সিংনাই উলনি বেরামনি রায়দা রং সাউই খানারানা হানাই
2: ফাইদি হিংকে ফার্স্ট রাউন্ড পাইমানি আগলো সিং তাবুক সেকেন্ড রাউন্ড বিখাক থাংনাই ফার্স্ট রাউন্ড বাই সেকেন্ড রাউন্ড নি রায়দা রক সেম নতংনাই তফন আং নরং ন তেউইসা সাকলাই রানাই থাইসা থাইসা সিং মুনি কি ফিল্ম রুই মানকে বনো 10 পয়েন্টস রেজাকনাই তে কি ফিল্ম রুই মানিয়া খে বনো মুংসা পয়েন্টস রেজাকলাক খরক সান সঙ্গী আসং মুং কি ফিল্ম রুই মানিয়া খে বনতে সঙ্গজা গলাক তে আবুনি আনসার সিনি কুইজ মাস্টার সাকলাই রানাই কাইসা সং মুংনি কি ফিল মুং 10 সেকেন্ড নি বিশিঙ্গো মা রানাই 10 সেকেন্ড নি বিশিঙ্গো কি ফিলি মানিয়া খে বনো পয়েন্ট রুজা গলাক হামবাই
0: ফাইদে সং তাবুক সেংলাই সেনাই সেকেন্ড রাউন্ড এবা উলনি বেরাম চিনি লগিও তং সেনু দেবরমা ত্রিষা দেবরমা খুম্বার দেবরমা তে দেবিকা রিয়াং নর যত রেডি টংনা বলে ফাইদে হিঙ্গে সং তাবুক পুইলিয়ানো সেনু দেবরনি বিখাক থালাইনাই সেনু দেবরমা ন থাইবা সংজাংনাই সেনু দেবরমা নং রেডি টংনা বলে
1: ই স্যার
0: ফাইদে হেঁকে নিনি পুইলা সুমুং থালাইনাই হর্নবিল ফেস্টিভেল নর্থ ইস্ট ইন্ডিয়ানি ব হাস্তেও ফ্লাইজাক
1: নাগাল্যান্ড
0: ই শাখা ফাইদে হেঁকে সুং তাবুক সেকেন্ড কুইশন থালাইনাই ত্রিপুরা হাস্তেনি হাস্তে ফাং এবার বুফাং ববন হানজাক
1: আগার
0: ই শাখা নেক্সট কুইশন বারোটা কতর কাইবিস কতরকুক ককব সং এবার মেজর ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি টংমানি নুকজাক
1: কাইব্রৈ
0: ই শাখা জিং সাইমানো বারোথ কতর কাইব্রৈ কতরকুক মেজর ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি টংমানি অবরকংখা ইন্দো আরিয়ান দ্রাবিডিয়ান অস্ট্রেসিয়াটিক তাই সিনু তিবেটেন সিনু তিবেটেন হেঁকে সিনি নর্থ ইস্ট ইন্ডিয়ানি হাস্তে রগ সাজাগো ফাইদে হেঁকে সঙ্গে নেক্সট কুইশন থালাইনাই ত্রিপুরা হাস্তেনি ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন বারোটা কতরনি বিসিংতৈ জানুয়ারি 2026 কাইসা অ্যাওয়ার্ড মাংখা প্রজেক্ট ট্রিপটিনি বিখাকতেই ও অ্যাওয়ার্ড নিমুং তাম
1: উস্কট অ্যাওয়ার্ড
0: ই চাখা চিফ মিনিস্টার ডক্টর মানিক সাহা ত্রিপুরানি ক্রিকেট থাই রগ্ন জানুয়ারি 2026 কাইসা অ্যাওয়ার্ড রেখা ও অ্যাওয়ার্ড মানাই সাব
1: মণিশঙ্কর মুরা সিং
0: ই চাখা ফাইদি তাবুক সং ত্রিষা দেবরনি বিখাক থালাইনাই ত্রিষা দেবরমানো বহাই ন থাইবা কুইশন সঙ্গজাংনাই নং রেডি টংনা বলে
2: ই স্যার
0: ত্রিষানি পুইলা কুইশন অংখা ব্রিক সাবমিট 2027 ব কান্ট্রি হুজ খাইনাই
2: চাইনা
0: ই জাখা ব্রিক সামিট 2026 হংকে ইন্ডিয়া খাইবাই খা নেক্সট ইয়ার হংকে চাইনা খাইনাই ফাইদি হিংকে সঙ্গটাবো নেক্সট কুইশন থাংলাইনাই ব্লু প্লেনেট তে রেড প্লেনেট ব প্লেনেট ন হনজাক
2: আর্থ এন্ড মার্স
0: ই জাখা হায়ুং রগৈন হায়ুং হাবুসারংনি সাল পালাইজাগো অবব সাল
2: 9th August
0: ই শাখা নেক্সট কুইশন কমনওয়েলথ গেমস

0: 2030 bohakotoro engnai
1: India Ahmedabad
0: e sakha Tropic of Cancer eba korkrekha 12 ha kotorni kaibisik hasteti lai
1: 8
0: e sakha Tropic of Cancer ke 12 ha kotorni এর স্টেটটি লাইও অবরগঙ্কা গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল ত্রিপুরা তে মিজোরাম ফাইডিস তাবুক সঙ্গ খুম্বার দেবর মনে বেগা থালাই নাই নং রেডি টং না বলে
1: ই স্যার
0: খুম্বার নে পুইলা সঙ্গ মঙ্কা 2026 মেন্স হকি ওয়ার্ল্ড কাপ ব কান্ট্রি এবা হা কতর কপ্লাই অংখা
1: জার্মানি
0: ই চাখা হকি ওয়ার্ল্ড কাপ 2026 সেলারংনি থংমঙ্গো হংকে জার্মানি কপ্লাই অংগো তে ব্রিরক হংকে আর্জেন্টিনা কপ্লাই অংগো হাইপন আর ইন্ডিয়া হাঙ্গে 7 পজিশন চে অংশেও ফাইডেঙ্গে নেক্সট কুইশন থাংলাই নাই ইউপিএসসি নি চেয়ারম্যান তে মেম্বার ন সাব অ্যাপয়েন্ট খ্লাই
1: প্রেসিডেন্ট
0: ই শাখা নেক্সট কুইশন ডিএনএ নি ফুল ফর্ম টাম
1: ডি অক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড
0: ই শাখা নেক্সট কুইশন থুই তামুনি বাগৈ কসাক অং
1: থুয় হেমোগ্লোবিন টংমানি বাগৈ
0: ই শাখা হিমোগ্লোবিন হা কাইসা প্রোটিন ব রেড ব্লাড সেল নি বিসিং তঙ্গো ব আয়রন তুই তংমানি বাগৈ চিনি থুই কসাক অঙ্গো ফাইদে হেঙ্গে তাবুক সঙ্গ পাইথাক সঙ্গ থাংলাই নাই বরং নি বিসাক নি যত নি সাই কতর বে কেরেং নি মুং তাম
1: ফেমার
0: ই শাখা বরং নি সাক নি যত নি সাই কতর কো বে কেরেং নি মুং হঙ্গে তো ফেমার অব ইয়াফাগো তঙ্গো ফাইদি হেঙ্গে সঙ্গ তাবুক সিনি বাতাইনা রং নি পাইথাক বুকাক থাং তঙ্গো দেবিকারি আং নং রেডি ন তংনা বলে
2: ই স্যার
0: ফাইডেঙ্গে সঙ্গ দেবিকানে পুইলা সঙ্গ থাংলাইনাই যত নি সিলাই কতর কোস্টাল ডেল্টা হায়ুংনি বব
2: সুন্দরবন ডেল্টা
0: ই শাখা সুন্দরবন ডেল্টা হাঁকে ওয়েস্ট বেঙ্গল তঙ্গো ওভার 10,000 স্কোয়ার কিলোমিটার রেগিনাই খবজাক নেক্সট কুইশন ওয়ার্ল্ড নি কসামকুক সিটি ববন হেনই সিনেজাক
2: দামাসকাস
0: চাখা দামাসকাস খা সিরিয়া হা কতরনি ক্যাপিটেল এবার লার্জেস্ট সিটি অবনো সিটি অফ জেসমিন বো হঞ্জাগো নেক্সট কুইশন ব সালো ওয়ার্ল্ড সংস্কৃত ডে পালাই যাক
2: 26 আগস্ট 2026
0: ই চাখা ফাইদি হেঙ্গে সঙ্গ তিনি নে পাইথাক এবার তিনি নে পান্ডানে পাইথাক সঙ্গ মথাং দঙ তিনি নে পান্ডানে পাইথাক সঙ্গ মঙ্কা ইউনেস্কোনি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নর্থ ইস্ট ইন্ডিয়ানি কাইসান ন্যাশনাল পার্ক রাইনু তংমানি বাগৈ মুং অংজাক অব অব ন্যাশনাল পার্ক
2: কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক
0: ই শাখা তিনি নে পান্ডানি সেকেন্ড রাউন্ড এবার পাইথাক বেরেমনি সঙ্গমুং অর ন সঙ্গলাই পাইলাইখ্যা ফাইদি হাইকে সাব বসুক পয়েন্ট মানলাইখ্যা তৈ সাব পয়েন্ট গবাং মানে গপ্লাইংখা অব বসং সিলাইনাই আংস্কুরা ন জরারনাই তিনি নে বাতাইনাই রংনি সেকেন্ড রাউন্ড নি পয়েন্ট ন সাকলাইনা বাগৈ
1: আও হাইকে আং তাবুক সেকেন্ড রাউন্ড হাইকে পাইথাক বেরেমো সাব বসুক পয়েন্ট মানখা আবন সাকলাই রোয়ানো পুইলাও তঙ্গ সেনু দেবরমা ব থাইবা সঙ্গমুংনি বিশিং থাইবা সই কিফিল মুংরুই 50 পয়েন্টস মাংখা সেকেন্ড নম্বর তঙ্গ ত্রিশা দেবরমা ব থাইবা সঙ্গমুংনি বিশিঙ্গ থাইবানি সই আনসার রুইনি 50 পয়েন্টস মাংখা থার্ড নম্বর তঙ্গ খুম্বার দেবরমা ব থাইবা সঙ্গমুংনি বিশিং থাইবা নো সই আনসার রুইনি 50 পয়েন্টস মাংখা পাইথাগো তঙ্গ দেবিকারিয়াং ব থাইবা সঙ্গমুংনি বিশিং যত কিফিল মিংরুই 50 পয়েন্টস মাংখা হাইকে আং তাবুক ফার্স্ট রাউন্ড বাই সেকেন্ড রাউন্ড ন এড খাইনে ফাইনাল সাব বসুক পয়েন্ট মাংখা সাকলাই রাই গেপ পুইলাও তঙ্গ র সেনু দেবরমা ব ফার্স্ট রাউন্ড ন 40 তে সেকেন্ড রাউন্ড ন 50 মানে টোটাল 90 পয়েন্টস মাংখা সেকেন্ড তঙ্গ ত্রিশা দেবরমা ব ফার্স্ট রাউন্ড 40 পয়েন্টস তে সেকেন্ড রাউন্ড 50 পয়েন্টস মানে 90 পয়েন্টস টোটাল মাংখা থার্ড নম্বর তঙ্গ খুম্বার দেবরমা ব ফার্স্ট রাউন্ড 30 পয়েন্টস তে সেকেন্ড রাউন্ড 50 পয়েন্টস মানে টোটাল 80 পয়েন্টস মাংখা হিঙ্গে পাই থাকো তঙ্গ দেবিকারিয়াং ব ফার্স্ট রাউন্ড 50 মানে তে সেকেন্ড রাউন্ড ব 50 পয়েন্টস মানে টোটাল 100 পয়েন্টস মাংখা হাইকে তিনি সুংমুং বাতাই মুংনি যত নি পয়েন্টস গবাং মানাইনি মুং অংখা দেবিকারিয়াং ব 100 পয়েন্টস মাংখা তাবুক আং জরানো চিনি কুইজ মাস্টার নিথানিয়া ফারিরু

এতক্ষণ শুনলেন ককবরক যুব অনুষ্ঠান জাইনক আকাশবাণী আগরতলা। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:25 দেশবন্ধন অনুষ্ঠানে শুনবেন দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 9:40 শুনবেন হিন্দি ছবির গান। সকাল 10:10 শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। সকাল 11:00 শুনবেন অনুরোধের গান আপনারা শুনতে পারেন বাংলা এবং হিন্দি ছায়াছবির সকাল 11:00। তার জন্য আপনাকে কি করতে হবে, আপনাদের করতে হবে ফোন। আপনাদের ফোন নাম্বারটা জানিয়ে রাখি, 2326255 এই নম্বরে সকাল 11:00-12:00 পর্যন্ত আপনারা কিন্তু অনুরোধ জানাতে পারবেন বিভিন্ন হিন্দি এবং বাংলা ছায়াছবির গানের। বেলা 12:00 শুনবেন ককবরক অনুষ্ঠান চোখে রং। বেলা 12:55 চাষের কথা অনুষ্ঠানে শুনবেন নারিকেল চাষ প্রসঙ্গে। বেলা 1:05 অনুষ্ঠান মহিলা মহল, অনুষ্ঠানের বিষয় অন্নপূর্ণা দিবসের প্রাক্কালে মহিলাদের ভূমিকা প্রসঙ্গে শুনবেন শর্মিষ্ঠা রায়ের সাক্ষাৎকার। দুপুর 1:40 শুনবেন লোকগীতি শিল্পী কল্যাণী কর্মকার। দুপুর 1:50 আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। 5:45 শুনবেন লোকগীতি শিল্পী বাবুল সুপ্রিয়। সন্ধে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে নবম শ্রেণীর বাংলা গদ্য দান থেকে পাঠ দেবেন বেলাবর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা হৈমন্তী বণিক। সন্ধে 6:30 অনুষ্ঠান কিষাণ বাণী। পরে শুনবেন লোকগীতি শিল্পী কল্যাণী কর্মকার। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান শুনতে পাবেন। সন্ধে 7:45 ককবরক সংবাদ শুনবেন। সন্ধে 7:55 বাংলায় স্থানীয় সংবাদ শুনবেন। রাত 8:05 শুনবেন অনুষ্ঠান সমীক্ষা। রাত 8:10 ছায়াগীত অনুষ্ঠানে শুনবেন পুরনো হিন্দি ছায়াছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। রাত 8:30 শুনতে পাবেন ভক্তিমূলক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। রাত 9:00 আধুনিক গান শুনবেন শিল্পী আশা ভোঁসলে। রাত 9:15 শুনবেন অনুষ্ঠান কথায় কথায়, যে অনুষ্ঠানে আপনারা ফোন করতে পারবেন এবং আপনাদের কথা বলতে হলে ফোন করতে হবে 2326255 এই নম্বরে। একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আমরা কথা বলবো রাত 9:30 কথায় কথায় অনুষ্ঠানে। রাত 10:10 শুনবেন কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 শ্রোতবন্ধু শুনতে পাবেন নতুন আলোর দিশারি অনুষ্ঠান। আজকের প্রসঙ্গ থাকবে স্বচ্ছ ভারত মিশন। শুনলেন আমাদের অনুষ্ঠান সূচি, প্রয়োজনে কিন্তু শেষ

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে লাদাখে প্রায় 3,350 কোটি টাকার 5টি উন্নয়নমূলক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। ইউপিআই এর মাধ্যমে কোনো ব্যক্তি থেকে ব্যবসায়ীকে আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য মাশুল মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা MDR এখনই কার্যকর হচ্ছে না। আখচাষীদের সমস্যা খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন করেছে কেন্দ্রীয় সরকার। উৎসবের মরশুমে পর্যাপ্ত চিনির যোগান দিতে সরকার মজুতের পরিমাণ নির্ধারিত করেছে। শারদীয় দুর্গোৎসবের আজ পঞ্চমী, রাজ্যজুড়ে উৎসবের আবহ। আনুষ্ঠানিকভাবে বর্ষা বিদায় নিলেও আগামী শনিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি, কেরালামেও ভারী বৃষ্টির সম্ভাবনা। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে লাদাখে প্রায় 3,350 কোটি টাকার 5টি বড় উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এই উপলক্ষে তিনি বক্তব্য রাখবেন। এই প্রকল্পগুলির লক্ষ্য আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জ্বালানি পরিকাঠামো আরও মজবুত করা, সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ এবং জল নিরাপত্তা ব্যবস্থার উন্নতি সাধন। প্রধানমন্ত্রী লেহের কুশক বকুলা রিম্পোচি বিমানবন্দরে 640 কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন প্যাসেঞ্জার টার্মিনাল ভবনেরও উদ্বোধন করবেন। 23,800 বর্গমিটার এলাকা জুড়ে গড়ে ওঠা এই আধুনিক টার্মিনালটি বার্ষিক 35 লক্ষ যাত্রী চলাচলের উপযোগী করে তৈরি করা হয়েছে। সীমান্ত সড়ক সংস্থা বা BRO নির্মিত 298 কিলোমিটার দীর্ঘ নিম্মু পদুম দার্চা সড়কটি প্রধানমন্ত্রী দেশবাসীকে উৎসর্গ করবেন। দুর্গম জাসকার উপত্যকার মধ্যে দিয়ে লের নিম্মুর সঙ্গে হিমাচল প্রদেশের দার্চাকে যুক্ত করা এই সড়কটি লাদাখের জন্য একটি বিকল্প যোগাযোগ পথ হয়ে উঠবে। পাশাপাশি শ্রী মোদী 9 মেগাওয়াট ক্ষমতার হানু ক্ষুদ্র জলবিদ্যুৎ প্রকল্প এবং 66 কেভি ডাবল সার্কিট হানু কলৎসি বিদ্যুৎ বিতরণ লাইনের উদ্বোধন করবেন। এছাড়াও লেট সিন্ধুঘাটে ভারতের প্রথম পেট্রোক্লিফ সংরক্ষণ পার্ক এবং প্রজেক্ট হিম সরবরাহের অধীনে 40টি গ্রামে নির্মিত 40টি জলাশয়ের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ইউপিআই এর মাধ্যমে কোনো ব্যক্তি থেকে ব্যবসায়ীকে আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য মাশুল মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা MDR এখনই কার্যকর হচ্ছে না। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NPCI এর আগে ঘোষণা করেছিল পার্সেন্ট টু মার্চেন্ট বা ব্যক্তি থেকে ব্যবসায়ী ইউপিআই লেনদেনের ক্ষেত্রে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা MDR 15ই অক্টোবর থেকে কার্যকর হবে। নতুন সিদ্ধান্তে স্থির হয়েছে এই মাশুল দীপাবলির পরে কার্যকর করা হবে বলে জানিয়েছে NPCI। সমাজ মাধ্যমের এক বার্তায় NPCI জানিয়েছে উৎসবের মরশুমের কথা মাথায় রেখে ইউপিআই এবং সার্ভিসেস স্টিয়ারিং কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় সরকার আখচাষীদের সমস্যাগুলো খতিয়ে দেখে তা নিরসনে উপযুক্ত পদক্ষেপের জন্য একটি কমিটি গঠন করেছে। নীতি আয়োগের প্রাক্তন সদস্য অধ্যাপক রমেশ চাঁদ এই কমিটির সভাপতিত্ব করবেন। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন কৃষি কমিশনার, খাদ্য ও গণবণ্টন বিভাগের চিনি বিষয়ক যুগ্ম সচিব এবং উপভোক্তা বিষয়ক বিভাগের যুগ্ম সচিব। কর্ণাটক ও মহারাষ্ট্রের আখচাষীদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত একটি বৈঠকে নেওয়া সিদ্ধান্তের প্রেক্ষিতেই এই কমিটি গঠন করা হয়েছে। সরকার চিনি ব্যবসায়ীদের জন্য চিনি মজুত রাখার সময়সীমা কমিয়ে

0: 15 দিন ধার্য করেছে। সেই সঙ্গে মজুতের সর্বোচ্চ সীমা 1000 কুইন্টাল নির্ধারণ করা হয়েছে। এই নিয়ম যা আজ থেকেই কার্যকর হবে, বলবৎ থাকবে নভেম্বর পর্যন্ত। উপভোক্তা বিষয়ক মন্ত্রক জানিয়েছে, উৎসবের মৌসুমে গ্রাহকদের কাছে চিনির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতেই সরকার চিনি মজুত সংক্রান্ত নিয়মে এই পরিবর্তন এনেছে। সংশোধিত নিয়ম অনুযায়ী কলকাতা ও তার সংলগ্ন এলাকা এবং আসামের ক্ষেত্রে চিনির মজুত সীমা 2000 কুইন্টাল নির্ধারণ করা হয়েছে। মন্ত্রক জানিয়েছে, চিনির গড় খুচরো মূল্য আগস্ট মাসের সর্বোচ্চ পর্যায় থেকে 15% কমেছে এবং তা আরও কমার সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ ব্যাংকক পৌঁছেছেন। সুবর্ণভূমি বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান থাইল্যান্ডে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত পুনীত আগরওয়াল এবং থাইল্যান্ডের ট্রেজারি বিভাগের উপমহানির্দেশক রুয়েচা ভারাত্রান। সফরকালে অর্থমন্ত্রী আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্বব্যাংকের বার্ষিক বৈঠকে যোগ দেবেন। এছাড়াও তিনি G20 এবং G7 ভুক্ত দেশগুলির অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈঠকেও অংশ নেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে 2026 এশিয়ান গেমসে অংশগ্রহণকারী ভারতীয় দলের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত ভারতীয় দলের সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএন্ডেল এআইআর নিউজ কলকাতাতে। শারদীয় দুর্গোৎসবের আজ পঞ্চমী। উৎসবে মেতে উঠেছে গোটা পশ্চিমবঙ্গ। রাজ্যে প্রায় সব মণ্ডপেই প্রতিমা এসে গেছে, আলোয় সেজে উঠেছে মুখর গোটা রাজ্য। শহরের বড় বড় পুজো মণ্ডপগুলিতে উদ্বোধনের পর্ব শেষ। ইতিমধ্যেই প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। ভিড় সামাল দিতে প্রস্তুত রয়েছে রাজ্য প্রশাসনও। পাশাপাশি রাজ্যের অনেক জায়গায় নবরাত্রি উৎসবও পালিত হচ্ছে। নবরাত্রির পঞ্চমীতে দেবী দুর্গা স্কন্দমাতা রূপে পূজিতা হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নবরাত্রির পঞ্চম দিনে মা স্কন্দমাতাকে পূজা নিবেদন করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি প্রার্থনা জানিয়েছেন, যেন মাতৃস্নেহ ও মমতার প্রতীক এই দেবীর আশীর্বাদ প্রতিটি পরিবারের ভালোবাসা, শান্তি ও সম্প্রীতি নিয়ে আসে। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে উত্তরপ্রদেশে উন্নয়ন, আইন শৃঙ্খলা ও সুশাসনের জন্য গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন। লখনৌতে এক অনুষ্ঠানে আত্মজীবনী ভারতীয় গণতন্ত্র কি বিজয়গাথা মেরা জীবন মেরা সংঘর্ষের হিন্দি সংস্করণের প্রকাশনা উপলক্ষে বক্তব্য রাখার সময় তিনি একথা বলেন। তিনি উল্লেখ করেন, যোগী আদিত্যনাথ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্বপ্নের সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যটিকে উত্তম প্রদেশ রূপান্তরিত লক্ষ্যে এগিয়ে চলেছেন। কৃষিক্ষেত্রে মহিলাদের অবদানকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে কৃষি ও কৃষক কল্যাণ বিভাগ আজ নতুন দিল্লিতে উদযাপনের আয়োজন করেছে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতের কৃষি ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ হিসেবে সঙ্গে গবাদি পশুপালন, বীজ সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের মতন ভূমিকা পালন করেন। অন্যদিকে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপিত হচ্ছে। কৃষি, খাদ্য, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সহ গ্রামীণ অর্থনৈতিক অগ্রগতির নানা ক্ষেত্রে গ্রামীণ মহিলাদের উল্লেখযোগ্য ভূমিকা ও অবদানকে স্বীকৃতি দিতে দিনটি উদযাপিত হয়ে থাকে। রাজ্য থেকে আনুষ্ঠানিকভাবে বর্ষা বিদায় নিলেও উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখার কারণে উপকূলবর্তী এলাকাগুলিতে আগামী শনিবার 17 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দপ্তরের প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় আগামীকাল 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা।
1: আজকে এবং 17 তারিখে মূলত উপকূলাঞ্চলের জেলাগুলিতে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা। কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতেও একটু জায়গা করে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
0: ভারতীয় আবহাওয়া বিভাগ আজ হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, দিল্লি, কেরালা, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে ভারী থেকে

অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে। অন্যদিকে আজ উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে এবারের আলোচনার বিষয় প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের অগ্রগতি। বায়ুসেনার প্রাক্তন আধিকারিক শ্যামল ভট্টাচার্যের সঙ্গে দুই পর্বে কথা বলেছেন কাশ্মীর নাহার। আজ প্রথম পর্ব শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে লাদাখে প্রায় 3,350 কোটি টাকার 5টি উন্নয়নমূলক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। ইউপিআই এর মাধ্যমে কোনো ব্যক্তি থেকে ব্যবসায়ীকে আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য মাশুল, মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর এখনই কার্যকর হচ্ছে না। খবর এখনকার মতো শেষ হল। এরপর স্থানীয় সংবাদ 10টা বেজে 10 মিনিটে।

আকাশবাণী আগরতলা, এবারে দেশবন্দন অনুষ্ঠানে শুনবেন দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম শিল্পী সোমাশ্রী রায়।

0: তারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর্রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী।
1: কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর্রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী।
0: ওরে ও তরুণীশান বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর।

0: কে সে রাজা, গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে।
1: হা হা পায় যে হাসি ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় এহীন তথ্য কে রে।

0: কারারই ভিত্তি নাড়ি, তেরে দেখি ভীম কারারই ভিত্তি নাড়ি।
1: লাথি মার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলু পাড়ি।
2: লাথি

অবিত কণ্ঠে শুনলেন দেশাত্মবোধক এই গানখানি, আকাশবাণী আগরতলা। এবারে শুনবেন হিন্দি ছায়াছবির গান। প্রথম গানটি শুনুন সওদাগর ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে।

0: গানখানি শুনলেন সওদাগর ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে। শ্রোতাবন্ধু, এবারের গানটি শুনুন নদিয়া কি পাঁড় ছবি থেকে, যশপাল সিং এবং হেমলতার কণ্ঠে।
1: কাকা, হাম ইয়ে কে রহি থি কি থোড়ে দিনো কে লিয়ে হামারি ছোটি বহন কো ইয়াহ বুলা লে। আপকি কা রায় হ্যায়?
2: রায় কা? বহুত বড়িয়া বাত হ্যায়।
3: बाप रे, गोड़ तो धूल से ऐसे भरे हैं जैसे धूल से खेलते खेलते आए हैं। रास्ता चलना भी नहीं आता का?
4: रास्ते पे ध्यान किसका था? ध्यान तो मंजिल पर था।
3: घर में सब ठीक तो है?

গানখানি শুনলেন রুনা লাইলা এবং ভূপেন্দর সিংয়ের দ্বৈত কণ্ঠে। এবারের গানটি শুনুন কিনারা ছবি থেকে ভূপেন্দর সিংয়ের কণ্ঠে।

ভূপিন্দর সিং এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে সিতারা ছবির এই গানটি শুনলেন। এবারের গানটি শুনুন ভূপিন্দর সিং এর কণ্ঠে।

0: সুলক্ষণা পণ্ডিত এবং ভূপিন্দর সিং এর দ্বৈতকণ্ঠে এবারের গানটি।
1: পাঁচ সে শুরু করনা থা না, আর তুমি কাহা সে গিয়া নি সে।

শ্রোতাবন্ধুরা পরপর বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছিলেন হিন্দি ছায়াছবির গান আকাশবাণী আগরতলা, এবারে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান।

0: সঙ্গে, যাতে আছে আ ট্রু টল বয় ডিজাইন, স্ট্রং লুক, রোবাস্ট ডিজাইন, অ্যাডভান্স কে সিরিজ ইঞ্জিন, আইডল স্টার্ট স্টপ টেকনোলজি আর সেফটি ফিচার্স যেমন 6 এয়ারব্যাগস, ABS উইথ AVD, পান বেনিফিটস আপ টু ₹52,500, অফার স্টক থাকা পর্যন্ত।
1: আজই আসুন কাছের মারুতি ডিলারশিপে, শর্ত প্রযোজ্য।
2: আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে বাংলা এবং হিন্দি গানের অনুরোধের আসর। কিছু গান জড়িয়ে থাকে স্মৃতির পাতায়, কিছু সুর ছুঁয়ে যায় মনের গভীরতম অনুভূতিকে। সেই গান আর সুরের মেলবন্ধনেই আজ আবার আমরা চলে এসেছি আপনাদের প্রিয় গানের আসরে। বাংলা এবং হিন্দি গানের এই আয়োজনে আপনাদের পছন্দের গান শোনার অনুরোধ জানাতে আমাদের আপনারা ফোন করতে পারেন 0381-232-6255 এই নম্বরে। শ্রোতা বন্ধুরা, শুরুতেই শুনব বাংলা চলচ্চিত্রের একটি মিষ্টি গান, আমার স্বপ্ন যে। 1981 সালে মুক্তিপ্রাপ্ত অনুসন্ধান ছবিতে এই গানে কণ্ঠ দিয়েছিলেন লতা মঙ্গেশকর এবং কিশোর কুমার। ছবিটি শক্তিপদ রাজগুরুর কাহিনী অবলম্বনে নির্মিত হয়েছিল। দুই কিংবদন্তি শিল্পীর কণ্ঠের মেলবন্ধনে এ গান আজও স্মরণীয় হয়ে রয়েছে। তাহলে চলুন শুনে নিই সেই সোনালী দিনের গান।

শ্রোতা বন্ধুরা, গানটি শুনলেন 1980 সালে মুক্তিপ্রাপ্ত আশা ছবি থেকে। শীশা হইয়া দিলহ গানটি গেয়েছেন লতা মঙ্গেশকর। 80-এর দশকের জনপ্রিয় সুরের কথা উঠলে লতা মঙ্গেশকরের কণ্ঠের কথা আলাদা করে বলতেই হয়। আনন্দ বক্সীর কথা এবং লক্ষ্মীকান্ত পিয়ারিলালের সুর গানটিকে দিয়েছে এক স্বতন্ত্র আবেদন। শ্রোতা বন্ধুরা, এবারে আমরা চলে যাব পরবর্তী গানে। উত্তম কুমার অভিনীত অগবধূ সুন্দরী ছবি 80-এর দশকের বাংলা চলচ্চিত্রের একটি উল্লেখযোগ্য নাম। 1981 সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে কিশোর কুমারের গাওয়া "আমি একজন শান্ত শিষ্ট" গানটি বিশেষভাবে পরিচিত। চলুন শুনে নেওয়া যাক সেই গানটি।

শ্রোতা বন্ধুরা, ভালোবাসার অনুভূতি কখনো খুব সহজ ভাষাতেই মনের গভীরে পৌঁছে যায়। তেমনি 1980 সালের আপ তো এসে নাথে ছবির জনপ্রিয় গান তু ইস তারা সে মেরি জিন্দেগি মে

গানটির একাধিক কণ্ঠ সংস্করণ রয়েছে। আপনারা যে গানটি শুনলেন, আর গীতিকার নিদা ফাজলির কথায় উষা খান্নার সুর এ গানটিকে দিয়েছে এক কোমল আবেগ। যাই হোক শ্রোতা বন্ধুরা, এবারে আমরা চলে যাব পরের গানে। পরের গানটি আমরা শুনব মান অভিমান ছবি থেকে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, গানটি আপনারা শুনলেন মান অভিমান ছবি থেকে, আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। বাংলা আধুনিক এবং চলচ্চিত্রের গানে আরতি মুখোপাধ্যায়ের মিষ্টি কণ্ঠ এক বিশেষ পরিচিতি তৈরি করেছিল। এবারে আমরা চলে যাচ্ছি পরবর্তী গানে, আর এমন সুন্দর সুন্দর গান শোনার জন্য আপনারা কিন্তু আমাদের অনুরোধ করতে পারেন। আপনারা ফোন করতে পারেন 0381-232-6255 এই নম্বর। এবারে আমরা যে গানটি শুনব সেটা 1987 সালে মুক্তিপ্রাপ্ত গুরুদক্ষিণা ছবির গান। এই গানটি গেয়েছিলেন অভিজিৎ ভট্টাচার্য এবং ভূপেন্দর সিং। গুরু শিষ্যের সম্পর্ক, সঙ্গীত চর্চা, আবেগ ছবিটির কাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পেয়েছিল, আর এর সুরকার ছিলেন

শ্রোতা বন্ধুরা, গানখানি আপনারা শুনলেন ভূপেন্দর সিং, অভিজিৎ এবং চন্দ্রাণীর কণ্ঠে গুরুদক্ষিণা ছবি থেকে। এবারে চলে যাচ্ছি পরবর্তী গানে। 1981 সালে মুক্তিপ্রাপ্ত ক্রান্তি ছবির জিন্দিগি কি না টুটে লড়ি গানটি গেয়েছিলেন লতা মঙ্গেশকর এবং নীতিন মুকেশ। স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে নির্মিত এই ছবির আবেগময় পরিবেশের সঙ্গে গানটির কথাও সুন্দরভাবে মিশে গেছে। চলুন এবারে শুনে নেওয়া যাক সেই গানটি।

শ্রোতা বন্ধুরা, আপনারা এই গানটি শুনলেন ক্রান্তি ছবি থেকে, লতা মঙ্গেশকর এবং নিতিন মুকেশের দ্বৈত কণ্ঠে। এবারে আবার বাংলা গানের পালা। 1982 সালের অপরূপা ছবির গান আমি জানি না কেন তোমায়। এই গানে অভিজিৎ ভট্টাচার্য এবং আশা ভোসলের কণ্ঠের মেলবন্ধন আপনারা শুনতে পাবেন। আরডি বর্মনের সুরে গানটি 80 দশকের বাংলা চলচ্চিত্রের সঙ্গীত ভাণ্ডারে একটি আকর্ষণীয় সংযোজন। আসুন এই গানটি এবারে আমরা শুনে নিই।

শ্রোতা বন্ধুরা, 1981 সালে মুক্তিপ্রাপ্ত প্রেম গীত ছবির হোটো সে ছোলো তুম গানটি গিয়েছিলেন জগজিৎ সিং। গজলের মায়াবী সুর ভালোবাসার অনুভূতিকে অন্য মাত্রা দেয়, তেমনি জগজিৎ সিংয়ের গভীর এবং মখমলি কণ্ঠ এ গানকে বিশেষ জনপ্রিয়তা দিয়েছিল। চলচ্চিত্র সঙ্গীতের পাশাপাশি গজল হিসেবেও কিন্তু গানটির আবেদন আজও অটুট।

শ্রোতা বন্ধুরা, ত্রয়ী ছবির গান কথা হয়েছিল 1982 সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায় এবং তাপস পালের অভিনয় দর্শকদের নজর কেড়েছিল। ছবির রোমান্টিক আবহের সঙ্গে গানটির মেলবন্ধন শ্রোতাদের কাছে এক বিশেষ আকর্ষণ তৈরি করে। আর এই গানের শিল্পী হলেন আশা ভোঁসলে এবং কিশোর কুমার, অর্থাৎ কিশোর কুমার এবং আশা ভোঁসলের দ্বৈত কণ্ঠে আপনারা গানটি শুনলেন। তো আজকের গানের আসরের একেবারে শেষ প্রান্তে আমরা এসে পৌঁছেছি। এবারে শুনব 80-এর দশকের শেষ ভাগের একটি জনপ্রিয় রোমান্টিক গান, এ মেরি হামসফর। 1988 সালে মুক্তিপ্রাপ্ত কেয়ামত সে কেয়ামত তক ছবির এই গানটি গেয়েছিলেন উদিত নারায়ণ এবং অলকা আগনিক। আমির খান এবং জুহি চাওলার জুটির প্রথম দিকের এই ছবিটি হিন্দি চলচ্চিত্রের নতুন প্রজন্মের গল্পকে জনপ্রিয় করে তুলেছিল। চলুন এবারে এই গানটি শুনে নেওয়া যাক।

শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের একেবারে সর্বশেষ গানটি আপনারা শুনলেন কিয়ামত সে কিয়ামত তক ছবি থেকে উদিত নারায়ণ এবং আলকা আগ্নিকের দ্বৈত কণ্ঠে। এবং তার সাথেই শেষ হচ্ছে আমাদের আজকের বাংলা এবং হিন্দি গানের অনুরোধের আসর। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন ককবরক অনুষ্ঠান।

আশোকধারা চাকরাং পান্ডাব হেমন্ত কুমার জমা দিন খরাং চাপং খার জাকা চাকরাং পান্ডাব তাবক বি আগলাপ খাবাদি রুমি মরাসং খরাং চাপং বি চাপং নি কক থাইকা হামজাক মূ কক সানা নাঙিয়া বি অর চাপং খাতক যোগে কব খাই রংখা সালকা দেব বর্মা সুমাই দেব বর্মা তাই জুমুই দেব বর্মা সৈহরকা দুকমালি হাতি খুমুলং সালথাং তৈপ্রাণী

আবাসক দিয়েছেন রেসার মঙ্খানা লেখায় সক্রাম পান্ডব প্রহর দেব বর্মানী খরাঙ্গ রং বুফং বরত অকোক থাই বিগল তাবাদি সক্রাম পান্ডব সাদনারিয়ানী খরাঙ্গ রেচাপুং বিনি রেচাপুনি কক থাইকা লামানী খুমনি বিনি অর চাপুং খনাতক জগি কবাখনের বিনা রিয়াং তাই কনিকা রিয়াং শিহরকা গশিরামপাড়া নর্থ ত্রিপুরানী

আশোক জেলা সাকরাং পান্ডব পাইথাগ মানিক দেবর্মান খরাং চাপুং খনার জাকা আকাশবাণী আগরতলা তাবুক জেলাতে দ্বীপর জরণী কক বরক সাকরাং পান্ডব অরণ পাখিয়া যতন হামবাই।

আকাশবাণী আগরতলা, আজকে চাষের কথা পর্বে প্রসঙ্গ আধুনিক পদ্ধতিতে নারকেল চাষ। নারকেল শুধুমাত্র ফল হিসেবে নয়, এর সমস্ত অংশই বিভিন্ন কাজে ব্যবহার হয়। তাসের পাতাই হোক বা ফলের খোল, ছিবড়েই হোক বা মূল গাছ, সমস্তটাই ব্যবহার্য। তাই এটিকে কল্পবৃক্ষ বা কল্পতরু হিসেবেও অভিহিত করা হয়। গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল হওয়ার দরুন আমাদের রাজ্যে বাণিজ্যিকভাবে নারকেল চাষ যথেষ্ট লাভজনক। নারকেল চাষের জন্য প্রথমেই উপযুক্ত মাটি নির্বাচন করতে হবে। মূলত বেলে, দোআঁশ বা উপকূলবর্তী বেলে

মাটি বা নদীর সন্নিহিত এলাকার মাটি এই ফসল চাষের জন্য উপযুক্ত। গাছের উচ্চতার তারতম্যের উপর ভিত্তি করে নারকেলের জাতকে তিন ভাগে ভাগ করা হয়, লম্বা জাত, মেটে জাত এবং শঙ্কর জাত। নারকেলের বীজ থেকে চারা উৎপাদন করা হয়। 25 থেকে 30 বছর বয়সী উচ্চ ফলনশীল গাছ বছরে 80টি ফল দেয়। সুস্থ, নিরোগ এবং কমপক্ষে 35টি সবুজ পাতাযুক্ত মা গাছ থেকে বীজ নেওয়া হয়ে থাকে। ফেব্রুয়ারি মে মাসে উৎপাদিত 11 থেকে 12 মাস বয়সের এবং

0: 25 ফুট এবং চড়ায় 5 ফুট হয়ে থাকে। বর্ষায় জল জমার সম্ভাবনা থাকলে বীজতলাগুলি 6 থেকে 12 ইঞ্চি উঁচু করে দেওয়া যেতে পারে। বীজতলায় 2 থেকে 3 দিন অন্তর হালকা সেচ দিতে হবে এবং যতটা সম্ভব আগাছা মুক্ত রাখতে হবে। 9 থেকে 12 মাসের মধ্যে বীজ থেকে রোপণযোগ্য উপযুক্ত চারা তৈরি হয়ে যায়। মূল জমিতে রোপণের জন্য বাছাই করা চারা সতেজ, নিরোগ, লম্বা জাতের ক্ষেত্রে গোড়ার পরিধি 10 সেন্টিমিটার এবং বেঁটে জাতের ক্ষেত্রে 12 সেন্টিমিটার হওয়া প্রয়োজন। চারাতে কম করে 6 থেকে 8টি পাতা থাকা প্রয়োজন, যার 2 থেকে 3টি পাতা সম্পূর্ণ খুলে থাকা আবশ্যক। খোলামেলা, সারাদিন রোদ থাকা এবং জল নিকাশি ব্যবস্থা যুক্ত জমি চারা রোপণের জন্য বেছে নিতে হবে। রোপণের 1 মাস আগে বর্গাকার পদ্ধতিতে গর্ত খোঁড়া হয়। 1 সেন্টিমিটার দৈর্ঘ্য ইন্টু 1 সেন্টিমিটার চওড়া এবং ইন্টু 1 সেন্টিমিটার গভীর মাপের গর্ত করে 2 সপ্তাহ রোদ খাইয়ে গর্তের ওপরের মাটির সঙ্গে 20 কেজি গোবর সার, 500 গ্রাম নিমখোল, 250 গ্রাম হাড় গুঁড়ো এবং 25 গ্রাম সোহাগা মিশিয়ে তা গর্তের নিচের অংশ ভরাট করতে হবে এবং নিচের মাটি দিয়ে গর্তের ওপরের অংশ ভরাট করতে হবে। একটি উদ্ভিদ থেকে অপর উদ্ভিদ এবং এক সারি থেকে অপর সারিতে 7.5 সেন্টিমিটার দূরত্বে গাছ রোপণ করা উচিত। কম দূরত্বে চারা রোপণ করলে গাছ বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে। সাধারণত বীজ লাগানোর 6 থেকে 7 বছরের মধ্যে ফলন শুরু হয়। ভালো ফলন পেতে প্রতিটি ফলন্ত গাছে বছরে 2 বার বর্ষার আগে এবং পরে প্রতিবারে 40 কেজি জৈব সার, 500 থেকে 600 গ্রাম ইউরিয়া, 700 থেকে 800 গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট এবং 800 থেকে 900 গ্রাম মিউরিয়েট অফ পটাশ দিতে হবে। প্রতিটি ফলন্ত গাছে প্রথম বছরে 2 গুণ সার, দ্বিতীয় বছরেও 3 গুণ সার তৃতীয় বছরে দিতে হবে। এভাবে প্রথম 5 বছরে সারের পরিমাণ বাড়িয়ে 5 বছর পর আর সারের পরিমাণ না বাড়িয়ে ওই মাত্রাতেই প্রতি বছর বর্ষার আগে এবং পরে সার দিতে হবে। বয়স অনুযায়ী গাছের চারপাশে গোড়া থেকে 1 থেকে 2 মিটার দূরত্বে 30 সেন্টিমিটার গভীর 45 সেন্টিমিটার চওড়া নালা কেটে বয়স অনুযায়ী সার প্রয়োগ করা হয় এবং প্রয়োজনে হালকা সেচ প্রয়োগ করা হয়। অনুসেচ ব্যবস্থাপনায় বিন্দু সেচ পদ্ধতিতে সেচ প্রদান অধিক লাভজনক। আধুনিক পদ্ধতিতে নারকেল চাষ।
1: এতক্ষণ শুনছিলেন চাষের কথা আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ।

0: মাকেই সেই দেবীর রূপে আমরা কল্পনা করি এবং আমরা চলি ভেবে। তো মাই কিন্তু সেই রান্নাঘর এবং এই অন্নপূর্ণার হেসেলটা পুরো মার দায়িত্বেই কিন্তু থাকেন। সময়ের সাথে সাথে অনেকটা অনেক কিছু পরিবর্তন হচ্ছে, কিন্তু তারপরেও আমরা কিন্তু সেই মাকেই কিন্তু ধরে রেখেছি এখনো, সেই রাধুনী হিসেবে
1: কিন্তু সেটাই রয়েছে,
0: রাধুনী হিসেবে মাকেই আমরা দেখি। তো একটু বলতে চাইবো এটাই যে ওয়ার্ল্ড ফুড ডে যেটা আমাদেরকে আবারও মনে করিয়ে দেয় যে খাদ্যটা আমাদের কতটা প্রয়োজন। বলে একটা মানব জীবনের প্রথম তিনটি চাহিদার মধ্যে প্রধান চাহিদা হলো খাদ্যের চাহিদা, যেটা ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারবো না। আর সেটার কথা ভেবেই সংযুক্ত রাষ্ট্র এবং কৃষি সংগঠন FAO 1945 সালে এটা গঠিত করেছিল, এবং তারপর থেকে এটা যখন 1945 গঠিত হয় তারপর কিন্তু এটা এটাকে নিয়েই আলোচনা এবং সম্মেলন শুরু হয়েছিল 1979 সালে FAO, এবং সেটাই পরবর্তী সময় 1979 সালে নভেম্বর মাসে জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থার 20তম সাধারণ সম্মেলনে বিশ্ব খাদ্য দিবস পালনের আনুষ্ঠানিক প্রস্তাবটা উত্থাপন করা হয়। তারপর যেটা হয়েছে যে হাঙ্গেরির তৎকালীন কৃষি ও খাদ্যমন্ত্রী ডক্টর পাল রোমানি এই প্রস্তাবটি দিয়েছিলেন। এরপর 1979 সালেই এটি প্রথম চালু হয়। পরবর্তীতে 1981 সাল থেকে আমেরিকা সহ জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো এটি পালন করতে শুরু করে। বর্তমানে বিশ্বের 150টিরও বেশি দেশে এই দিবসটা কিন্তু পালন করা হচ্ছে, তার সঙ্গে আমাদের ভারতবর্ষেও ওয়ার্ল্ড ফুড ডে আমরা সেলিব্রেট করে থাকি। প্রথমত তোমাকে যদি বলি স্মিতাদি যে এই দিনটার বিশেষভাবে গুরুত্ব পেয়েছিল যে বিশ্বব্যাপী যে একটা ক্ষুধা, মানে হাঙ্গার, যে চারিদিকে যে হাহাকার খাদ্যের জন্য, অপুষ্টি, দারিদ্র এবং খাদ্য নিরাপত্তা নিয়ে জনগণকে জনসচেতনতা তৈরি করা, যেন খাদ্যের সঠিক গুণগত মান বজায় থাকে, খাদ্য যেন সঠিকভাবে প্রত্যেকটা মানুষের পুষ্টি নিবারণ করতে পারে এবং খাদ্যের যেন অপচয় না হয়, এই সবকটা বিষয়কে ভালোভাবে মানুষের কাছে, জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু এই বিশেষ উদ্যোগটা নেওয়া হয়েছিল। এবং এটার প্রধান যে তাৎপর্যগুলো তার মধ্যে যেটা সচেতনতা, সকলের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করা আর খাদ্যের অপচয়টা রোধ করা, পাশাপাশি বিশেষভাবে অর্জন করার বিষয় যদি দেখি তাহলে খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ 2020 সালেই বিশ্ব খাদ্য কর্মসূচি, আমি যদি বলি WFP নোবেল, এই যে শান্তি পুরস্কার লাভ করে।
1: তো এর গুরুত্ব কিন্তু অপরিসীম, অবশ্যই, মানে একেবারেই আমাদের অনুধাবন করতে হবে। আর এই দিনটিকে কেন্দ্র করে শুধু একটা দিন নয়, বছরের প্রত্যেকটা দিনই কিন্তু আমাদের এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে হবে।
0: এটা একদমই সত্যি কথা বললে যে আমরা বিশেষ কোনো দিন যেরকম আমরা তাৎপর্য, লক্ষ্য, উদ্দেশ্য এবং আনুষ্ঠানিকভাবে অনেক কিছু করে থাকি, যেমন আলোচনায় আমরা আসলাম, কিন্তু বিষয়টা কিন্তু এরকম নয় যে একটা দিনই আমরা আলোচনা করব। খাদ্য এমন একটা বিষয়, মানে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে একটা শিশুর এবং তার মৃত্যুর আগের দিন পর্যন্ত ওই ব্যক্তির বা ওই প্রাণীর খাদ্যের প্রয়োজন, সেটা ছাড়া সে এক মুহূর্তও কিন্তু বাঁচতে পারবে না। তো ওই এই খাদ্যটার নিরাপত্তা, এটা কতটুকু গুণগত মান রয়েছে, এটার সঠিকভাবে তৈরি হচ্ছে কি না, সবার কাছে পৌঁছে যাচ্ছে কি না, এবং সমাজের সমস্ত স্তরের মানুষের কাছে পৌঁছানোটা, সেক্ষেত্রে আমার যেমন একটা তাগিদ ঠিক তেমনি সরকারেরও একটা তাগিদ, প্রত্যেকটা মানুষের মিলিত প্রচেষ্টায় কিন্তু এটা হচ্ছে। এবং প্রধান যদি বলি আমাদের অন্নদাতা, সেটা কিন্তু আমাদের কৃষক ভাইরা, বন্ধুরা, তাদের থেকেই কিন্তু উৎপন্ন ফসলটা আমাদের ঘরে ঘরে আমাদের ক্ষুধা নিবারণ করছে।
1: মানে একেবারেই সেই কৃষকরা যেভাবে কষ্ট করে ফসল ফলাচ্ছে, একটা একটা দানা করে কিন্তু তারা সঞ্চয় করছে, তো সেই বিষয়টা কিন্তু আমাদের এখন থেকেই ছোটদের মধ্যেও কিন্তু সেই গল্প আকারে হোক, যেভাবেই হোক পৌঁছে দিতে হবে, তাহলেই কিন্তু তার গুরুত্বটা তারা উপলব্ধি করবে।
0: একদম স্মিতাদি, ভারতবর্ষ, আমরা সবাই জানি ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, বেশিরভাগ মানুষ, বেশিরভাগ জনগণ কৃষিকে কেন্দ্র করেই বেঁচে আছে, এবং সেটার উপর নির্ভর করেই কিন্তু আমরা আজ বেঁচে রয়েছি,
1: বেঁচে আছি, যাই হচ্ছি, যাই করছি না কেন, তার পেছনে কিন্তু সেই অন্নের, সেই দানার বিষয়টা লুকিয়ে আছে, এটা আছে বলেই কিন্তু আমরা খেয়ে বেঁচে রয়েছি।
0: একদম, এটা আমাদের একটা বড় ব্লেসিং, মানে আমরা বলবো যে একটা বিশেষ আশীর্বাদ আমাদের ভারতবর্ষের জন্য, যেখানে এত সোনালী ফসল, যেটা আমাদের

0: শস্য শ্যামল ভারতবর্ষের সেই কথাই কবির ভাষায় আমরা শুনে থাকি যে ধরিত্রী আমাদের শস্য শ্যামলা,
1: ধন্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, সত্যি মানে এই এর অবদান পুরোটাই কৃষকদের,
0: কৃষকদের। এবং সেটা যখন কৃষকদের কাছ থেকে এসে আমাদের কাছে এসে পৌঁছায়, তারপর সেটাকে আমরা আস্তে আস্তে বাজারজাত করার পর আমরা এটাকে খাদ্যে রূপান্তর করি, সেটাকে আমাদের মায়েরা আমরা নিজেরাই সেটাকে রান্নার প্রসেসের মধ্য দিয়ে খাবারটা খাই। এক্ষেত্রে কিছু কিছু দিক আমি স্মিতাদি আজকের এই বিশেষ দিনে বলতে চাই। খাদ্যের গুণগত মানটা কিন্তু অবশ্যই বজায় রাখাটা খুব প্রয়োজন আজকের এই আধুনিক যুগে, কারণ আমাদের স্বাস্থ্যটা এখন বড় একটা চ্যালেঞ্জিং। কারণ এখন আগের সেই দিন নেই, আগের আমাদের মায়েদের সময় দেখেছি ঠাম্মা দিদা মাসিদের খাদ্যের গুণগত মান এত ভালো ছিল, এবং ওরা কিন্তু তিন বেলা ভাত খাওয়ার পর, ভাত তরকারি রুটি ডাল খাওয়ার পর আর বিশেষ কিছু খাওয়ার প্রয়োজন হয়নি, নিরোগ জীবন কেটে গিয়েছে তাদের এবং একটা ভালো আয়ু নিয়ে ওরা কিন্তু বেঁচে গেছে। বর্তমান সময়ে আমাদের প্রচুর সমস্যা, এবং এই সমস্যাটার শুরু কিন্তু সেই খাদ্য থেকেই। আমরা ঠিকভাবে ফুডটাকে নিচ্ছি না, ঠিকভাবে কনজিউম করছি না, প্যাকেটিং ফুডে বেশি আমরা নির্ভরশীল, বাইরের খাবারে বেশি আমরা ব্যস্ততার কারণে নিয়ে নিচ্ছি যখন যেটা পাচ্ছি। বাচ্চারাও আজকাল বাইরের ফাস্ট ফুডে বেশি আগ্রহী, আর পুজোর মরশুম চলছে এখন, তুমিও দেখছো আমিও দেখছি প্রচুর দোকান রেস্তোরাঁ ফাস্টফুডের দোকান এগুলো বেড়ে গেছে, সংখ্যায় অনেক বেড়ে গেছে, সবটাই তো খাদ্যের নিবারণ করছে।
1: অবশ্যই অবশ্যই আমরা এই প্রসঙ্গে আসবো, তার আগে যে বিষয়টাতে আমরা রয়েছিলাম যে আমি তোমার কাছে জানতে চাইবো যে এই যে মায়েদের আমরা অন্নপূর্ণা বলছি, তো মায়েদের হেসেলে অন্নপূর্ণার হেসেলে অপচয়টা কোথায় বেশি হয় তোমার চোখে?
0: একদম একদম, অপচয় তো অবশ্যই কিছুটা হচ্ছে, হচ্ছে না সেটা আমি বলবো না। বাড়িতে দেখো যখন কোনো অনুষ্ঠান হয়, যখন অনুষ্ঠান বা আমি বললামই না প্রায়শই আমরা প্রত্যেক দিনের, এখন কর্মব্যস্ত সবাই খুব তাড়াতাড়ি সব কিছু করতে চাই, বেশি পরিমাণে মার্কেট থেকে কেনাকাটার পর সেটাকে ফ্রিজে আমরা ফ্রিজিং করলাম, তারপর রান্না করতে গিয়ে দেখলাম কিছুটা নষ্ট হয়ে গেছে ফ্রিজে, বা বেশি রান্না করার পর কিছু নষ্ট হয়ে গেছে, খাবারের লোক নেই, তখন কিন্তু সেগুলো সেই আলটিমেটলি ডাস্টবিনে চলে যাচ্ছে। সেখানে আমরা কিছু করতে পারি, যেরকম যেগুলো রান্না করার আগে যে খোসাগুলো আমরা ছাড়াচ্ছি, সেই খোসাগুলোকে আমরা কিন্তু ইচ্ছে করলে এটাকে দিয়ে একটা জৈব, হ্যাঁ, মাটির সাথে মিশিয়ে একটা জৈব সার তৈরি করতে পারি।
1: মানে আমাদের একটুকু যদি ছাদ বাগান বা একটুকু
0: জায়গা থাকে, বা টপের মধ্যেও করা যায়, মাটি দিয়ে এটাকে একটু ছোট একটা গর্ত করে সেটার মধ্যে যদি খোসাগুলোকে রাখা হয় তিন চার দিন রাখার পর, তারপর কিছু মাটি দিয়ে দিলে এটা অটোমেটিক কিন্তু এটার প্রসেস হয়ে যায়।
1: এর মধ্যে কিন্তু আমরা আমাদের প্রয়োজনের কিছুটা অংশ হলেও কিন্তু আমরা যোগান পেয়ে যাই,
0: হ্যাঁ পেয়ে যাবো, এবং সেই সারটা দিয়ে কিন্তু তুমি তোমার বাড়ির বা আমি আমার বাড়ির উঠোনে বা আমার কোনো পটের মধ্যেও সেই সারটা আমি ইউজ করে
1: পারি। হাতের নাগালের মধ্যে কিন্তু আমরা অল্প কিছু হলেও শাক সবজি আমরা
0: একদম
1: এর থেকে,
0: কিচেন গার্ডেনে যেগুলো দরকার হয় মরিচ লঙ্কা তারপর টমেটো এবং ছোট ছোট জিনিসগুলো বেগুন,
1: অবশ্যই কিন্তু আমরা এটা করতেই পারি।
0: এবং স্কুলেও কিন্তু, স্কুলে মিড ডে মিলে একটা রান্না হয়, সেই রান্নাতেও কিন্তু আমি দেখেছি অনেক সময় বাচ্চারা অনেক কিছু খায় না, বা বাড়ি থেকে টিফিন নিয়ে এসছে খাচ্ছে না, ফেলে দিচ্ছে, তো সেক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা করতে পারেন যারা মিড ডে মিলের সঙ্গে রয়েছেন।
1: অবশ্যই এই বিশ্ব খাদ্য দিবসের কিন্তু একটা গুরুত্বপূর্ণ বার্তাই হলো যে আমরা অপচয় রোধ করব, অবশ্যই খাবারের অপচয় করব।
0: এবং তুমি যেটা বললে যে অপচয়টা রোধের ক্ষেত্রে আমি রান্নার প্রসেসের সময় যেটা বললাম, কিন্তু রান্না করার পরও দেখা যায়
1: ঠিক
0: যে আমি বাড়িতে নিমন্ত্রণ করেছি 10 জন কিন্তু আসলো 5 জন, তারপর আমরা সবাই মিলে খেয়েটেও কিছু খাবার রয়ে গেছে, তখন সেটাকে আমি না ফেলে দিয়ে একজন অভুক্তকে যদি আমি একটু দিতে পারি তাকে সেই যোগানটা, সেটাও কিন্তু খুব কাজে আসবে।
1: আমরা জানি যে আমাদের দেশে এখনো কিন্তু প্রচুর লোক রাতে না খেয়ে ঘুমায়, তো সেই কথা কিন্তু আমাদের মাথায়।
0: এটুকুই আমি বলবো যে আমরা আজকাল তো আমরা প্রত্যেক দিন বাড়ি থেকে বের হই, এমন নয় একটা সময় আগে ছিল যে মা মাসিরা বাড়ি থেকে বেরোতো না, এখন তো আমরা প্রত্যেক দিনই রাস্তা দিয়ে আসা যাওয়া করছি, এবং পথ চলতে প্রচুর বাজার দোকান এবং সবজি নিয়েও বসে থাকে, মাছ মাংস সবই নিয়ে থাকে, সেখান থেকে যতটুকু প্রয়োজন একদিনের বা দুদিনের অনুযায়ী যদি আমি নিয়ে আসি ঘরে, তাহলে কিন্তু আমার মনে হয় সেই অপচয়টা একটু অনেকটা কমবে।
1: অবশ্যই একটা কিন্তু সতর্ক বার্তা আমরা প্রায়শই আমাদের কানে আসছে বিশ্বজুড়ে যে একটা এলনিনোর প্রভাব পড়তে পারে, খাদ্য সংকট দেখা দিতে পারে, অবশ্যই কিন্তু আমাদের সজাগ সতর্ক হওয়ার সময় এসেছে। বিশ্ব ব্রহ্মাণ্ড কিন্তু আমাদের সমস্ত কিছু দিয়ে পরিপূর্ণ করে রেখেছে, আমাদের চারপাশেই আমাদের খাদ্য, আমাদের যেমন আমরা সৃষ্টি হয়েছি আমাদের কিন্তু ভরপুর খাদ্য।

0: সম্ভার কিন্তু আমাদের হাতের নাগালের মধ্যে দিয়েছে, কিন্তু আমাদের সেটাকে কিন্তু পরিচর্যা বা যত্নের প্রয়োজন।
1: একদম স্মিতাদি, তোমাকে আজকে এটাও একটু আমি বলতে চাই যে অনেক সময় এমন হয় যে দুর্যোগপূর্ণ, যেহেতু আমরা নর্থ ইস্টে রয়েছি, নর্থ ইস্টের প্রায় সময় দেখা যায় প্রাকৃতিক দুর্যোগে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, যাতায়াত করে না, তখন ভালো সবজি ভালো খাবারের ইয়ে আসতে পারছে না, আমরা এরকম শুনে থাকি। তখন অনেক সময় এমন হয় দেখেছি যে দোকানেরা যারা অসাধু কিছু ব্যবসায়ী, আমি সবার কথা বলছি না, অসাধু কিছু ব্যবসায়ী সেটার সুবিধাটা খুব নিয়ে নেয়, মজুত করে রাখে এবং প্রাইসটাকে খুব হাইক করে দেয়। এই যে বিষয়গুলো, এগুলোও আমার মনে হয় আজকে বিশ্ব খাদ্য দিবসে আমাদের একটু ভাবনা চিন্তা করা দরকার, এবং যারা খুব দরিদ্র, যারা খুব কষ্টে দিন আনছে দিন খাচ্ছে,
0: তাদের পক্ষে
1: প্রত্যেক দিনের একটা রোজগারের মানে খাবারটাকে নিয়েই তাদের রোজগার, রোজগার যেটা করছে সেটা নিয়ে খাবারটা কিনছে, তার জন্য কিন্তু সেই দিনগুলো খুব কঠিন। কিছুদিন আগেও ফ্লাট হয়েছিল, তখনও দেখলাম সেই একই অবস্থা, যেখানে সরকার বলছেন যে খাদ্যের কোনো সংকট নেই, পত্রিকায়ও বড় করে উঠেছে, খাদ্যের কোনো সংকট নেই, আপনারা মজুত করবেন না, অযথা আতঙ্কিত হবেন না, বারবার বলছে। সেক্ষেত্রে কিছু ব্যবসায়ীদের এইসব অ্যাক্টিভিটির কারণে, তাদের এই ধরনের আচরণের কারণে মানুষ কিন্তু ভুগতে হচ্ছে,
0: অসহায় মানুষ। আমরা দেখেছি সেই মন্যন্তরের যে ছবি, আমরা দেখেছি যে 47 মন্যন্তর দেখেছি বা দেখিনি, আমরা গল্পে পড়েছি বা বিভিন্ন রচনায় আমরা পেয়েছি, একই কিন্তু ছবি
1: একদম। তারপর ফুড ইন্সপেক্টর আসে, তখন দোকান ভিজিট করছেন, কিছু দোকান সিল করছেন, কিছু দোকানের দ্বারকে এরকম ভাবে মানে জিজ্ঞেস করা হচ্ছে, বন্ধ করা হচ্ছে। এটা মানে আমরা দেখেছি যে সবসময়ই একটা এরকম দুর্যোগ একটা আসলেই সবার আগে খাদ্যের সংকট একটা মানে একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে দিচ্ছে মার্কেটে, যেটা খুব মনে হয় যে একদমই করা উচিত নয়। কারণ যাদের কাছে সামর্থ্য আছে ঠিক আছে, যারা দিন আনছে দিন খাচ্ছে, তাদের জন্য কিন্তু এটা বিশাল বড় মানে চ্যালেঞ্জিং এর বিষয়।
0: অবশ্যই, সবাই মিলেই কিন্তু একটা পৃথিবী গড়ে ওঠে, একটা দেশ, আমাদের কিন্তু সবার কথা ভাবতে হবে। এই বার্তাটা কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ একটা কথা বলেছো শর্মিষ্ঠা। আর আরেকটা বিষয়, যখন আমরা ছোট ছিলাম আমরা দেখতাম যে ঠাকুমারা বলতেন যে ভাত নষ্ট করতে নেই, ঠাকুরমাদের কাছ থেকে বা মায়েদের কাছ থেকে।
1: আমার ঠাম্মাও বলতো যে ভাত নষ্ট করতে নেই, লক্ষ্মী খুব রাগ হয়।
0: যে ফেলনা থেকে যে খাবার সেটা কিন্তু আমরা এখন ভুলেই গেছি, আমরা ব্যস্ততার কারণে কিন্তু আমরা অনেক জিনিস নষ্ট করছি প্রত্যেক দিন আমাদের হেসেলে। যেমন যদি একটু বলি, যেমন ঠাকুরমারা কি করতেন, যে কুমড়োর খোসা বাটা,
1: কিন্তু এখন কি হয়েছে, সময়ের অভাবে এতটাই সেভাবে করা হচ্ছে না, বা হয়তো বা করার সময়ও নেই, পারছেও না অনেকে, তো ফেলে দিচ্ছে। কিন্তু এটা করা উচিত, করা উচিত একদম।
0: অবশ্যই তার মধ্যে কিন্তু খাদ্যগুণ,
1: খাদ্যগুণ রয়েছে,
0: খোসার মধ্যে আমরা জানি অনেক বেশি খাদ্যগুণ রয়েছে, যেমন পুঁই শাকের ডাটা দিয়ে চচ্চড়ি বা ভাতের মার দিয়েও কিন্তু অনেক কিছু বানায়।
1: হ্যাঁ, ভাতের মারের কিন্তু ভীষণ চাহিদা রয়েছে। আমরা শুধু খাদ্যের কথা বলছি খাবারের জন্য, এছাড়া রূপচর্চার ক্ষেত্রেও কিন্তু বহু কাজে লাগে। কলার খোসা তুমি যদি তোমার স্কিনে যদি একটু স্মেশ করে লাগাও, সেই ময়েশ্চারটা কিন্তু তোমার স্কিনকে অনেক ভালো রাখছে। এগুলোর গুণাগুণ আমাদের জানতে লাগবে। কমলা লেবুর খোসা দিয়েও অনেক কিছু স্কিনের যত্ন আমরা করতে পারি। এবং আর চালের যদি বলি, ভাতের মার সেটার তো মানে বিকল্প হয় না কিছু, চুলের জন্য এত ভালো স্পা বা এত ভালো জেল চুলের জন্য তৈরি করে দেয়, এ সত্যি মানে অতুলনীয়। কিন্তু আমাদের সময়ের অভাব আর করারও অভাব আমার মনে হয়।
0: আর আমার মনে হয়
1: রেডিমেড আমরা অনেক কিছু পেয়ে গেছি তো মার্কেটে দোকানে, এখন ওইটার উপরই নির্ভরশীল।
0: অবশ্যই, আমি আবারও বারবারই আমার মনে হয় এই কথাটা যে আমাদের চারপাশে প্রকৃতি আমাদেরকে কিন্তু একেবারে সাজিয়ে গুছিয়ে দিয়েছে।
1: একদম, তুমি বাইরে থেকে ভেতর সম্পূর্ণ তার মধ্যেই করতে পারো,
0: রয়েছে একেবারে আমাদের হাতের নাগা মধ্যেই রয়েছে আমাদের, কিন্তু এটা কিন্তু আমরা ভুলে যাই। আমরা একেবারে কিন্তু আরো কঠিন পথ বেছে নিই যে কোথায় গিয়ে কোন প্রোডাক্ট
1: যেহেতু পুজোর মরশুম চলছে এখন, তোমাকে এই কথাটা আমার আবারও বলতে ইচ্ছে হচ্ছে, আমার দর্শক শ্রোতারা শুনছেন, আমার স্কুলের বাচ্চারা বা আমার ছাত্রছাত্রীরাও শুনছে যে পুজো মানেই কিন্তু খুব আনন্দ, আমরা ঘুরবো, বেড়াবো, খাবো।

0: কিন্তু খাবারটা খাবার আগে একটু সজাগ সচেতন হয়ে খাওয়াটা খুব প্রয়োজন। কোথায় তৈরি হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে, কারণ পুজোর সময় সারা রাত মানুষ বাইরে থাকে, দোকানেরাও টায়ার্ড থাকেন, একের পর এক অর্ডার দিতে দিতে ওরা নাজেহাল হয়ে পড়েন, তখন কিন্তু সেই গুণগত মান খাদ্যের অবস্থা কিন্তু বজায় থাকে না
1: অবশ্যই।
0: এবং সেটাকে আমি আমি দেখেছি প্রচুর বাচ্চা দুর্গাপুজো চলাকালীন অসুস্থ হয়েছে, পেট ব্যথা, ভমিটিং এবং ডিহাইড্রেশন, এগুলো কিন্তু অনায়াসে ওদের হয়ে যাচ্ছে ছোট ছোট বাচ্চাদের। তো এটা আমার মনে হয় যে যেহেতু এই বিশ্ব খাদ্য দিবসটা এই বছর একদম দুর্গাপুজোর যদি বলি শুরুটাই হচ্ছে সেই সময়টা দিয়ে, তো সবাই যেন সেই খাদ্যগুণটাকে একটু দেখে তারপর বিচার করে যেন খায়। আর যে ফাস্টফুডগুলো মানে একদম গজিয়ে ওঠা ফাস্টফুড, মানে এই পুজোকে কেন্দ্র করে গজিয়ে ওঠা ফাস্টফুড, এগুলোর দিকে যেন আমি বলবো যেন সরকারের একটা ভালো দৃষ্টি থাকে।
1: অবশ্যই, আনন্দ করার অনেক দিক রয়েছে, একেবারেই যে সারাক্ষণ ফাস্টফুডের মধ্যেই যে অনেক আনন্দ লুকিয়ে আছে
0: তা কিন্তু নয়, একদম
1: কিন্তু নয়। আমরা
0: বাড়িতে অনেক কিছু করা যায়, কিন্তু আসলে কি মায়েদের কথাই আবার ঘুরে ফিরে আসছি, মায়েদেরও উপর আমরা নির্ভরশীল বেশি পরিবারে, তো মাদেরও একটু রেস্ট আমরা চিনতে করি যে পুজোর কটা দিন একটু মায়ের রেস্ট হোক।
1: অবশ্যই অবশ্যই, কিন্তু আবার আরেকটা বিষয় রয়েছে, যেমন খাদ্যকে কেন্দ্র করে কিন্তু অনেকের রুজি রোজগারের বিষয়
0: রয়েছে,
1: কিন্তু এরাও যদি সেই ইনিশিয়েটিভটা নেয়, একেবারেই
0: যারা তৈরি করছেন আমি তাদেরকে খারাপ বলছি না, ওরা যদি একটু খাদ্যের গুণগত মান এবং সেটাকে যদি বজায় রেখে যদি পরিষেবাটা ঠিকঠাক,
1: মুনাফার দিকটা একটু কম, মানুষের প্রতি যে ভালোবাসার,
0: যে আমি আজকের খাবারটা আজকে যারা এসে তাদেরকেই কাস্টমারকে দেব, আজকের বাসিটা আমি পরের দিন দেওয়ার চিন্তা ভাবনা করব না, যেগুলো মানে এই পুজোর মরশুমে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়ে যায়,
1: প্রিজারভেটিভ বা এগুলোকে বাদ দিয়ে যদি একেবারে ন্যাচারাল যে বিষয়টা, যেমন আমরা ত্রিপুরা রাজ্যে বাস করি, আমাদের এই রাজ্যে
0: দেখা যায় পেঁয়াজ কাটলো, পেঁয়াজ কাটার পর এটা একদিন তো করলো, এই পরের দিন ওইটা দিয়েই করছে, কিন্তু যেটা একদমই অস্বাস্থ্যকর, পেঁয়াজ বেশিক্ষণ কেটে রেখে কাজ করা খুব একদমই ভালো না,
1: মানে সেক্ষেত্রে কিন্তু মানে হিতে বিপরীত হচ্ছে,
0: বিষাক্ত
1: অনেক রোগের সৃষ্টি হচ্ছে তার থেকে। যেমন আমরা ত্রিপুরায় বাস করি, আমাদের কিন্তু পুষ্টির ভান্ডার রয়েছে আমাদের চারপাশেই, আমাদের নিজস্ব খাবার যেমন বাঁশকরুল রয়েছে, এগুলো দিয়ে আমরা গোদক বানাতে পারি, বাজারের দামি প্যাকেটজাত খাবার থেকে কিন্তু এর এর এর খাদ্যগুণ বা পুষ্টিগুণ কোনো অংশেই কম না।
0: বাঁশকরুল রয়েছে, মাশরুম রয়েছে, ত্রিপুরায় খুব ভালো মাশরুম হয়, সেটারও খাদ্যগুণ অনেক বেশি,
1: পাহাড়েও প্রচুর শাকসবজি চাষ হচ্ছে, যেমন জুম চাষ করে কিন্তু করছে, তার খাদ্যগুণও কিন্তু,
0: ত্রিপুরার কুইন আনারস তো এখন পুরো বিশ্বে ছড়িয়ে গেছে
1: রয়েছে, তার মধ্যে কিন্তু সার বা রাসায়নিকের প্রভাবটা অনেক গুণ কমে।
0: ত্রিপুরার যেগুলো মানে যেগুলো ফলন ফলগুলো রয়েছে, যেগুলো ত্রিপুরায় তৈরি হয়, আম, কাঁঠাল, কলা, এগুলো আমাদের মনে হয় আমাদের বাচ্চাদের খাওয়ানো খুব প্রয়োজন, যেন পুষ্টিগুণ খুব তাদের মধ্যে চলে আসে, এবং গর্ভবতী মায়েদের ক্ষেত্রেও বলবো তাদের প্রতিও যেন আমাদের একটা ভালো দৃষ্টি থাকে, তাদের খাদ্যের গুণটা যেন ওরা সঠিকভাবে সঠিক সময়ে যেন পায়। মা এবং শিশু যখন জন্ম নেবে পুষ্টিকর খাবার তাদের জন্য খুব এসেনশিয়াল।
1: একদম একদম, আমাদের কিন্তু প্রত্যেক দিনের রেসিপিতে এই বিষয়গুলো মাথায় রেখেই করতে হবে, যেহেতু আমাদের চারপাশে রয়েছে, হাতের নাগালের মধ্যে রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু কেন আমরা প্যাকেটজাত খাবারের দিকে নজর দিচ্ছি, বা এই যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে প্রিজারভেটিভ দেওয়া আছে সেগুলোকেই আমরা কিন্তু পছন্দ করছি, আমরা বড় বড় শপিং মলে যাচ্ছি আর তুলে নিয়ে আসছি প্যাকেট।
0: শেষে অনুষ্ঠানের শেষের দিকে এটাই আমি বলতে চাইবো যে বাড়িতে প্রত্যেকটা মানুষ যারা আমরা একত্রিত হয়ে থাকছি, সবার বয়স কিন্তু সমান নয়, কেউ ছোট, কেউ খুব বৃদ্ধ, কেউ মাঝ বয়সী, সবার নিউট্রিশনটা মাথায় রেখে কাজ করা হয়তো বা মার পক্ষে একা সম্ভবও নয়, মা তো কোনো দশভুজা নয়, কিন্তু আমরা মাকে ভাবি দশভুজা, তো একটু সহযোগিতা করা সবারই প্রয়োজন, যারা আমরা বাড়িতে রয়েছি মাকে কেন্দ্র করে, বাবা, ভাই, বোন সবাই মিলে যদি একটু একত্রিত হয়ে কি হবে কি না হবে এটা একটু আলোচনা করে সহযোগিতা করি, তাহলে কিন্তু খাদ্যের গুণাগুণ
1: ছোটবেলা থেকেই বাচ্চাদের বোঝাই, যেমন বাচ্চারা আজকাল ম্যাগি, চিপস এগুলোই বেশি খেতে চায়, ভাত ডাল খেতে চায় না, তো এই অভ্যাস কিভাবে বদলানো যায় বা এই খাবারের গুরুত্ব তাদেরকে কিভাবে বোঝালে পরে তারা
0: একটু খাবারটাকে একটু যদি রেসিপিটার মধ্যে একটু আমি যদি একটু সুন্দর ইনোভেটিভ করে দিই, যে এই বছরের কিন্তু থিমও সেটা, চাই, ইনোভেট টুডে নারিশ টুমোরো। তো আমি যদি খাবারটাকে একটু ইনোভেট করে দিই, ডালটাকে একটু মিক্স ম্যাচ করে দিলাম, এটার মধ্যে একটু কারি পাতা দিয়ে দিলাম বা একটু ধনে পাতা দিয়ে দিলাম, একটু স্বাদটা যদি একটু কথা ভাবি, তাহলে আমার মনে হয় বাচ্চারা কিন্তু খাবে, খাবে না সেটা নয়। হয়তোবা বাচ্চাদের কি হয়, এক রকম যে সেই পাতলা ডালের মতো মানে জলটা, সেটা খুব অপছন্দ হয়ে যায় আর কি, আর কিছু নয়। কিন্তু এখন আমাদের

0: হাতে একটু সময় কম, তো আমরা সহজ পথটা বেছে নিই।
1: অবশ্যই আমরা বেছে নেব, তারপরেও আমাদের বাড়িতে যে মানে আমরা সবাই এখন মহিলারাও কর্মব্যস্ত, কাজের জন্য আমাদেরও
0: বাইরে, আমি বলবো সবাই যেন সহযোগিতা করে,
1: সেই জন্য মানে যিনি আমাদের হেল্পার দিদি যিনি রয়েছেন বা যিনি রয়েছেন তাদেরকে কিন্তু আমরা সেই রেসিপিগুলো যদি বলে দিই, তাদেরকে যদি বলি যে এইভাবে এইভাবে এইভাবে করো, যেমন নুডলস খেতে ভালোবাসে, আমি সোশ্যাল মিডিয়াতেই মাঝে মাঝে
0: একটু সবজি দিয়ে দিলাম সাথে,
1: মানে একেবারে সুন্দর লাউ থেকে নুডলস বানিয়ে একদম সুন্দর করে সার্ভ করছে। বাচ্চারা কিন্তু অনেক সময় মানে রং বা খাবারের চেহারা, খাবারের
0: একদম বিভিন্ন কালারিং ভেজিটেবলস আমি দিয়ে দিলাম, গাজর দিয়ে দিলাম, ক্যারোট দিয়ে দিলাম, এভাবে দিয়ে ওইটাকে কালারফুল করে দিলাম।
1: তাদের খাবারের প্লেটটা যদি রং পেন্সিলের বাক্সের মতো হয় তারা কিন্তু ভীষণ পছন্দ করে দেখতে, ঠিক অবশ্যই খাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক শাকসবজি রয়েছে কালারফুল,
0: একদম, কিন্তু আমাদের একটু সময় নিয়ে করতে লাগবে,
1: করতে হবে, বা আমাদের যিনি সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন আমাদের পাশে রয়েছে তাকে কিন্তু বিষয়টা যদি একটু সময় নিয়ে বুঝিয়ে বলি, একটু গাইড করি, তাহলেই কিন্তু সেটা সম্ভব, অসম্ভব কিন্তু একেবারেই নয়। তো সব শেষে মানে কি বার্তা দেবে শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বিশ্ব খাদ্য দিবসের?
0: এটাই বলতে চাইবো স্মিতাদি, যে আমার প্রথমত তোমাকে আবারও বলবো যে এই বিশ্ব খাদ্য দিবসের অনেক অনেক শুভেচ্ছা, আমার শ্রোতা বন্ধুদের সকলকে বিশ্ব খাদ্য দিবসের অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আর এই পুজোর মরশুমে অবশ্যই আমরা আনন্দ করব, ঘুরব, পুজো দেখব, মজা করব, নতুন ড্রেস পরবো, আর খাবার তো আমাদের বিশেষ আয়োজন, পুজো মানেই খাবার, খাবারকে ঘিরেই পুরো পুজো। তো বাড়িতে অবশ্যই আমাদের সেই নিয়মটা মেনে আমরা খাচ্ছি, কিন্তু বাইরে যখন খাবো অবশ্যই সেই খাবারটার দিকে একটু যত্নশীল হয়ে খাবো, কখন খাচ্ছি, কোন সময়টায় খাচ্ছি, অধিক রাতে খাবারটা খাওয়ার থেকে না খাওয়া অনেক ভালো, বেশি রাতে খাওয়া দুটো তিনটের সময় পুজোর মধ্যে তো এইরকম হয়ই, তো সেটা যেন না হয়। আর যে দোকান থেকে খাচ্ছি সেখানের খাদ্যগুণটা ঠিকঠাক আছে কিনা একটু ভেবে চিনতে তারপরই খাওয়াটা খুব ভালো হবে।
1: অবশ্যই যারা খাওয়ারের স্টল বা দোকান দেবেন তাদের প্রতিও এই বার্তাটা যদি থাকে,
0: আপনারাও জানো ঠিকঠাক একটা
1: যে খাবারগুলো এখন পছন্দ করে, এখন কিন্তু ছেলেমেয়েরা আবার অনেকটা বদলেছে, রুচি বদলেছে, যেমন তেল মশলাটা কিন্তু তারা অ্যাভয়েড
0: করে, কিন্তু বাইরে গেলে রোল মোমো এগুলো তো অনায়াসে খায়,
1: হয়তো হাতের নাগালে এগুলোই পাচ্ছে, তাই এগুলোই
0: পাচ্ছে।
1: তো আমাদের দোকানগুলো যদি সেই রকম
0: একটু স্বাস্থ্যকর খাবারের দিকে নজর দেয়, একটু গুণগত মান যেন খাদ্যের বজায় থাকে,
1: চাহিদাটাও কিন্তু পাল্টে যাবে আবার কিন্তু সেই আগের জায়গায়।
0: আর আমরা বলতে চাই যেন খিদের কারণে, ক্ষুধার কারণে যেন কেউ মৃত্যু না হয়, সেই দিকে যেন আমরাও একটু সচেতন হব।
2: এতক্ষণ শুনছিলেন মহিলা মহল। মহিলা মহল অনুষ্ঠানে এতক্ষণ আপনারা শুনলেন অন্নপূর্ণা দিবসের প্রাককালে মহিলাদের ভূমিকা। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।
3: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন লাদাখের নতুন জলবিদ্যুৎ প্রকল্পগুলি ওই অঞ্চলের জীবনযাত্রা আরও সহজ করে তুলবে। তিনি আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে লাদাখে প্রায় 3,350 কোটি টাকার 5টি উন্নয়নমূলক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন নকশালবাদের ফলে ক্ষতিগ্রস্ত মানুষরা যাতে উন্নত জীবনযাপন করতে পারেন সে বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। হিন্দু ধর্ম থেকে ইসলাম বা অন্য কোনো অহিন্দু ধর্মে ধর্মান্তরিত ব্যক্তিরা অনগ্রসর শ্রেণী বিভাগের অধীনে সরাসরি সংরক্ষণের সুবিধা দাবি করতে পারেন না বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। ভারত বিশ্বের প্রায় 100টি দেশে নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রতিরক্ষা সামগ্রী রফতানি করছে, নতুন দিল্লিতে টাইমস নাও ডিফেন্স কনক্লেভে বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ব্যাংককে আয়োজিত IMF এবং বিশ্বব্যাংকের বার্ষিক সভার ফাঁকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ব্রিটেনের অর্থমন্ত্রী জন হিলির সঙ্গে সাক্ষাৎ করেছেন। শারদীয় দুর্গোৎসবের আজ পঞ্চমী, উৎসবে মেতে উঠেছে মানুষ। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে লাদাখে প্রায় 3,350 কোটি টাকা মূল্যের 5টি বড় উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। নতুন উদ্বোধন করা প্রকল্পগুলির মধ্যে রয়েছে লেহের কুশোক বাকুলা রিম্পোচি বিমানবন্দরে 640 কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন প্যাসেঞ্জার টার্মিনাল ভবন, এছাড়া বর্ডার রোডস অর্গানাইজেশনের তৈরি 298 কিলোমিটার দীর্ঘ নিম্মু পাদুম দারচা সড়কটিও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন শ্রী মোদী। উল্লেখ্য, প্রধানমন্ত্রী 9 মেগাওয়াট ক্ষমতার হানু ক্ষুদ্র জলবিদ্যুৎ প্রকল্প এবং 66 কেভি ডাবল সার্কিট দাহ আনু খালতসি ট্রান্সমিশন লাইনের উদ্বোধন করেছেন। এই প্রকল্পগুলি লাদাখের বিদ্যুৎ সরবরাহ পরিকাঠামোকে শক্তিশালী করবে।

0: জানান তিনি।
1: আজ থানুকি জল বিদ্যুৎ পরিযোজনা আর উৎসে জুড়ি ট্রান্সমিশন লাইন কা ভি লোকার্পণ হুয়া হাম সবই জানতে হ্যাঁ কি বিজলি কি ভরোসেমন্দ ব্যবস্থা সে রোশনি তো আতি হ্যাঁ লেকিন রোশনি সে সিফ ঘর নেই জীবন ভি রোশন হো যাতা হ্যাঁ জীবন মে এক বড়া বদলাব আতা হ্যাঁ গাঁও মে কিতনে নয় কাম সম্ভব হো যাতে হ্যাঁ হর ক্ষেত্র মে ইসকা লাভ মিলেগা।
0: এছাড়াও লেহের সিন্ধু ঘাটে ভারতের প্রথম পেট্রোগ্লিফ কনজারভেশন পার্ক বা প্রাচীন শিলালিপি সংরক্ষণ উদ্যানের উদ্বোধন করেছেন তিনি, এবং প্রজেক্ট হিম সরোবরের আওতায় 40টি গ্রামে গড়ে তোলা 40টি জলাশয়েরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ছত্তিশগড়ে নকশালবাদের কারণে যাদের অঙ্গহানি ঘটেছে সেই উপজাতি সম্প্রদায়ের মানুষদের সরকার কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ ও অন্যান্য সহায়তা প্রদান করছে যাতে তারা উন্নত জীবনযাপন করতে পারেন। সেবা সংকল্প অভিযানের অংশ হিসেবে ছত্তিশগড়ে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে তিনি একথা বলেন। তিনি জানান, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জীবন পুনর্গঠনে এবং তারা যেন মর্যাদার সঙ্গে বাঁচতে পারেন তা নিশ্চিত করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।
2: নরেন্দ্র মোদি সরকার কা দৃঢ় সংকল্প থা কি হাম 31-3-2026 কে পেহলে পুরে দেশ সে নকসলবাদ সমাপ্ত করেঙ্গে। মুঝে আনন্দ হ্যায় আজ নকসলবাদ সমাপ্ত হো চুকা, মগর নকসলবাদ সমাপ্ত হোনে সে এ 5 দশকো কি পীড়া কো হাম সমাপ্ত নহীঁ কর সকতে। ও পীড়া নে জাহাঁ জাহাঁ গাঁও দিয়া হ্যায় ওয়াহাঁ হমে মরহম লগানা পড়েগা, উনকো খড়া করনে কা প্রয়াস করনা পড়েগা অর ও সম্মান কে সাথ জীবন জি পায়ে ইসকি ব্যবস্থা কর।
0: মন্ত্রী জানিয়েছেন, এই কয়েক বছরে প্রায় 8,526 জন নকশাল আত্মসমর্পণ করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, বিভিন্ন দেশ তাদের নিজস্ব পরিস্থিতির মধ্যেই পরিবর্তনশীল বিশ্বব্যবস্থার সঙ্গে মানিয়ে নিচ্ছে এবং নতুন অংশীদারিত্ব ও বিকল্প পথ খুঁজে বের করছে। তিনি গত এক দশকে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে অংশীদারিত্বকে পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার একটি চমৎকার উদাহরণ হিসেবে উল্লেখ করেন। শ্রী জয়শঙ্কর দ্বিতীয় রাইজিনা মিডল ইস্ট সম্মেলনের জন্য সংযুক্ত আরব আমিরশাহীতে রয়েছেন। হত্যাকাণ্ড ও ইন্টারনেট ব্যবহারের ওপর বিধিনিষেধের মতো বিষয়গুলি সহ পাক অধিকৃত কাশ্মীরে উদ্ভূত বিভিন্ন সমস্যা নিরসনে পাকিস্তান কী পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে প্রতিবেদন কবে প্রকাশ করা হবে, রাষ্ট্রসংঘের মানবাধিকার দফতরের কাছে তা জানতে চেয়েছে ভারত। ভারত অফিস অব দ্য হাই কমিশনার ফর হিউম্যান রাইটস OHCHR এর বিরুদ্ধে চরম পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে। ভারত বলেছে, বিভিন্ন দেশে বিক্ষোভের ঘটনায় তাদের প্রতিক্রিয়া দ্বিচারিতার পরিচয় দেয় যা বহুপাক্ষিক প্রতিষ্ঠানের ওপর মানুষের আস্থাকে দুর্বল করে তোলে। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের তৃতীয় কমিটির 81তম অধিবেশনে মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের সঙ্গে আলোচনার সময় ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি অনুজ স্বরূপ এই মন্তব্য করেন।
3: Violent responses to protests in our neighborhood as well as in the West have gone uncommented. Needless to say, such double standards contribute to loss of trust in multilateralism and the work of OHCHR. By contributing to discussions, India will continue to work with High Commissioner and OHCHR in a spirit of trust and partnership without selectivity and double standards. The Indian Constitution bestows the same fundamental rights to the people of Jammu and Kashmir and Ladakh, an integral and inalienable part of India.
0: Hindu dharma theke Islam ba onno kono ohindu dharme dharmantorito byaktira অনগ্রসর শ্রেণী বিভাগের অধীনে সরাসরি সংরক্ষণের সুবিধা দাবি করতে পারেন না বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। মাদ্রাজ হাইকোর্টের একটি রায়ের বিরুদ্ধে তামিলনাড়ু সরকারের করা আবেদন খারিজ করে দিয়ে দুই বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও শ্রী চন্দ্রশেখরের বেঞ্চ জানিয়েছে, ধর্মান্তরের আগে কোনো ব্যক্তি যে নিম্নবর্গভুক্ত ছিলেন সেখানে তিনি যে সামাজিক অনগ্রসরতার শিকার হতেন ধর্মান্তরের পর তা আর বহাল থাকে না। সর্বোচ্চ আদালত স্পষ্ট করেছে, অহিন্দু সামাজিক ব্যবস্থায় ধর্মান্তরিত হওয়ার অর্থ এই নয় যে তিনি সরাসরি কোনো স্বীকৃত অনগ্রসর শ্রেণীভুক্ত সম্প্রদায়ের সদস্য হয়ে যাবেন। আদালত জানিয়েছে, সংবিধানের 16(4) অনুচ্ছেদের অধীনে বিধিবদ্ধ সুযোগ সুবিধা কেবল ধর্মান্তরের আগের অবস্থার ভিত্তিতে প্রদান করা যায় না। আদালত আরও বলেছে, হিন্দু শিখ বা বৌদ্ধ ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মাবলম্বী ব্যক্তি তফসিলি জাতি বা শিডিউল্ড কাস্ট হিসেবে গণ্য হওয়ার যোগ্য নন। তামিলনাড়ু সরকারের 2024 সালের মার্চ মাসের একটি সরকারি আদেশের প্রেক্ষিতে এই রায় দেওয়া হয়েছে। ওই আদেশে ধর্মান্তরিত ব্যক্তিদের সংরক্ষণের সুবিধা দেওয়ার কথা বলা হয়েছিল। সর্বোচ্চ আদালত জানিয়েছে, এছাড়া যদি কেউ পুনরায় হিন্দু ধর্মে ফিরে আসতে চান তবে উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে তার বিষয়টি আলাদাভাবে এবং তথ্য প্রমাণের ভিত্তিতে যাচাই করা হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ভারত বিশ্বের প্রায় 100টি দেশে নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রতিরক্ষা সামগ্রী রফতানি করছে।

0: তিনি জানান, ভারতের প্রতিরক্ষা রফতানি 2013-14 অর্থবর্ষের 686 কোটি টাকা থেকে বেড়ে 2025-26 অর্থবর্ষে 38,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। নতুন দিল্লিতে আয়োজিত টাইমস নাও ডিফেন্স কনক্লেভে তিনি আজ বলেন, বিভিন্ন ধরনের গোলা বারুদ উৎপাদনের ক্ষেত্রে ভারত 90%-এরও বেশি স্বনির্ভরতা অর্জন করেছে। এছাড়া মন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতি কখনো থেমে থাকে না এবং সেজন্য আমাদের সর্বদা প্রস্তুত থাকা দরকার।
1: ऐसा कहा जाता है कि ओनली डेड हैव सीन एंड ऑफ वॉर। यह विचार एक ओर हमें युद्ध की निरर्थकता और उससे होने वाली अपार मानवीय क्षति का एहसास कराता है, तो दूसरी ओर यह भी याद दिलाता है कि युद्ध की संभावनाएं कभी भी पूरी तरह से समाप्त नहीं होती हैं और हमें हमेशा कठिन परिस्थितियों के लिए सदैव तैयार रहना चाहिए।
0: ব্যাংককে আয়োজিত আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এবং বিশ্বব্যাংকের বার্ষিক সভার ফাঁকে আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ব্রিটেনের অর্থমন্ত্রী জন হিলির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় অর্থমন্ত্রক বলেছে, তারা চতুর্থ ভারত ব্রিটেন আর্থিক বাজার সংক্রান্ত বিষয়ে ফিনটেক এবং সংশ্লিষ্ট IUKFP বৈঠকগুলির আলোচ্য কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়িত করার বিষয়ে আলোচনা করেছেন। সাক্ষাৎকালে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অভিন্ন অগ্রাধিকারের ক্ষেত্রগুলিতে এবং একটি গঠনমূলক ও অন্তর্ভুক্তিমূলক G20 প্রক্রিয়া নিশ্চিত করতে ব্রিটেনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। দুদেশের পরবর্তী অর্থনৈতিক ও আর্থিক বিষয় সংক্রান্ত আলোচনা চলতি বছরের ডিসেম্বরে হবে বলে উভয় পক্ষই জানিয়েছে। শারদীয়া দুর্গোৎসবের আজ পঞ্চমী। উৎসবে মেতে উঠেছে গোটা পশ্চিমবঙ্গ। রাজ্যের প্রায় সব মণ্ডপেই প্রতিমা এসে গেছে, আলোয় সেজে উঠেছে শহর, গ্রামের পথঘাট। মণ্ডপসজ্জা এবং ঢাকের শব্দে উৎসবে মুখর গোটা রাজ্য। শহরের বড় বড় পুজো মণ্ডপগুলিতে উদ্বোধনের পর্ব শেষ। ইতোমধ্যেই প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। ভিড় সামাল দিতে প্রস্তুত রয়েছে রাজ্য প্রশাসনও। পাশাপাশি রাজ্যের অনেক জায়গায় নবরাত্রি উৎসবও পালিত হচ্ছে। নবরাত্রির পঞ্চমীতে দেবী দুর্গা স্কন্দমাতা রূপে পূজিত হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নবরাত্রির পঞ্চম দিনে মা স্কন্দমাতাকে পূজা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি প্রার্থনা জানিয়েছেন, যেন মাতৃস্নেহ ও মমতার প্রতীক এই দেবীর আশীর্বাদ প্রতিটি পরিবারে ভালোবাসা, শান্তি ও সম্প্রীতি নিয়ে আসে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, লাদাখের নতুন জলবিদ্যুৎ প্রকল্পগুলি ওই অঞ্চলের জীবনযাত্রা আরও সহজ করে তুলবে। তিনি আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে লাদাখে প্রায় 3,350 কোটি টাকার 5টি উন্নয়নমূলক প্রকল্পেও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। হিন্দু ধর্ম থেকে ইসলাম বা অন্য কোনো অহিন্দু ধর্মে ধর্মান্তরিত ব্যক্তিরা অনগ্রসর শ্রেণী বিভাগের অধীনে সরাসরি সংরক্ষণের সুবিধা দাবি করতে পারেন না বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। শারদীয়া দুর্গোৎসবের আজ পঞ্চমী। উৎসবে মেতে উঠেছে মানুষ। খবর শেষ হলো, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী আগরতলা, এবারে আপনারা শুনবেন লোকগীতি। আজকে শিল্পী কল্যাণী কর্মকার।

এতক্ষণ শুনলেন লোকগীতি, আজকের শিল্পী ছিলেন কল্যাণী কর্মকার। আকাশবাণী আগরতলা, এবারে আপনারা শুনবেন আধুনিক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। অনুষ্ঠানের প্রথম গানটি আপনারা শুনবেন শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1270 কিলো হার্টজে।

আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। আজকে প্রথম গানখানি শুনবেন হীর রাঞ্ঝা ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে।

গানখানি শুনলেন মোহাম্মদ রফির কণ্ঠে হীর রাঞ্জা ছবি থেকে। পরের গানখানি শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে হাসতে জখম ছবি থেকে।

গানখানি শুনলেন মোহাম্মদ রফির কণ্ঠে হাসতে জখম ছবি থেকে। এখন শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। পরের গানখানি শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে পাকিজা ছবি থেকে।

এতক্ষণ শুনছিলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন লোকগীতি, আজকের শিল্পী বাবুল সুপ্রিয়।

এতক্ষণ শুনছিলেন বাবুল সুপ্রিয়র কণ্ঠে লোকগীতি, আকাশবাণী আগরতলা। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আমাদের পড়াশোনাটাও কিন্তু সমানভাবেই চলবে। আজকে আমরা পড়ব নবম শ্রেণীর ছোট গল্প দাম, যার লেখক হলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। দাম কথাটির অর্থ মোটামুটি আমরা সবাই পরিচিত আছি, দাম মানে কোনো কিছুর মূল্য। কিন্তু এই গল্পে দাম শব্দটি একটি বিশেষ ব্যঞ্জনাধর্মী। এই গল্পে ছাত্র ও শিক্ষক সম্পর্কের এক অদ্ভুত রসায়ন দেখা যায়। স্কুলে অঙ্কের যে শিক্ষক একসময় গল্পকথকের চরম বিতৃষ্ণার কারণ ছিলেন, বহুযুগ পরে এক ভিন্ন পরিস্থিতিতে সেই ছাত্রের মনে হল শিক্ষকের স্নেহ মায়া মমতা ভালোবাসার কাছে পার্থিব কোনো কিছুই দামি নয়। এই দিয়ে আমরা গল্পের শুরু করি। গল্পের প্রথমেই দেখো লেখা আছে কি যে বিভীষিকা ছিলেন ভদ্রলোক। এই দিয়ে আমাদের গল্পের শুরু হয়েছে। ভদ্রলোক বলতে এখানে গল্পকথকের অঙ্কের যে শিক্ষক ছিলেন তিনি ভীষণ বিভীষিকার মতোই ছিলেন ছাত্রদের কাছে। আমাদের দেখবে প্রত্যেকের জীবনে এরকম আছে একজন স্যার বা ম্যাডাম যাদের আমরা ভীষণ ভয় পাই। ঠিক ভয় নয়, এক ধরনের শ্রদ্ধা বা সমীহ করা বলা যায়। আবার আমাদের জীবনে প্রত্যেকের জীবনে এমন কোনো না কোনো বিষয় রয়েছে, সাবজেক্ট রয়েছে যা আমাদের পছন্দ হয় না, তার প্রতি একটা ভয় কাজ করে। আমাদের আলোচ্য গল্পের যিনি গল্পকথক রয়েছেন তার ছেলেবেলার অঙ্ক সাবজেক্টটা ভীষণ অপছন্দের ছিল, আর যিনি অঙ্ক করাতেন সেই স্যার ছিলেন ক্লাসের ছাত্রদের কাছে বিভীষিকার মতো, ভয়ঙ্কর। যে অঙ্কটা ছাত্ররা ঘন্টার পর ঘন্টা করেও মিলাতে পারত না, সেই অঙ্কটা তিনি নিমিষের মধ্যেই ছবি আঁকার মতো করে বোর্ডে লিখে দিতেন। পৃথিবীর সমস্ত অঙ্ক যেন তার মুখস্থ ছিল। কিন্তু তিনি এতটাই অঙ্কে ভালো ছিলেন, তার মনটা তার একটা ভয়ঙ্কর দিকও ছিল। যারা অঙ্ক পারত না বা ভুল করত তাদের তিনি কঠোর শাস্তি দিতেন। তিনি মনে করতেন ছেলে মানুষ হয়ে অঙ্ক না পারাটা যেন একটা গুরুতর অপরাধ। লেখক ছাত্র ছিলেন, তিনি অঙ্ক ভুল করতেন, অঙ্ক পারতেন না, স্বভাবতই তার কাছে স্যারের কাছে পড়াটা ছিল একটা ভীষণ ভয়ের ব্যাপার। আবার যখন তিনি পিঠে জোরে চর বসাতেন বা মারতেন তখন যদি ছাত্রদের চোখে জল আসত তিনি উল্টে ধমক লাগাতেন, বলতেন পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারিস নে, তার উপরে কাঁদতে লজ্জা করে না, এক্ষুনি পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেব। সুতরাং স্কুলে ছাত্রদের কাছে কি যে ভীষণ ভয়ের বিষয় ছিলেন তিনি তা বলাই বাহুল্য। এমনকি যে সমস্ত ছাত্ররা একশোতে একশো পেত তারাও ভয়ে তটস্থ হয়ে থাক। পুরুষ মানুষ হয়ে অঙ্ক না পারাটা তার কাছে ছিল অঘটনের মতো। তিনি ছাত্রদের বলতেন প্লেটো, প্লেটো একজন বিখ্যাত দার্শনিক, তিনি কথায় কথায় ছাত্রদের বলতেন প্লেটোর দরজায় নাকি লেখা আছে যে অঙ্ক জানে না তার প্রবেশ নিষেধ, এমনকি স্বর্গের দরজায়ও নাকি ওই একই কথা লেখা আছে। এতেই বোঝা যায় ওই অঙ্কের মাস্টার মশাই গল্পকথকের কাছে এতটাই ভয়ঙ্কর ছিলেন যে তার মনে হতো, তার মানে গল্পকথকের মনে হতো স্বর্গে যেতে হলে যদি অঙ্ক জানতে হয় তবে সেই স্বর্গ থেকে দূরে থাকাটাই সবচেয়ে নিরাপদ। এরপরে আমরা গল্পে জানতে পারব ম্যাট্রিকুলেশনের পর কথককে আর অঙ্ক করতে হয়নি, কারণ তিনি পরবর্তীতে আর্টস নিয়ে পড়াশোনা করেছেন। বাংলা বিষয়ে এমএ পাশ করার পরেও তিনি স্বপ্নে দেখেছেন পরীক্ষার শেষ ঘন্টা পড়ে যাচ্ছে, তাও তার অঙ্ক মিলছে না। এদিকে পরীক্ষার হলে গার্ড হয়ে সেই মাস্টারমশাই রক্তচক্ষু দিয়ে তার দিকে তাকিয়ে আছেন, দাঁত কিরমির করছেন, কিছু একটা বলছেন, আর সেই মুহূর্তে তার ঘুম ভেঙে যায়। তখন তিনি বুঝতে পারেন তিনি স্বপ্ন দেখছিলেন। ছোটবেলার সে আতঙ্ক এমএ পাশ করার পরেও স্বপ্নে তাকে দেখা দিত। এরপর গল্পকথক নিজেকে এই বলে আশ্বস্ত করেন, যখন তার ঘুম ভাঙে তিনি নিজেকে এই বলেন এখন আর আমাকে স্কুলে অঙ্ক কষতে হয় না, আমি কলেজে বাংলা পড়াই। তাহলে বুঝতেই পারছো সেই ছোটবেলাকার অঙ্ক স্যারের প্রতি তার যে ভীতি ছিল সেটা কলেজে তিনি নিজে অধ্যাপনা করান তবুও সেই ভীতি তার মধ্যে কাজ করেছে, তিনি স্বপ্নেও তাকে দেখতেন।

কালের পর অনেকদিন পার হয়ে গেছে। একদিন এক পত্রিকা অফিস থেকে আবদার আসে গল্পকথকের কাছে একটা গল্প লিখে দেওয়ার, তার ছেলেবেলার কোনো কাহিনী নিয়ে একটা গল্প লিখে দেওয়ার। প্রথমটায় গল্পকথক রাজি হলেন না, কিন্তু পত্রিকা অফিস থেকে তাকে বারবার অনুরোধ জানানো হলো। তিনি প্রথমে রাজি না হওয়ার কারণ, অন্যান্য যে বিখ্যাত সাহিত্যিকেরা আছেন সেখানে নিজে নিজের ছেলেবেলার গল্প বলবেন, সেটা তার কাছে ছিল একটা ভীতির কারণ। ভীতির কারণ, কেননা তার লেখার যে ভুল ত্রুটিগুলো সেই বিখ্যাত সাহিত্যিকদের হাতে হয়তো সমালোচিত হবে। যাই হোক, পরবর্তীকালে তাকে বলা হলো সাহিত্যের ইন্দ্র, চন্দ্র, বরুণেরা তাদের বিশেষ পাত্তা দেয়নি। এখানে তাদের বলতে পত্রিকাকে পাত্তা দেওয়া হয়নি, মানে তারাও ওদিকেও গিয়েছিল, বড় বড় যারা প্রখ্যাত সাহিত্যিকরা আছে তাদের কাছেও গিয়েছিলেন লেখার জন্য, তারা বিশেষ একটা গুরুত্ব দেয়নি। সুতরাং লেখককে যখন বলা হলো আপনার ছেলেবেলা নিয়ে একটা গল্প লিখে আমাদেরকে দিন, তখন লেখক মনের খুশিতে রাজি হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন নাম করা কোনো পত্রিকা নয়, বিশেষ পাঠকও থাকবে না, বড় কোনো সাহিত্যিকও সেখানে লেখা দেন না, সুতরাং গল্পকথক লেখা দিতে রাজি হয়ে গেলেন। এরপরে লাইনটা তোমরা দেখো, অতএব আমি ভাবলুম তাহলে নির্ভয়ে লিখতে পারি। এই কথাটার একটি শিক্ষামূলক দিক আছে, তোমাদেরও শিক্ষার বিষয় আছে। আমরা যদি কোনো কাজ করি আনন্দের সাথে করি তবে তা সার্থক হয়, কিন্তু ভয় নিয়ে যদি কোনো কাজ করি তাহলে সেই কাজটা কিন্তু সুন্দর হয় না। গল্পকথক প্রথমে যখন ভেবেছেন তার গল্প পড়ে হয়তো নামী সাহিত্যিকেরা ভুল ত্রুটি খুঁজে বের করতে পারেন, তখন তিনি রাজি হননি। কিন্তু যখন বুঝতে পারলেন অনামী একটি পত্রিকা সাধারণ কয়েকজন মানুষ পড়বেন, তখন তার সেই ভয়টা কেটে গেল, তিনি আনন্দের সাথে লিখতে রাজি হলেন। গল্পের প্লট ভাবতে গিয়ে প্রথমেই তার মনে পড়ল সেই অঙ্কের মাস্টার মশাইয়ের কথা, লিখলেন তাকে নিয়েই। ছেলেবেলার অনেকখানি জুড়ে ছিলেন সেই অঙ্ক সাবজেক্ট এবং তার মাস্টার মশাই। সুতরাং সেই ভয়ের সাথে কল্পনার খাদ মিশিয়ে মাস্টার মশাইয়ের যে ছবিটা আঁকলেন তা কিন্তু খুব উজ্জ্বল হলো না। খুব উজ্জ্বল নয় কারণ তার সম্পর্কে কোনো ভালো কিছু তিনি লিখেননি, বরং তার মনের যে বিতৃষ্ণা তাকেই মূল প্রতিপাদ্য করে তুলেছিলেন। গল্পের শেষে একটা নীতিবাক্যেরও অবতারণা করেছেন, গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায়। পঞ্চত্ব কথাটির মানে হলো মৃত্যু, অর্থাৎ গাধাকে ঘোড়া বানাতে চাইলে শেষ অবধি গাধাটার অকাল মৃত্যু ঘটবে, কারণ গাধা কখনো ঘোড়া হতে পারবে না। তেমনি অঙ্কের মাস্টার মশাইয়ের মতো কাউকে অহেতুক তাড়না করে, জোর করে, ধমক দিয়ে, বকুনি কিংবা শাস্তি দিয়ে কখন কিছু শিক্ষা দেওয়া যায় না। অর্থাৎ বলা যায় অঙ্কের মাস্টার মশাইয়ের সমালোচনা করেই তিনি সেই গল্পটি লিখেছিলেন। তারপর পত্রিকা অফিস থেকে তাকে এই গল্প লিখে দেওয়ার কারণে 10 টাকা পারিশ্রমিক দেওয়া হয়েছিল। গল্পকথকের তখন উক্তি রয়েছে, মাস্টার মশাইয়ের কাছ থেকে এটুকুই আমার নগদ লাভ, কারণ মাস্টার মশাই তাকে গণিতের শিক্ষা দিতে পারুক বা না পারুক, আজকের এই যে 10টা টাকা তিনি পেলেন তার মনে হয়েছে এটা মাস্টার মশাইয়ের কাছ থেকেই পাওয়া। কারণ স্কুল জীবনে যদি সেই স্যার তার জীবনে না আসতেন তবে সেই বিষয়টাকে ভিত্তি করে তিনি গল্প লিখতে পারতেন না, আর দক্ষিণা হিসেবে 10টা টাকাও তার মিলত না, তাই তার মনে হয়েছিল এটা তার বিশেষ প্রাপ্তি। তারপর গল্পে আমরা দেখতে পাই অনেক দিন পার হয়ে গেছে, গল্পকথকেরও বয়স বেড়েছে, বর্তমান জীবনের নানা সমস্যায় তিনি ভুলে গেছেন সেই গল্প লেখার কথা, অঙ্কের মাস্টার মশাইয়ের ভীতিকর স্মৃতির কথাও। সেই সময়ে বাংলাদেশের কোনো একটি কলেজের বার্ষিক উৎসবে বক্তৃতা দেওয়ার জন্য তাকে আমন্ত্রণ করা হলো। যেহেতু বিনা খরচায় ঘুরে বেড়ানো যাবে সেহেতু লেখক রাজি হলেন, কারণ যারা আমন্ত্রণ করেছেন যাবতীয় খরচ তারাই বহন করবেন। এই প্রসঙ্গে লেখকের উক্তি, কলকাতার অতি নগণ্য লেখক সাহিত্যিকও আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে রাজার মতো সম্মান সম্বর্ধনা পায়, সেই সম্বর্ধনার লোভেই হয়তো তিনি সেখানে যেতে রাজি হয়ে গেলেন। পরের পর্বে আমরা দেখব গল্পকথক সেখানে পৌঁছুতেই বিনম্র আতিথেয়তায় উচ্ছ্বাসে ভাসলেন, এমনকি অটোগ্রাফ নেওয়ার জন্য কয়েকটি খাতাও এগিয়ে এল। আচ্ছা, আমরা যে সময়কার গল্প পড়ছি তখন ফটোগ্রাফ বা এখনকার মতো সেলফির যুগ ছিল না, প্রিয় ব্যক্তিত্ব বা প্রিয় মানুষের স্বাক্ষর বা অটোগ্রাফ নেওয়ার চল ছিল। বলা বাহুল্য, এতে গল্প কথক বেশ আনন্দিত

করেছিলেন। কলেজের বার্ষিক অনুষ্ঠানে বক্তৃতা রাখতে গিয়ে গল্পকথক রবীন্দ্রনাথের বিভিন্ন কবিতা প্রবন্ধ থেকে 12টা উদ্ধৃতি দিলেন, যাতে বক্তৃতাটা আরও রসগ্রাহী হয়। তার সাথে তিনি একটা ইংরেজি কোটেশন, কার লেখা তিনি নিজেও জানতেন না, অথচ ভাষণ দিতে গিয়ে তিনি বলে দিলেন বিখ্যাত কবি বার্নার্ড শয়ের লেখা। দর্শক শ্রোতাদের হল ফাটানো তালির শব্দে লেখক ভীষণ খুশি হলেন, যদিও মনে মনে কিন্তু জানতেন এই একটি সর্বার্থ সাধক বক্তৃতা আমার সম্বল। অর্থাৎ কোনো কিছু অনুষ্ঠানের উদ্বোধন থেকে বনমহোৎসব যেখানেই তিনি যেতেন সেই একটা বক্তৃতাই তিনি বারবার বলতেন। সেই কলেজের প্রিন্সিপাল যখন বললেন ভারী চমৎকার বলেছেন আপনি, তখন গল্পকথক গর্বে ফুলে ফেঁপে উঠেছেন, কিন্তু সেটা তো আর প্রকাশ করা যায় না। সুতরাং বিনীতভাবে বললেন যে তার শরীরটা বিশেষ ভালো নেই, তাই মনের মতো করে বলা হয়নি। পাশে দাঁড়িয়ে থাকা ছাত্ররা, কলেজের যে ছাত্ররা ছিল তারা বিস্ময়ে অবাক, শরীর ভালো না থাকাতেই এরকম বক্তৃতা, যদি ভালো থাকতো তাহলে না জানি কি হতো। সবার স্তুতিতে অর্থাৎ প্রশংসায় প্রফুল্ল মনে চায়ের কাপে চুমুক সবে দিয়েছেন। অমনি একজন এসে খবর দিল, একজন বৃদ্ধ ভদ্রলোক গল্পকথকের সাথে দেখা করতে চান, কিন্তু ব্যাপার হলো ওই লোকটি এখানে আসতে চাইছেন না, বাইরের মাঠে অপেক্ষা করছেন। লেখক উদারতা দেখিয়েই বললেন তিনি নিজেই ওখানে যাবেন ভদ্রলোকের সাথে দেখা করতে, মনে মনে ভাবছেন কোনো এক মুগ্ধ শ্রোতার অভিনন্দন পাবেন, তাই সেই সুযোগ হাতছাড়া করতে চাননি তিনি। যাই হোক, মাঠের আধো অন্ধকারে ঠিকমতো দেখতে না পেলেও ভদ্রলোকের ডাকটা শুনতে পেলেন লেখক। সুকুমার, এতক্ষণে আমরা গল্পকথকের নাম জানতে পারলাম, গল্পকথকের নাম সুকুমার। লেখক প্রথমে হতবাক হলেন, কারণ সেখানে তার নাম ধরে কেউ ডাকতে পারে এটা তার জানা ছিল না। আর সবচেয়ে আশ্চর্য হলেন সেই কণ্ঠস্বর শুনে, ওই কণ্ঠস্বর তার অতি পরিচিত, তার ছেলেবেলার আতঙ্ক। এক মুহূর্তে তিনি চিনে ফেললেন এ যে মাস্টার মশাই। ততক্ষণে এক অজানা আশঙ্কায় লেখকের গায়ের রক্ত যেন হিম হয়ে এলো, যেন এক্ষুনি একটা ভয়ঙ্কর চর তার পিঠের উপর পড়বে। কারণ বক্তৃতার সময় যে ভুল ত্রুটি কারোর চোখে ধরা পড়েনি, হয়তো বিচক্ষণ মাস্টারমশাই তা ঠিক ধরে ফেলেছেন। লেখক মাস্টারমশাইকে প্রণাম করতে যেতেই আবেগাপ্লুত মাস্টারমশাই বলে উঠলেন, বেঁচে থাকো বাবা, যশস্বী হও। যশস্বী কথাটির মানে অনেক সুনাম অর্জন করা, বিখ্যাত হওয়া। যখন মাস্টারমশাইয়ের সাথে কথায় কথায় লেখক জানতে পারলেন মাস্টারমশাই তার বক্তৃতা শোনার জন্যই ছুটে এসেছেন, তখন তিনি কিন্তু মন থেকে খুশি হতে পারলেন না। কারণ মাস্টারমশাইয়ের মতো জ্ঞানী বিচক্ষণ মানুষটির আজ বয়স হয়ে গেছে বলেই হয়তো লেখকের বক্তৃতার ফাঁপা ফানুষ দিয়ে তার মন ভোলানো গেছে। লেখক তাই খুশি হতে পারলেন না, বিনীত হয়ে কিছু বলতে গেলেও মাস্টারমশাই তাকে মন খুলে প্রশংসা করতে লাগলেন। তিনি বললেন, তোমরাই তো আমাদের গর্ব, আমাদের পরিচয়। সত্যিই তো শিক্ষক শিক্ষিকাদের সবচেয়ে বড় প্রাপ্তি হল যখন তাদের ছাত্রছাত্রীরা জীবনে অনেক নাম খ্যাতি অর্জন করে সমাজে প্রতিষ্ঠিত হয়, এতেই তাদের গৌরব। যাই হোক, কথাটি বলতে বলতেই মাস্টারমশাই শতচ্ছিন্ন একটি জীর্ণ পত্রিকার কাগজ বের করে লেখককে দেখিয়ে বললেন, একদিন আমার ছেলে এইটে এনে আমাকে দেখালে, পরে আনন্দে আমার চোখের জল এলো। কারণ লেখক সুকুমার এতকাল পরেও তার অঙ্কের মাস্টারমশাইয়ের কথা মনে রেখেছে, তাকে নিয়ে গল্প লিখেছে, তাকে অমর করে দিয়েছে। কথাগুলি সুকুমারকে আত্মগ্লানিতে অর্থাৎ অনুশোচনায় ভরিয়ে তুলল। লেখক কল্পনার খাদ মিশিয়ে চরম বিতৃষ্ণায় যে মানুষটিকে পাঠকের সামনে খলনায়ক বানিয়ে দিয়েছিলেন, সেই মানুষটি সেই লেখার জন্য তার প্রতি আবেগে দয়ায় ভালোবাসায় বিভোর হয়ে আছেন। সুকুমারের মনে অনুতাপের শেষ ছিল না। এরপরে সুকুমার জানতে পারেন মাস্টারমশাইকে অনেকে নিন্দাও করেছেন ছাত্র পেটাতেন বলে, তাও মাস্টারমশাই ভেবেছেন লেখক

0: শ্রদ্ধা ভরেই তার স্যারের কথা গল্পটিতে লিখেছেন। এমনকি অভিনন্দন জানিয়ে একটি চিঠি লিখলেও ভদ্রলোক সেটি পাঠাতে সাহস করেন, কারণ নামি প্রতিষ্ঠিত হওয়া ছাত্র যদি তার উত্তর না দেয় এই আশঙ্কায়। কথাগুলো বলতে বলতেই মাস্টারমশাইয়ের চোখ ছলছল হয়ে এলো এই অশ্রু আনন্দের গর্বের, কারণ তার ছাত্রের সফলতায় তার সফলতা, তার ছাত্রের সফলতায় তার অকৃত্রিম আশীর্বাদ। ঠিক সেই মুহূর্তে গল্প কথকের মনে জাগল স্নেহ মমতা ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি। সেই স্নেহ কোটি মণিমাণিক্য দিয়ে যার পরিমাপ হয় না, সেই মমতা যার দাম সংসারের সমস্ত ঐশ্বর্যের চাইতে বেশি, সেই ক্ষমা কুবেরের ভাণ্ডারকে ধরে দিয়েও যা পাওয়া যায় না। শিক্ষকের স্নেহ মমতা ভালোবাসা কোনো অর্থ দিয়েই কেনা যায় না। লেখক তার স্মৃতি কথা 10 টাকায় বিক্রি করেছিলেন, সেই মুহূর্তে তার মনে অপরাধ বোধ জেগে উঠল। তার অন্তরাত্মা বলতে লাগল, এ অপরাধ আমি বইব কী করে, এ লজ্জা আমি কোথায় রাখব। এই প্রশ্নের মধ্য দিয়েই গল্পটির সমাপ্তি ঘটেছে। সুতরাং আমরা আজকের গল্প থেকে 2টি বিষয় কিন্তু স্পষ্ট বুঝতে পারলাম। প্রথমটি, শিক্ষক অনেক সময় কোনো কিছু শেখানোর জন্য বিভিন্ন পথ অবলম্বন করেন, কখনো ধমক দেন, কখনো শাস্তি দেন। আসলে তারা চান যেন ছাত্রছাত্রীরা শাস্তির ভয়েই হোক বা যে করেই হোক বিষয়টি শিখতে পারে, সেই বিষয় সম্পর্কে ছাত্রছাত্রীদের জ্ঞানার্জিত হয়। দ্বিতীয়ত, বাবা মায়ের পরে আমাদের জীবনে যারা আমাদের সাফল্যে সবচেয়ে আনন্দিত হন তারা হলেন শিক্ষক। পিতামাতার ভালোবাসার যেমন কোনো মূল্য পরিমাপ করা যায় না, শিক্ষকের ভালোবাসা স্নেহেরও কোনো মূল্য নির্ধারণ করা সম্ভব নয়, তা অমূল্য। এই কারণেই এই গল্পের লেখক নাম দিয়েছেন দাম। এই দাম নির্ণয়ের ভার তিনি তুলে দিয়েছেন পাঠকদের হাতে, এটা কোনো মূল্য নির্ধারণ নয়। এক অদ্ভুত অনুশোচনার সুর ধরে এই গল্পের শেষ পর্যায়ে এসে আমরা লেখকের যে আত্মোপলব্ধি সেটা জানতে পারি। আশা করি বুঝতে পেরেছো সবাই। আজকের ক্লাস এখানেই শেষ। ভালো থেকো, পুজোয় আনন্দ করো, সাথে পড়াশোনাও করো।
1: শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে এতক্ষণ নবম শ্রেণীর বাংলা গল্প দাম সম্পর্কে পাঠ দিলেন বেলাবর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষিকা হৈমন্তী বণিক।

আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি আজকের পরবর্তী অনুষ্ঠান পরিচিতি। সন্ধে 6:30 অনুষ্ঠান কিষাণবাণী, পরে শুনবেন লোকগীতি শিল্পী কল্যাণী কর্মকার। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান, রাত 8:05 শুনবেন সমীক্ষা, রাত 8:10 ছায়াগীত অনুষ্ঠানে শুনবেন পুরনো হিন্দি ছবির গান বিভিন্ন শিল্পী কণ্ঠে, রাত 8:30 শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে ভক্তিমূলক গান, আধুনিক গান শুনবেন রাত 9:00 শিল্পী আশা ভোসলে, রাত 9:15 শুনবেন বিধানসভার পর্যালোচনা বৈঠক, রাত 9:30 শুনবেন অনুষ্ঠান কথায় কথায়, কর্মখালী বিজ্ঞপ্তি রাত 10:10, রাত 10:15 অনুষ্ঠান নতুন আলোর দিশারি, প্রসঙ্গ স্বচ্ছ ভারত মিশন। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান পরিচিতি।

এখন আবহাওয়ার খবর। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। আজকে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে, যথাক্রমে ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস এবং ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামীকালের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং ২৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৮% এবং সর্বনিম্ন ৫৫%। শুনলেন আবহাওয়ার খবর।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: দিদি, চাকরি পেয়ে গেছি।
2: আরে বাহ, অভিনন্দন। এবার প্রচুর শপিং।
1: হ্যাঁ, নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
2: ও রাজপুত্তর, স্যালারির আগে খরচ?
1: ইনস্ট্যান্ট লোন তো পাওয়া যায়।
2: আগে বাজেট বানাতে শেখ, তারপর খরচ কর।
1: কিন্তু দিদি,
2: দেখ, রোজগারের একটা অংশ সব সময় বাঁচানো উচিত, কিন্তু পার্টি দেওয়া থেকে বাঁচবি না তুই।
1: হ্যাঁ দিদি, পার্টি আমার, বাজেট তোর।
0: আরবিআই এই কথা বলে,
3: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
4: আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে অনুষ্ঠান কিষাণ বাণী।
5: শ্রোতা বন্ধুরা, কিষাণ বাণী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত।

0: বন্ধুরা, সপ্তাহের প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি ও শনিবার সন্ধ্যে 6:30 আকাশবাণীতে শুনতে পাবেন আমাদের কিষাণবাণী অনুষ্ঠান। কিষাণবাণী অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রাজ্যের বিশিষ্ট কৃষিবিদ ও প্রাণী চিকিৎসক, মৎস্যভিত্তির সাক্ষাৎকার, সাথে থাকছে রাজ্য তথা কেন্দ্রীয় সরকার প্রদত্ত বিভিন্ন কৃষি ও কৃষক সহায়ক প্রকল্প নিয়ে কিছু কথা, থাকছে আবহাওয়ার পূর্বাভাস এবং বাজারদর নিয়ে তথ্য। তাহলে চলুন আজকের অনুষ্ঠান শুরু করা যাক।
1: শুভ সন্ধ্যা কৃষক বন্ধুরা, আপনাদের সকলকে কিষাণবাণী অনুষ্ঠানে আমরা অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ 15 অক্টোবর, আর প্রতি বছর এই 15 অক্টোবর আমরা পালন করে থাকি মহিলা কৃষক দিবস হিসেবে। যে সমস্ত মহিলারা কৃষিকাজের সঙ্গে যুক্ত রয়েছেন এবং যারা কৃষিকে ভিত্তি করেই জীবন নির্বাহন করছেন, আপনাদের সকলকে আজকের এই অনুষ্ঠান থেকে অনেক অনেক শুভকামনা। আজকে আমাদের সঙ্গে একজন সফল মহিলা কৃষক রয়েছেন, যার নাম বিষ্ণুপ্রিয়া সরকার। নমস্কার দিদি, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। এবং মহিলা কৃষক দিবস উপলক্ষে আপনাকে আমরা আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আপনি এই যে কৃষি কাজের সঙ্গে কবে থেকে যুক্ত?
2: 20-25 বছর ধরে যুক্ত।
1: 20-25 বছর ধরে যুক্ত। কিভাবে এলেন কৃষিতে?
2: কৃষিতে প্রথম আইসি, আমার হাজবেন্ড মারা গেছে, 2 ছেলে ছোট ছোট, এবার একটু একটু একটু একটু করতে জায়গা আছে, আড়াই তিন কানির মতো জায়গা, এই জায়গা একটু একটু পরিষ্কার করতে করতে একটু একটু বাড়তে বাড়তে বাড়তে বাড়তে বাড়তে বাড়তে তিন কানি জায়গা আমি ফসল করি।
1: আচ্ছা, প্রথমে কি দিয়ে শুরু করেছিলেন?
2: প্রথম শুরু করছি ডাটা আর লাউ দিয়া।
1: আচ্ছা, আর এগুলো
2: মিষ্টি কুমোর, ঝিঙ্গা, এটি দিয়া সেরা প্রথম তৈরি শুরু করছি।
1: এগুলো বিক্রির ব্যবস্থা কি আপনি নিজেই করেন?
2: না, আমার ছেলেরে দিয়া পাঠাতাম, বড় ছেলেরে দিয়া পাঠাইছি, এবার একটু যেন ছোটো ছেলে বড় হয়েছে, এবার আবার ছোটো ছেলেরে দিয়া পাঠাইতাম।
1: আচ্ছা, এই যে কৃষিতে আপনি এলেন, আপনার প্রথমে কি মনে হয়েছিল যে আমি পারবো কি এগুলো করতে বা আমার সংসার কিভাবে চলবে, এই ধরনের চিন্তা তো নিশ্চয়ই এসেছে, কিরকম মানে তখন কিরকম মনোভাব ছিল?
2: না, ফসল মনের ভিতরে আছে, ফসল করতাম যে নামছি, দেখি পারি কি না, ফসল হয় না কিভাবে দেখে ফসল হইতেই।
1: মানে সংসার চালানোরও তো একটা ব্যাপার ছিল তখন, কি মানে চিন্তা ছিল না যে আমি এই সংসারটা কিভাবে চালাবো?
2: সংসার চালানোর দিকে তো এই ক্ষেতের ভিতরে নামছি, ফসল করানোর লেগা কই ফসল করছি, বেচছি, সংসার চালাইছি, পোলা পান্ডে পড়াশোনা করাইতেছি, অনেক সময় ছেলে রোজা কার লোক লই নিজে করি।
1: আচ্ছা, এবারে তাহলে এখনকার সময় আসি, এখন আপনি যে সমস্ত চাষ করছেন তার মধ্যে এখন তো শীতকাল চলে আসছে, সামনে শীতকাল, তো শীতকালীন সবজির প্রস্তুতি কি নিয়ে নিয়েছেন বা লাগিয়েছেন?
2: প্রস্তুতি নিয়েছি, পালং, ধনিয়া পাতা, লাউ, মূলা।
1: আচ্ছা, এবার কি মানে বৃষ্টির জন্য একটু দেরিতে করছেন নাকি?
2: বৃষ্টির জন্য, বৃষ্টি হলে ধনিয়া পাতা মরিচা দেবো, পালং গরম এলে পালং ওইতন পালং মরিচা দেবো গা।
1: এই জন্য মানে একটু দেরিতে করছেন, আর যদি একটু তাড়াতাড়ি করতেন তাহলে তো এই সময়ে যদি আপনি ধনে পাতা কিংবা পালং শাক তুলতে পারতেন তাহলে তো দাম অনেক বেশি।
2: দাম ওই তো ঠিক আছে, কিন্তু ফসলটা তুলতে পারতাম না, অনেক কষ্ট হইল। দিনের বেলা গরম লাগবো, রৌদ্র লাগবো, আর রাত্রের বেলা কুয়াশা পড়বো, তুলে গাছ ফইচা যাবে,
1: গাছ নষ্ট হয়ে যায়। আচ্ছা, চাষের জন্য আপনি কী কী সার ব্যবহার করেন বা জমি তৈরির জন্য কী সার ব্যবহার করেছেন, কীভাবে জমি তৈরি করেছেন?
2: প্রথম যে সময় ফসল করি এই সময় থেকে আমরা ফুল টিল্লাদা দিয়ে

0: পোলট্রি লেদার দিয়ে সেটাই আমরা চাষ করি, অন্য কোনো জিনিস ব্যবহার করি না। যদি লাউ গাছ ডাক দিয়ে বেশি ডাক দিয়ালা তাহলে পটাশ অল্প করে পটাশ দিয়ে দিলে জুটটা নিচে নেমা থাকে, বেশি গাছটা ইয় না ডাক দেয় না, ফসলটা ধরতো না। আর যদি নিচে তাহে ফসল ফলটা দিব।
1: আচ্ছা, মানে গাছ যাতে খুব বেশি বড় না হয়ে যায় এই জন্য এই চেষ্টাটা করেন। আচ্ছা, লাউ চাষের কথা যখন বললেন তখন আরও কিছু জানতে ইচ্ছে করছে, লাউ চাষের জন্য কী কী করতে হয়?
0: লাউ চাষের ভিতরে সপ্তাহ দুই দিন জল দিতে লাগে। আর প্রথম ওই লাউ গাছ যে সময় বেশি লাগামু এই সময় ক্ষেতের ভিতরে এক পেলে ক্ষেত কুবাই তুইব, নাহলে ট্রাক্টর দিয়ে দিলে মাটিটা জর্জরা থাকবো আর উপর উপরে থাকবো, তো এই শিকড়টা সরব। একবারে আমরা সার গোবর দিলে সারে প্রথম তো গাছের গোড়া দিই, এরপরে সারা খেতে দেওয়ালাই আর দিই না, সার আর দেওয়া পরে না, পরে বেশি দিলে উপর উপরে সার দিলে লাউ গাছের শিকড় উপর উপরে থাকে, তাহলে গাছ মরা যাবে।
1: আচ্ছা, তার মানে গাছ বড় হওয়ার পর আর মানে গাছের গোড়ায় সার দেওয়ার
0: প্রয়োজন নেই।
1: আচ্ছা, জল কতটুকু কিভাবে দিতে হয়?
0: জল এক সপ্তাহ পর পর জল দিলে লাউ গাছ ভালোতে
1: মানে ভালো ফলন দেয়। আচ্ছা, এবার যে লাউ গাছ লাগাবেন বা গতবার যে লাউ গাছ লাগিয়েছিলেন কেমন ফলন পেয়েছিলেন?
0: ভালো হয়েছে,
1: ভালো ফলন পেয়েছিলেন।
0: আমি 50 টাকা করে আমরা মাঘ মাস পর্যন্ত বিক্রি হয়েছে।
1: মোটামুটি কতটুকু লাভ হয়েছিল?
0: লাভ হয়েছে, লাভ খেতে গত বছর 14,000 টাকা লাভ হয়েছে।
1: 14,000 টাকা লাভ হয়েছে, বাহ, খুব ভালো লাগে শুনতে ওইগুলো। আচ্ছা, লাউ ছাড়া আর বললেন আপনি ধনে পাতা, পালং শাক, মূলা এগুলো করে থাকেন, তো এগুলোর জন্য জমি কি একবারই তৈরি করেন?
0: লাউ ধনে পাতা মূলা এটি শীতের ভিতরে ফসলটা হয়, ধনে পাতা মূলা বত্তা শাক পালন শাক এটি শীতের ভিতরে এক সাইড পালন লাগামো, এক সাইড ধনে পাতা, এক সাইড মেথি পাতা, এক সাইড বত্তা শাক, এইভাবে করে করে।
1: আচ্ছা, এইভাবে করে করে করে এগুলো যত্ন কি একই রকম? মোটামুটি
0: যত্ন লাগে।
1: কীরকম
0: যত্ন লাগে? ক্ষেতের ভিতরে জল দিতে লাগে, দেয়া সেরা ক্ষেতের ভিতরে নিরিদন লাগে, এরপরে দেয়া সেরা এই মোটর ফাইবার মাথাত করে সিটা জল দিতে লাগে, বেশি জল লাগতে পারতো না, বেশি জল দিলে পচছে পোকা, সিটা জল দিতে লাগে।
1: তাহলে এবারে যে শাক করছেন আপনি, বিভিন্ন রকমের শাক আপনি ফলাবেন এবারে সিদ্ধান্ত নিয়েছেন, এগুলোর জন্য যে জমি আপনি তৈরি করবেন সেই জমিটা প্রথমে ট্রাক্টর দিয়ে ভালো করে চাষ করে নেবেন, তাই তো? এরপর
0: এরপর দিয়ে সেরে কোদাল দিয়ে সেরা পাট পাট পাট পাট করন লাগে, পাট পাট করে দিতে করে সেপরে বিচি বানিয়ে সেরে এরপরে চোখ মই দিয়ে।
1: আচ্ছা,
0: চকম দিয়া
1: তো বীজগুলো শোধন করার একটা ব্যাপার রয়েছে, বীজ কি শোধন করেন আপনারা?
0: না, বীজ শোধন করি না আমরা, ইয়ে থেকে আনি, দোকান থেকে কিনে আনি বীজ, বেশি জায়গা হলে বেশি বীজ এনে নিয়ে টেউটো রৌদ্র দেয়, রৌদ্র দেওয়া সেরা ঘন্টা দুই এক ঘন্টা রৌদ্র লাগে, দুই ঘন্টাটা ঠান্ডা হইব, ঠান্ডা আসলে এবারে বীজটারে ভিজাই, পালন ভিজাই, ধনিয়া ভিজাই, মেথি 10 মিনিট ভিজাই আসে, মেথি ভিজাই মেথি ফেলে দিই।
1: আচ্ছা, 10 মিনিট ভিজালেই চলে, মানে বেশি মানে এগুলো থেকে যে অঙ্কুরোদ্গম হয় এগুলো হওয়ার প্রয়োজন নেই?
0: না,
1: আচ্ছা জমিতেই হবে। পিঁপড়ে নিয়ে যায় না?
0: পিঁপড়ে নিয়ে যা থাকে তা ওই।
1: আচ্ছা, তো পিঁপড়ে যাতে না নেয় সেই ব্যবস্থা করেন না?
0: না দিলে পিঁপড়ার জিনিস দিলে গাছটি নষ্ট, ইয়ে বিসিটি নষ্ট হয়ে যাবে।
1: আচ্ছা, বীজ নষ্ট হয়ে যায়, মানে কীটনাশক দিলে বীজ নষ্ট হয়ে যায়, এই জন্য আপনারা এর মধ্যে কীটনাশক ব্যবহার করেন না? আচ্ছা, এটা তো গেল আপনার শীতকালীন বিভিন্ন ফসলের কথা, আপনি যে সমস্ত ফসল করেন এগুলো তো। মূলো চাষের ক্ষেত্রেও তো একই রকম, আপনার যেটা লাভের কথা বললেন যে মাটিটা ঝুরঝুরে থাকতে হয়, তো মূলো চাষের
0: ক্ষেত্রে ভিতরে একবারে পোলট্রির লেদা দিয়ে সেরা কূপ দিলে কূপ আর ট্রাক্টর দিলে দিয়ে সেরে একবারে মূলা চাষ হয়। আচ্ছা, জল দিয়ে সেরা 3 পাতা বা 5 পাতা দিলে নিড়ি দিলে চলে আর দন লাগে না, এরপরে মূলা হয়।
1: আচ্ছা, তো মূলাতে জলসেচ কতটা লাগে?
0: মূলাত বেশি জল লাগে না,
1: বেশি জলের প্রয়োজন নেই, সপ্তাহে একবার দিলে হয় নাকি?
0: সপ্তাহে একবার না, মূলা পাতা বড় হয়ে গেলে 2 বার 1 বার দিলে চলে,
1: দিবার একবার বলতে কি

0: 15 দিনে একবার না?
1: হুম, মূলা পাতা যে সময় 5 পাতা বা 6 পাতা তাই একবার দিলে এবারে আবার যেন পাতা গনুয়ে যাব আর একবার দিলে চলার লাগে না।
0: আচ্ছা আচ্ছা, পুরো ফসলের ক্ষেত্রে আপনি 2 বা 3 বার কথা বলছেন। আচ্ছা, এটা গেল আপনার মূলোর কথা। এছাড়া আপনি আর কি কি মূলোটা কি আপনি লাইন ধরে লাগান নাকি এইভাবে?
1: লাইন ধরে একটা সাদা মূলা আছে, এটার লাইন ধরে লাগাই। আর গাজর মূলা, বিট মূলা, তারপরে দেশি মূলা, বুম্বাই মূলা, এটির আমরা ছিটকে ফেলাই,
0: মানে ছিটিয়ে লাগান। শুধু সাদা মূলাটাকে লাইন ধরে লাগান? আর অন্য যে সমস্ত ফসল, ধরুন ধনে পাতা, এগুলো তো লাইন ধরে কেল করে লাগানো যায়
1: না? আমরা এইভাবে ফলেন, আমরা ছিটকে ফেলাই।
0: আচ্ছা, ছিটিয়ে করেন। ফসল কোনটাতে ভালো হয়, ছিটিয়ে করলে নাকি কেল বেঁধে করলে?
1: আমি যা করি ছিটকেই ফসলটা করি।
0: এছাড়াও আপনি গোবর সার ব্যবহার করেন না?
1: না, গোবর সার করি না আমরা, পোল্ট্রি সার ব্যবহার করি।
0: এতে হয়ে যায়? আর মাটি পরীক্ষা কি করান মাঝে মধ্যে? মাটিতে ধরুন অনেক সময় দেখা যায় আপনি খুব যত্ন করলেন, সার দিলেন, সব কিছুই দিলেন, কিন্তু ফলন হলো না, সেক্ষেত্রে কিন্তু মাটির দোষ থাকতে পারে। মাটিটা আপনার পরীক্ষা করিয়ে নিলে এটার মধ্যে কী ধরনের পদার্থ নেই বা কী অসুবিধা রয়েছে সেটা আপনি জানতে পারবেন, এবং সেই অনুযায়ী আপনি সার ব্যবহার করলে বা পরিচর্যা করলে আপনি ওই জমি থেকেই ভালো ফলন করতে পারবেন।
1: আমরা যে দেখতেছি ক্ষেত্রের ভিতরে ফসলটা উঠতেছে না, জুটটা কমে গেছে, মাটিটা আটা জাতীয় হয়ে গেছে, তাহলে চুন ব্যবহার করি।
0: আপনি আপনি এই পোলট্রি ফার্ম কবে থেকে শুরু করেছেন?
1: পোলট্রি ফার্ম 3 বছর 4 বছর
0: ধরে করছেন। আচ্ছা, এই যে 4 বছর ধরে করছেন, এই পোলট্রি ফার্ম করতে গিয়ে আপনার কী কী করতে হয়? বাচ্চা কতদিনের বাচ্চা আনেন, কিংবা এ নিয়ে যদি একটু বিস্তারিত বলেন।
1: জাগার ঘর তুলন লাগছে।
0: ঘরটা কীভাবে করতে হয়?
1: ঘরটাকে তুলতে লাগে, যার কার্ড আছে কার্ড দিয়ে করে, যার পয়সা বেশি আছে তার ফিলার করা লো, কেউ গাঁথনি করে সেরা ওয়াল দিয়ে লো, আমি ওয়াল দিছি না, আমি টিন দিয়ে সেরা বাঁশ দিয়ে সেরা, নিজের বাড়ির বাঁশ আছে, বাঁশ দিয়ে সেরা এবার আমরা ঘর তুলছি ছাপড়া দিয়া।
0: আচ্ছা, তার মধ্যে তারপর কি বাচ্চা কীভাবে রাখেন?
1: বাচ্চা করাতের কুড়া আছে, করাতের কুড়ার ভিতরে দিয়ে করাতের কুড়াটা শুকান লাগে,
0: শুকাইয়া কাঠের গরুটা,
1: কাঠের কুড়াটা শুকাইয়া ঘরের ভিতরে ছড়াই দিতে লাগে। ছড়াই দিলে একদিনের বাচ্চা দিলে পেপার দিয়া দুই পিস করে পেপার দেশা, যদি 500 বাচ্চা আনে 500 বাচ্চার জায়গা অনুমান জাগার করে লয়া লোন লাগে। এর 500 বাচ্চার ভিতরে 5টা 6-7-8টা জলের খাওয়ানের ডিঙ্কার, 8টা খাওয়ানের ডিঙ্কার, আর 100 পাওয়ারের লাইট, 12টা বা 17টা দিয়ে, শীতের দিনে 12টা দিলে হয় না, 100 পাওয়ারের লাইট লাগে 20টা, আর গরমের দিনও দন লাগে আর 10টা দিলে চলে।
0: আচ্ছা, তো গরমের দিনে কি ফ্যানের ব্যবহার করতে হয়?
1: হ্যাঁ,
0: ফ্যান লাগে,
1: ফ্যান লাগে, ফ্যান ছাড়া হয় না।
0: আচ্ছা, একদিনের বাচ্চা এনে আপনারা এটাকে পেপার বিছিয়ে তার উপরে রাখেন এইভাবে করে?
1: একদিন 3 দিনের দিনও আবার এই পেপারটা উঠে ফেলাইয়া মাটি কুড়াডারে আবার যে আত দিয়ে সেরা মিষ্ট করে জর্জরা করে দন লাগে, দিয়ে আসলে এরপরে জলের ডিঙ্কার জায়গা খাওয়ানের ডিঙ্কার জাত
0: মানে খাবার পাল্টে দিতে হয়। দিনে প্রতিদিনই তো জল পাল্টাতে হয় না? হ্যাঁ,
1: সকালে একবার, 21 দিন 25 দিন পর্যন্ত একবার জল, দুইবার দন দিতে লাগে, সকালে একবার আর সন্ধ্যার সময় একবার আর দুইবার, আর 21-25 দিন পরে টিকা 3 বার দিতে লাগে, সকালে একবার, দুপুর একবার, রাত্রে একবার,
0: 3 বার
1: জল দিতে লাগে, 3 বার খাওয়ান দিতে লাগে, 2 বার
0: খাওয়ান, 2 বার
1: মানে খাওয়ান, দুই খাবার 2 বার দিলে চলে, আর জলটা 3 বার লাগে,
0: জলটা 3 বার দিতে হয়। মানে 3 বারই কি এই যে পাত্রে জলটা দেন সেটাকে ধুয়ে পরিষ্কার করে দিতে হয়?
1: জল থাকে না শেষ হয়ে জায়গা, এরপরে পাত্রটা ধুয়ে এরপরে আবার জল দিতে লাগে।
0: আচ্ছা আচ্ছা, এই যে এখানটায় পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার রয়েছে, তাই তো? মানে

0: ঘরটাকে পরিষ্কার বা ঘরে ঢোকার আগে যে চুন ব্যবহার করা,
1: এগুলো ঘরের ভিতরে জুন কোনো রোগ টুক না, ফরমালে দেওয়া সেরা, জল দেওয়া সেরা, আমরা ঝাড়ু দেওয়া সে ঝাড়ু দিই, বা অনেক সময় গোবর দেওয়া সেরা, ঝাড়ু দেওয়া সেরা, ঘরটা লেপি লেপে পরে চুন ব্যবহার করি, করে সেরা পরে রোগ ডেরে ফেলতে লাগে।
0: আচ্ছা, ভ্যাকসিনেশনের ব্যাপার রয়েছে,
1: ভ্যাকসিন 7 দিনের দিন একটা ভ্যাকসিন, 14 দিনের দিনে ভ্যাকসিন, 21 দিনে ভ্যাকসিন। 7 দিনেরটা নাকে দন লাগে, 14 দিনেরটা নাকে, 21 দিনেরটা খাবার জলের লগে মিশাইয়া ডিঙ্কার দিই আমরা।
0: আচ্ছা, এখন আপনার কতটা মুরগ রয়েছে?
1: এখন 1000 মুরগি আছে।
0: 1000 মুরগি এখন রয়েছে, কটা ঘরে?
1: একটা ঘরে।
0: একটা ঘরে 1000। আচ্ছা, কটা ঘর রয়েছে?
1: ঘর 4টা আছে, 4টাতে 2000 মুরগি ঘর, দাপে দাপে তুলে আমি একলগে 2000 মুরগি উড়াই না,
0: একসঙ্গে তুলেন না?
1: একসঙ্গে উড়ে পয়সার লঙ্কা পারা যায় না, আর পরিশ্রম বেশি হয়ে যায়,
0: পরিশ্রম বেশি হয়, এই জন্য কম কম করে করেন, যেহেতু আপনার লোক কম, তাই তো? আচ্ছা, আপনার মতো অন্যান্য মহিলারা যারা বাড়িতে রয়েছেন, যাদের জমি রয়েছে, তারা যাতে উৎসাহিত হয়, আপনি কি বলবেন?
1: আমি যেমন ফসল করি, আরও মহিলারা করুক, উন্নত হোক, আমার কত লেডা, আমি 2 টাকা পাই, তারাও 2 টাকা পাক।
0: আপনার থেকে অনেক কিছু জানলাম, আপনি কিভাবে সফল হলেন সেই গল্পটা শুনলাম আপনার কাছ থেকে, অনেক ধন্যবাদ আপনাকে, এবং আবারও মহিলা কৃষক দিবসের অনেক শুভেচ্ছা আপনাকে।
1: থ্যাংক ইউ।
0: কৃষক বন্ধুরা, এতক্ষণ আমরা শুনছিলাম একজন সফল মহিলা কৃষকের কথা। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন মহিলা কৃষক শ্রীমতী বিষ্ণুপ্রিয়া সরকার।

কৃষাণবাণী অনুষ্ঠানে আপনাদের আরও একবার স্বাগত। এই অনুষ্ঠানে এখন শুনবেন কিষাণ ক্রেডিট কার্ড বা কেসিসি সম্পর্কে কিছু কথা। ভারত কৃষি প্রধান দেশ, দেশের একটি বড় অংশের মানুষ কৃষির উপর নির্ভরশীল। কিন্তু কৃষিকাজ শুরু করার আগে কৃষকদের বীজ, সার, কীটনাশক, সেচ, কৃষিযন্ত্র, শ্রমিকের মজুরি এবং অন্যান্য প্রয়োজনীয় কাজে অর্থের দরকার হয়। অনেক সময় পর্যাপ্ত অর্থের অভাবে কৃষকদের উচ্চ সুদে মহাজনের কাছ থেকে ঋণ নিতে হয়। এই সমস্যা দূর করার জন্য ভারত সরকার 1998 সালে কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্প চালু করে। বর্তমানে এটি দেশের অন্যতম জনপ্রিয় কৃষি ঋণ প্রকল্প হিসেবে পরিচিত। কিষাণ ক্রেডিট কার্ড হল এমন একটি বিশেষ ব্যাংকিং ব্যবস্থা যার মাধ্যমে কৃষকরা সহজে এবং দ্রুত কৃষিকাজের জন্য প্রয়োজনীয় ঋণ পেতে পারেন। এটি একটি পুনর্নবীকরণযোগ্য কৃষি ঋণ ব্যবস্থা, অর্থাৎ অনুমোদিত সীমার মধ্যে কৃষক প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারবেন এবং পরিশোধ করতে পারবেন। সময় মতো ঋণ শোধ করলে আবার সেই অর্থ ব্যবহার করার সুযোগ থাকে। কিষাণ ক্রেডিট কার্ড চালুর প্রধান উদ্দেশ্য হল কৃষকদের সহজ শর্তে কৃষি ঋণ প্রদান, কৃষি উৎপাদনের জন্য সময় মতো মূলধনের ব্যবস্থা করা, মহাজন বা বেসরকারি ঋণদাতার উপর নির্ভরতা কমানো, কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের আয় বাড়ানো, কৃষকদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা। কারা এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন? যারা আবেদন করতে পারবেন তারা ব্যক্তি কৃষক, যৌথ কৃষক, ভাগ চাষি বা ইজারাদার কৃষক, স্বনির্ভর গোষ্ঠী, যৌথ দায়বদ্ধতা গোষ্ঠী, দুগ্ধ চাষি, পশুপালক, ছাগল ও ভেড়া পালক প্রভৃতি। এছাড়াও মৎস্যচাষী এবং জলজ কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও আবেদন করতে পারেন। কী কী কাজে এই ঋণ ব্যবহার করা যায়? কিষাণ ক্রেডিট কার্ডের ঋণ ব্যবহার করা যায় বীজ কিনতে, সার ও কীটনাশক ক্রয়ে, জমি প্রস্তুত করতে, সেচের খরচ, কৃষি শ্রমিকের মজুরি, কৃষিযন্ত্র কেনা বা ভাড়া নেয়া, ফসল সংগ্রহ ও সংরক্ষণ, পশুখাদ্য ক্রয়, দুগ্ধ এবং মৎস্যচাষের বিভিন্ন খরচের জন্য অন্যান্য স্বল্পমেয়াদি কৃষি ব্যয়ে। ঋণের পরিমাণ কত হতে পারে? ঋণের পরিমাণ নির্ভর করে কৃষকের জমির পরিমাণ, কী ধরনের ফসল চাষ করা হচ্ছে, উৎপাদন খরচ, পূর্বের ঋণ পরিশোধের ইতিহাস, ব্যাংকের মূল্যায়নের উপর।

0: ব্যাংক কৃষকের প্রয়োজন অনুযায়ী ঋণের সীমা নির্ধারণ করে থাকে এবং কয়েক বছর পর্যন্ত সেই সীমা ধাপে ধাপে বৃদ্ধি করা হতে পারে। কিষাণ ক্রেডিট কার্ডের অন্যতম বড় সুবিধা হল কম সুদের হার। কেন্দ্র সরকার কৃষকদের জন্য সুদে ভর্তুকি প্রদান করে। নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধ করলে অতিরিক্ত সুদ ছাড়ও পাওয়া যায়, ফলে কৃষকদের প্রকৃত সুদের হার অনেকটাই কমে যায়। সহজ ও দ্রুত ঋণ অনুমোদন হয় কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে। সুদের হার কম, প্রয়োজন অনুযায়ী একাধিকবার টাকা তোলার সুযোগ, এটিএম বা রূপে কার্ডের মাধ্যমে অর্থ তোলা সম্ভব, কৃষি উৎপাদনে ধারাবাহিক অর্থের যোগান পাওয়া যায়, ফসল নষ্ট হলে বা প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে বিশেষ সহায়তার সুযোগ রয়েছে। কৃষকের আর্থিক বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পায় এই কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে। আবেদন করতে যা নথিপত্র লাগবে, আধার কার্ড, ভোটার আইডি কার্ড বা প্যান কার্ড, ঠিকানার প্রমাণপত্র, জমির নথি বা চাষের প্রমাণ, পাসপোর্ট আকারের ছবি, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, মোবাইল নম্বর। আবেদন করার পদ্ধতি হচ্ছে, প্রথমত নিকটস্থ ব্যাংক বা সমবায় ব্যাংকে যান, এরপর কিষাণ ক্রেডিট কার্ডের আবেদনপত্র সংগ্রহ করুন, প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে আবেদনপত্র জমা করুন। ব্যাংক জমি ও নথি যাচাই করবে, আবেদন অনুমোদিত হলে কৃষকের নামে কিষাণ ক্রেডিট কার্ড ইস্যু করা হবে। যেসব ব্যাংকে এ সুবিধা রয়েছে তার মধ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্যাংক অফ বরোদা, কানাড়া ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, আঞ্চলিক গ্রামীণ ব্যাংক, সমবায় ব্যাংক। কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্প ভারত সরকারের কৃষক বান্ধব উদ্যোগগুলোর মধ্যে অন্যতম একটি। এটি কৃষকদের স্বল্প সুদে সহজ ঋণ প্রদান করে থাকে, কৃষিকে আরও লাভজনক এবং টেকসই করে তুলছে। অনুষ্ঠানে এতক্ষণ কিষাণ ক্রেডিট কার্ড সম্পর্কে শুনছিলেন কিছু কথা।
1: প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা মিলে

0: আকাশবাণী আগরতলা যতন সানজা জরানি বেলাই বেলাই খা কাহামিয়া ফারে চেঙ্গো তিনি হনি ককবরক পান্দা পান্দানি পৈলাও ন খাই টংনাই যত লুকুরকন অসামতাইনি বেলাই বেলাই খা কাহামিয়া ফারো তিনি খনারো জাগনাই হাবানি কক হাবানি কক খনারো জাগনাই প্রিভেনশন এন্ড কেয়ার অফ বার্ড ফ্লু অমনারোগী কগলাম সাউই খনারো নাই ডক্টর কণিকা কলৈ
1: বার্ড ফ্লু মানজাগৈ থাকা কিন্তু বনো এমনিতে বার্ড ফ্লু নি তাবুক ফানো কোনো ট্রিটমেন্ট করিখু মানে বিনি কোনো চিকিৎসা তাবুক ফানো করিখু তাঙ্গে হিমালে অ্যান্টিবায়োটিক রই মানো জং কিন্তু তামং স্রাই স্রাইং সগিয়া বা বাক্সা যে থাঙ্গি টংনাই রক আবু রক তাই আলকা রং রোগ সলরি মানো কেউ সলো কাহঙ্কে তো অনেক লস হই থাঙ্গু মানে একটা তক কাইসা ফার্ম বা কাইসা এলাকাও একটা তক নুক যাকাহঙ্কে পুরা আমচাই কি আমচাই সলাই থাং মানু বা একদিন নিবি সিংন সে পুরা তক সে নিন থই থাং মানু শুধু চিনি তক রক সিমিয়া নক নি তক সিমিয়া ক তখা তখা রগু মান যাগু থই মানু কে আলকা যে পড়ি যাই পাখি হিনু আব রগু
2: কাই ডাকা জং তে সাং সুনম সুন যে ও মান যাগি তখা তাবুক নক নি সিংও পারা নি তক রগু দা মান নাকি
1: তুমি মানু ও
2: বরক নি এক কি যা আর বরক মান যাগি জামান
1: এমনিতে বেবং মান যাগি মানু জং আগি বাবিও মানে চিনি অর নি যে জং যে রিমানি তক রক পারাম চাই রিমানি তক রক আব রক কে কিসার রোগ প্রতিরোধ ক্ষমতা বর নি কিসা বেশি হাইপানো মানজাগি মানু যেমন তে জঙ্গম হাই

0: nukhasim tom rok omhai rok thui tongkha tomsa bohok rok phuli sai thui thangka bohok rok phuli ka hinka no jeng abo jodi no sondeh hong kha hinke gana gini ni tabuk to chini mal mata ham krai bedeng ni kobang mano office rok tongo a jaga ma sawoi borong ni hoite jeng puila chini haste obo disease investigation lab tongo a jaga rok onek rokomer porikha nirikha khlaina ni subidha tong abrok nai jodi no saiman kanke jeng sondeh hong kha iobo bad flu unkhna হিংকে যাইপনো যাইমে আপ্রুবা নজে অব ইম বার্ড ফ্লু নুই যে কনফার্ম খাইমি এটা আবুনি বাকে পুরা পুরা দেশ যে ইন্ডিয়াও একটা জায়গাসিমে তো ভূপাল ভূপাল হাই সিকিউরিটি ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাব দো কাইসা আ জায়গাও সিমিছে স্যাম্পল মারো হাইটা কম মানে ন পাঁচটা টক থই বা থিতি থিতই হিংকে আ পাঁচটা টক নি থই আ পাঁচটা টক নি পুরা বহক বিনি বিশিং নি যত মানই আবো বেবাক নো জং মারো হনাই যত তাড়াতাড়ি সম্ভব চব্বিশ ঘন্টা নি বিশিং হংকে থাকে কাহাম হিংকা আবো রহুই বরক যদি ন থাকে ই কনফার্ম হব বার্ড ফ্লু আপ্রুসে জং ই অম বার্ড ফ্লু ছকানি সাই মানে তাঙ্গেও মাসে কনফার্ম মা খালাই মানে বার্ড ফ্লু ওংখা ও জায়গা ওংখানে সাইমান গানকে আ জায়গানি তিন কিলোমিটার এরিয়া আপনার কেসার রমই ইয়াং পুরা চারদিকে পুরা যত দিকে গোল খেলাই সার্কুল একদম পুরা রাউন্ডত তিন কিলোমিটার এরিয়া নি যত তক বেবাং মা বুথার নাই হিংকে অসুক তক এবং মা মা বুথার নাই হিংকে তো অনেক লস বুঙি মা বলে আপন বাকি কনফার্ম খেলাই দিমে এটা ডাইরেক্ট
1: আও সিং তো খাও খাও মানে বার্ড ফ্লু ওংখান বুথারও বুথার কানকান সিং বোন তাঙে হাকর খুরিকে বোন মা ফবই মা বুথার
0: আবো বুতাঙ্গে হিমালে ও যে সামানি টক হইতে টক ও সলো টক হইতে বড় গো সলো আর সলোমা রক্তাম ও টক নিজে ও কুমতি অংখর হনি সামানি মুক্তি অংখর হন সামানি আয়াং তৈব ও জীবাণু স্প্রে দিন ইমানু তা সলো ইমানু কাইসেন তে কাহে জায়গা বাড়ি থাং মানু আবার নক বাড়তিব বাড়ি মানু গাব যে অংখরি ফ্যামিলি আবো টঙ্কা হিংকে নক বাড়তেই থাঙে মানু যে কোনো জায়গাও হিংকে আবো বুথারি খিবি হই বা তক গথই ন হাইনো ইয়াক হাইনো খিতারি রহক হাঙ্কে তো আবো নক বাড়বাই হাইনো এক্সপোজিং টংসিনাই বিলে নকবার ন ওপেন ওপেন টংনা হিংকে বারম দি আলকা ক সৈর ফানি টঙি মানুই শিয়াল ফানি মানো ও ক রেড ক সিঞ্জর বেজি রক আবরক আর আলকা জায়গা রক নি তেকে জায়গা বুতলাঙি মা বলে যাতে আমি ইয়ানা তৈ আবুনি বাকে হাকর মা খুরু আবো একদম নিয়ম সত মা খালাইনাই হিংকেও যে হাকরব হাইন হাকর খুরির মা বাইসি মিয়া রম দি তিনশোটা নং তক ফমনানি হিংকা হিংকে কম মানি নো দুই দুই ফুট দুই ফুট কুয়ার তাই দুই ফুট মানে ইয়াং সাকা ওয়ারমা কেবেঙ্গই কসঙ্গই তাই
1: যতন দুই ফুট
0: বিশিং নিব দুই ফুট দুই ফুট তিনশোটা টক নিবা
1: তিনশোটা টক বাগে
0: গা জায়গা তাই তামো চুন তলাবো চুন নি কাইসা লেয়ার মারনাই সাকাবো চুন নি কাইসা লেয়ার মারনাই টক ফমানি পড়ে হিংকে গানা আবন পরে সাকাও হা মার নাই হিংকে আ যে যে জায়গা ফব আ জায়গা হবো কাইসা নুং বোর্ড যেন বোর্ড থেপাই মারু যে জায়গা বার্ড ফ্লু নি তক রক ফবজাক দো অব পাঁচ বছর নি বাকে কম মানে ন পাঁচ বছর নি বাকে আবতাই মা খুল গিয়া হিংকে আসে ই হিংকে আ জাগাব অনেক ও টং থাই যা থাই নিশাই হাসাল হিংকে কাহাম
1: হিংকে বার্ড ফ্লু তো নবানি বিশিং তিং মানফো হিংকে তক রক নি বিশিং তিং বো বো বো হাইকে ইং মান
0: চিনি হাসতে নি ত্রিপুরা নি তিন দিকে ন বাংলাদেশ প্রায় আটশো কিলোমিটার নিশাইপানো বেশি বাংলাদেশ চিনি মানে বর্ডারও দোতা তাই ইন্ডিয়া নি শুধুমাত্র একদিকে সিমিছি জং বাই নাংলাই যাক হিংকে বাংলাদেশও বেবাক জেলা নসে বার্ড ফ্লু বাই এফেক্টেড হিংকে যেমন জং সালাইমানি বার্ড ফ্লু তো নগরতিবো ফাইমানো তাই আলকা টক রকবো বিরৃতুবি ফাইমানো অ টক ক বার্ড ফ্লু নতা হিংকে বাংলাদেশ নিশিমিয়া আলকা দেশ নি বুঝিন আরো ফাইবলে পড়ে যায় বাকি যেমন সিপাইজলা রকম ফাইও আলকা গবাং মা তৈ ও মাসিং সময় রক ফাইও বাক্সা টক ফাইনে রক আবরক বো
1: সবাই
0: বোলে হিংকে বরক বো ও বার্ড ফ্লু ও জীবাণু ন তুমি ফাইমানু হিংকে মেইনলি আম হাইকে সক পাইখিনা যেন যে সাইলাইমাই মানে কিন্তু তামো হিংকে যেমন হা সাকাও সে যেন অ অ রোগ ও মাইকে মান যাগো হিংকা হিংকে বনো যেন খাতি মানে বনো ভাইকে ইংয়াং ন আবো নাই মানু কিন্তু নখা সাকাতে যে টক বিরিটু ফাইমানি যেন আর টক রং ন তোলে মানে তা ফাইতে ইয়াং তৈ তা ফাইদে হিনি বাউন্ডারি রে রে নাই আবলে আবু নো যত নি চিনি বাকি কিরিমা সিংসাঙ্গই তো তা বার্ড ফ্লু আমি নো পরপর মান জাগাই পুতং
1: সিং তো সাইমান কা বিরমান বিসিং তৈ নবানি বিসিং তৈ বার্ড ফ্লু উঙ ন তাবুক উঙি তংফানো আ উঙিয়ানি বাকে সিং ইয়া কাটিনানি বাকে হিংকাই ভাইকে তো অংখ্রি জান আ টক নক রক ন বা সুং টক রিমানি পারানি টক রক যে সুং রিমানি টক নক বাহিংনাই বা সুং ফ্রাম ফান খাইকা ফ্রাম বাহিংনা

0: lần này avon kicha saima namu sumata
1: poila no aboni thangna sana ni ke no ta sha sana kala yo je bar flu ungi unkha ni saima ni bo ba unya sani bo ta mane ungi pai bo ka sha jaga rom di bar flu unkha ka sha farmo abno sing tok buthari ka buthar ka hakur khur ka phop ka chuna rog rui ha phobir kha a tok nok no le sing tamo khlai ni আতক নগ্ন যেন কাহামকে ডিসইনফেক্টেড সলিউশন যেমন পটাশিয়াম পারমাঙ্গানের তং সোডিয়াম হাইপোক্লোরাইড তঙ আ বাহিরক বাই কাহামকে মা সুগ্রানাই সেখান সুজানা নাই সুজামানি পরেব হর একদম ফ্লেম বাই আপনো পুরা একদম মানে হাংনা নাই তা পুরা একদম পরিষ্কার খেলাই খেলাইগে নাই ও আবাই সুজামানি পরে হর বাই খেলাইমানি পরে কেন গানা গানা তাই চুনা সিলিমার বাই নাই আতক নগ হেঙ্কে তাই ও টক যে ইউজ খেলাইমানি আগে আতক নিবাগে যে ওয়াটার আর ফিডার বরং সার জং নাই খানা জং মানি রকি দা আবার রং নব কাহামাকে ডিসইনফেক্টেন্ট সলিউশন চুপগিনার গই হেঙ্কে আবার পরে হাতুং কাহামকে ফ্রানাই তাই ইউজ খেলাইনি হাইয়াকে যদি ন ক্ষমতা তোমাকে তো পুরা সগুই নষ্ট খেলাই রিপাই মা না নকে তো যদি নচিং তো বিল্ডিং বেস তাবু ফার্ম রক খেলাই খেলাই যাক মাবো আবার তো কাহামকে সুসাই আকো আকো চুনা রক রুই বনো ডিসইনফেক্টেন্ট সলিউশন বাই সুই কেন অঙু হেঙ্কে তাই ও যে ত্বক রং নি যে অর্ধেক সাজাক আদার আদার রক্ত মানে রেশন বস্তা যেসে গবং ফা নং তং থং আবো পুরা বেবাং সগুই মা খিবনাই হেঙ্কে ও ত্বক রং নি যে ত্বক তখি খিবিমানি জাগা এ আবার রং নব কাহামকে সগুই তাছা ডিসইনফেক্টেন্ট রুই পরিষ্কার খেলাই মা খেলাইনে হেঙ্কে ও যে যে জায়গাও ত্বক বার্ড ফ্লু আসে নুকজাখা আর ত্বক নগ কোম্পানি নো তিন মাস জরাতেই তাই ত্বক হাবরিয়াকে তনা নামাই তা মিনিমাম তিন মাস
0: তিন মাস
1: তাঙ্গে হিমালে ও তখি ও তখি রগ প্রায় একুশ দিন নিশাই পানো বেশি ও জীবাণু যে জীবাণুকে থাঙ্গ মানু
0: আর যে বিথি রিমাবাই আর জীবাণু থা মানে তা
1: বিথি রেখা তো থাই কিন্তু বাই চান্স বিশিং কোন জায়গা কালাই তাই জায়গা বিথি নাঙি লিয়া হাইরু বুঙ্গি মানো গাবো পুরা একদম কনফার্ম না বাকি থাক মানে ওয়াইসা আঙি যে লস মানে আবার তো কম ইয়াবলে গেতে ওয়াইসা তা যাতে লস হইয়া না তুই আবনি বাকি কম মানি নো তিন মাস বন গ্যাপ মাখলাই নাই আবনি পরে কেতাল দানাকে দাই মাংখা
0: ইংকাই সিং ও পারা রকনি টক রক তো সুগু বাকসা বাকসা হাইনে ফ্লাচে থই থাঙ্গু হংকাই বা তিনি আলা চামানি নহংকাই কুনফ্রু কুফুর কুফুর খিউই তা নি নকেন থই রক থাঙ্গু গাবন নকেন বাট ফুলু দা হিনাই তাম হিনাই
1: না ও যে কুফুর কুফুর খি মানে যে নুকজা কুং মানে চিনর যেমন ও মাসিং সময় ইং তিং তুই ইয় নুকজাক মানে আবু হংকে বাট ফ্লু লাইয়া আবু রানীক্ষেত ডিজিজ রানীক্ষেত ডিজিজ বা নিউক্যাসল ডিজিজ হঞ্জাগো আবু বো কাইসা ভাইরাস নি রোগ আবু নি বাগে হিঙ্কাঙ্কে আমি বো কিরিমা সিংসা নো ওয়াই সাংকাঙ্কে তক থই থাংবাই বা থই আর বউ গদনা কষে কষে থই থাংবানি যেন আবু নো নহনা বলে নো তক কুফুর কুফুর খিউই গদনা রক কয়ে ইয়াকং রক রাখ সাউই থই থাং তা কলাই আবু খে আবু বো ভাইরাস নি নো গাবু নি বাগে হিঙ্কাঙ্কে ভ্যাকসিন তং ভ্যাকসিন ও পুইলা তক নগনো পুইলা নি সাপ্তাহ কাইসা আবন পরে একুশ দিন আব হাইকে রুই ভ্যাকসিন রেখা হাঙ্কে ও নিউক্যাসল ডিজিজ নিজং ইয়াকা গেই মানুতা কিন্তু বার্ড ফ্লু নিঙ্কে তাবুক ফানো ভ্যাকসিন নিং ফানো চিনি দেশ বা চিনি হাসতে ও হংকে জঙ্গা ভ্যাকসিন ইউজ খেলাইমাইয়া খু বা সুক মানে ভ্যাকসিন রেখেন যে ইং ইয়াং নাই ভ্যাকসিন তোলে প্রিভেন্টিভ মেজার কে যে ইং ইয়াং নাই আবো কনফার্ম ইয়া খু
0: ইংকাই আর যে পাড়া নি টক রক উই থই থাকাঙ্কাই আবো চাকাঙ্কাই বরক নি
1: এমনিতে ওই থই থাকমানো চামানি হিঙ্কে তো হামিয়া নকলাই কিন্তু রোগ যে মানজাম মানে আবহে ও যে সিক্রেশন বা বিনি ও বিখি তৈ বিনা কুং তৈ তৈ আমি রোগ সলো বার্ড ফ্লু এমনিতে কাঙ্কে যদি নুন সেভেন্টি ডিগ্রি সেলসিয়াস এক ঘন্টা আধা ঘন্টা সে সঙ্গে ন ও জীবাণু থই থাঙ গাব সংজাক নাকা হাঙ্কাঙ্কে কাহামকে কুমুনকে সংজাক নাকাঙ্কে মানজা গিয়া তা তাই তৈ কুতুং না নিবা গিনুস হে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস নাঙু টেম্পারেচার হেঙ্কে সেভেন্টি ডিগ্রি সেলসিয়াস হংকাঙ্কে থুয়ু ও জীবাণু টংমাংখাবা যাও তাঙ্গে হিমালে যেন জানানি থাঙ্কে দবনো সেগান রানা নাই সুনা নাই আর সময় ইয়াগ রগ যদি সারক টংকাঙ্কে অনেক সময় ও এক্সপোজ মিউকাস মেমব্রেন তৈ মকল রক টাঙ্গা খাঙ্কে বাবু থাঙে মানো হামা তৈ থাঙে মানো আবনি বাগে চাইয়া টংমাংখে ন যাও আর টাঙ্গে হিমালেও আর যদি তক রুগমান জাখানি সাইমা গাঙ্কে ব গ্লাভস রক থবই বুকুং মুথুবই মকল মুথুবই আব হাইকেসে আর টক ন তাঙ্কা কাহাম হাইয়াকে তাঙে তং মা মানে নুচাও সরাই রক বাই টক রক নব মুথং মা রক চাইয়া পারা রক বা হাইকে তঞ্জাক বলে বেবা নকলা ফাই তং ভাই নুকা সাকা কাসাও নক বিশিমো হাবো আব রক্ষে আমা হাইরকে পালাইমানি হিঙ্কে বেশি চাথাইয়া তা যে কোনো

0: মই মানজাকে মানো রোগ তো সাউই ফাইয়া তাইছো অব এমন ভাইরাস ও জীবাণু মাখেন কিরমে সিংজা আবন বাগই কাহামকে সাফ সুতরা খা তো নই তক তক নক আলকা খা তো নই আপন কাহামকে সব সময় ন পরিষ্কার খা তো নই নক বিশিং রগ জং টংমানি বরক টংমানি নগ তক রগ ন খাবিয়া খে আমা হেরক তো নি মাখে কাহাম
1: ইংকাই মানজাকিনি সিকাং সিং ডিসপেন্সারি রাগ থাঙ্গই যোগাযোগ খাই দেমান
0: মানো তাবুক তো ডিসপেন্সারি বেবাক জাগানো তো গানা গিনি ডিসপেন্সারি সঙ্গে হাঙ্কে সাব সেন্টার বো তো বেবাক জাগানো মাল মাতানি বরং রক দায়ো হিংকে বরং আর থাঙ্গি সাইকে হাঙ্কে বিথিব রহে মানো নিউক্যাস্টল যে রানী খেত নেই সামানি আবনিকে তো ভ্যাকসিন সের নাই বরং রিরহনাই বেবাক জাগানো মো মান থগই তো বার্ড ফ্লু নি হিংকা হাঙ্কে তামো ওই ওই পাইকে হাঙ্কে হাঙ্কে ও মাল মাতানি বরং রং নবো আপনার থাঙ্গি কালিং হন্তা সঙ্গে কালিং খেলায়ও হিংকে তাই ও যে গ্লাভস রক আবরক বেবং বরং নো সাপ্লাই মানাই দা
1: হ্যাঁ হ্যাঁ ডক্টর জুং সঙ্গে সঙ্গ পাঠিক দিকে সঙ্গ তাবো ইয়া কাকনানি বাকি তোমরানি আপনো
0: আও বার্ড ফ্লু নি লগি থাইছিং যেমন রানীক্ষেত ডিজিজ নি কক ফাইকাবা রানীক্ষেত ডিজিজ তাই কাছে তো আইবিডি ইনফেকশিয়াস বার্সাল ডিজিজ আবরং নো হিংকা চ ভ্যাকসিন মানথগো টিকা হিংকে সেকাংবাড়িয়া ন মাল মাতানি যে মাল মাতা বেদিং নি যে দপ্তর নি বরক রক বরক বাই যে ডিসপেন্সারি রোগ আসুং নাই বা ডাক্তার তঙ ডাক্তার ডাক্তার বাই মালাই কাহাম কে সাইমানই তক তঙ্কা হিংকে তক রিনা নি সেকাং ফার্ম রখলাইনা নিকা আবো সেকাং ভ্যাকসিন বাহাই বাহাইকে রাই বা ক্রিমিনি বিথি বুফ্রু বুফ্রু সারনাই আবরং ন কাহাম কে সাইমানই আবনি পরে চেংনানি নাংনাই আর তঙ্কা হাঙ্কে তক তঙইব ভ্যাকসিন সব সময় নইতনা নাংনাই আর তক তৈনি বাকে যে তক যেন রিলাইমানি আবরং নব বছর ওয়াইসা ইনজেকশন টিকা রিমাংখা চাও আর পুইলা বাবাই তক সারং হংকে তো মকল এবার বুকুঙ ড্রপ ড্রপ খে টিকারু আবো নিজে নু রইমান তবে খে মাল মানে ডাক্তারনি সাহায্য বাই বা তাই আলগা হামগ্রাই বেদে নিজে বরক রক বরক বাই কক সালাই নিয়ম নীতি কাহামকে সাইমানই রেখে কাহাম হিংকে তাই উক তক নক সব সময় কাইসা ব্যাচ পাই ব্রয়লার যে তাবুক ফার্ম খাইনে রকব কাইসা ব্যাচ পাইতে কাইসা ব্যাচ দানা নি সেকাং কাহামকে ফিউমিগেশন খাইনে নাংনাই আর তক নক নক কাহামকে পরিষ্কার খাইয়ই মিনিমাম কিসা গ্যাপ তো নই আবন পরেতে কাইসা ব্যাচ দাখে যাও যেন শুধু লাভ নিবাগে হিনই কক একদম গ্যাপ গুপ তো নিয়ে কাইসা নি পরেতে কাইসা দেখা হিংকে যে কোনো সময় রুং নই মানু তাং মানে তখিও নসে রোগ তঙ্গু গা তখি কাহামকে পরিষ্কার খেলাই আহকে সবসময় ন রোগব রোগ জীবাণু তংফা ন রোগ নুক জাগিয়াফা নঙি মানু কিন্তু তাঙ্গই মালেও আপুরুকে কোনো সময় স্ট্রেস খা রেশন রক কাহাম মালিয়া আদার কাহামকে চাই মালিয়া বা রম দি ওয়াতিং খা বেলাই ঠান্ডা খা টেম্পারেচার কাহাম মালিয়া লাইট কাহাম মালিয়া রোগ হংকে আপুরুকে রোগ নুক জাগি মানু হিংকে জীবাণু তো সবসময় ন তঙ্গ আবন বাকি আবক সবসময় কাহামকে সুইয়া কই ডিসইনফেক্ট খেলাইয়ই আপন পরে তেসে ব্যাচ দেখে চাও
1: গাইছিং তো আসুজরা খানাকা বার্ড ফ্লু তামনো হিন ব বরক নি লাংমানো দেরারি মানো তাই সিং বাহাকে তো নিনাই আবো খানাকা হিংকাই লুকুরক বুঝি খানা হিনে খাখায় হিংকাই সিং তিনি সিনি ইয়াগো জরা করি খাবা সিং তিনি অরণ মা বাসা লাসিনাই হিংকাই যত্ন খুলুমকা
0: খুলুমকা।

Lachlan. Oh, Samonglashini, Samonglashini.

我肯定，他不信，我的，到我的，我肯。

0: 그 손에 해당하라.
1: 어버린니 불합시 쟤는 등그 수상파를 부발발 소리나이 클라이 그 수상파를 부발시 쟤는

tak amo. Mm-hmm. Mm-hmm.

এতক্ষণ শুনছিলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং পরে স্থানীয় ককবরক ও বাংলা সংবাদ শোনানো হচ্ছে।

আকাশবাণী, খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গ্রামীণ মহিলাদের আরও বেশি আর্থিক ক্ষমতায়নের আহ্বান জানিয়েছেন। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় আজ জাতীয় সরস মেলা 2026-এর উদ্বোধন করেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে সদ্য সমাপ্ত জাপান এশিয়ান গেমসে অংশগ্রহণকারী ভারতীয় দলের সঙ্গে আলাপচারিতায় মিলিত হন। এর আগে লাদাখে 3,350 কোটি টাকার 5টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

0: কর্মসংস্থানের ক্ষেত্রে পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে তরুণদের ব্যবহারিক দক্ষতা বাড়ানোর পরামর্শ দিলেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল। এসআইআরে অনিয়মের অভিযোগের ভিত্তিতে সংঘটিত পদযাত্রার ঘটনাকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদনের মামলায় রাহুল গান্ধী সহ অন্য নেতাদের নোটিশ সুপ্রিম কোর্টের। রাহুল গান্ধীর আবেদনের প্রেক্ষিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ বাকি দুই নির্বাচন কমিশনারের জবাব তলব। পাকিস্তানের পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে 34 জন পড়ুয়ার মর্মান্তিক মৃত্যু। ভারতের কুস্তিগীর বিশ্বজিৎ রামচন্দ্র মোড়ে অনূর্ধ্ব-23 বিশ্ব কুস্তি প্রতিযোগিতায় পুরুষদের 55 কেজি গ্রেকোরোমান বিভাগে রূপ পেয়ে ইতিহাস গড়েছেন। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গ্রামীণ মহিলাদের আরও বেশি আর্থিক ক্ষমতায়নের আহ্বান জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে জাতি গঠনে মহিলাদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় জাতীয় সরস মেলা 2026-এর উদ্বোধন করে রাষ্ট্রপতি বলেন, স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত নারীরা ক্রমশ স্বাবলম্বী হয়ে উঠছেন। তাদের পরিবার, গ্রামীণ অর্থনীতি ও জাতীয় উন্নয়নে তাঁরা উল্লেখযোগ্য অবদান রাখছেন। তিনি বলেন, এই স্বনির্ভর গোষ্ঠীগুলি কৃষি, পশুপালন ও ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে মহিলাদের জন্য জীবিকার সুযোগ সৃষ্টি করেছে।
1: মহিলায় পিছিয়ে রয়ে যাতে থে আর্থিক রূপ সে কেবল পরিবার কা দেখভাল, পরিবার কা সহযোগ হি করতে থে, ছোট ছোট চিজো কে লিয়ে দূসরোঁ কে উপর নির্ভর করতে থে। লেকিন আজ ও আত্মনির্ভর বন গে, কেবল আত্মনির্ভর নেই দূসরোঁ কা ভি ও সহারা দেনে ওয়ালে বন গে। এ কেবল উনকে ইনকম নেহি হ্যায়, এ দেশ কা আর্থিক সমৃদ্ধি, দেশ কা মহিলাঙ্ক বিকাশ ভি এ সমাহিত হে।
0: উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, বৈজ্ঞানিক গবেষণা এবং আধুনিক স্বাস্থ্য পরিষেবার সঙ্গে দায়িত্বশীল সমন্বয়ের মাধ্যমে আয়ুর্বেদকে আরও শক্তিশালী করে তুলতে হবে। নতুন দিল্লিতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ আন্তর্জাতিক সম্মেলন কৌমারাকান 2026-এ উপরাষ্ট্রপতি বলেন, স্বাস্থ্য পরিষেবার ভবিষ্যৎ নিহিত রয়েছে পারস্পরিক সহযোগিতা এবং রোগীর নিরাপত্তার ওপর। শিশু স্বাস্থ্যকে অত্যন্ত গুরুত্ব দেওয়া উচিত বলেও তিনি অভিমত ব্যক্ত করেন। অনুষ্ঠানে নতুন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মহর্ষি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে এদিন একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে। উপরাষ্ট্রপতি আগামীকাল কারওয়ারের আইএনএস কদম্ব নৌঘাটিতে দেশীয় প্রযুক্তিতে নির্মিত জাহাজ সমর্থক জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এটি ভারতীয় নৌবাহিনীর প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি বহুমুখী জাহাজ, যা আনুষ্ঠানিকভাবে বাহিনীতে অন্তর্ভুক্ত হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এবারের এশিয়ান গেমস ভারতের জন্য অত্যন্ত স্মরণীয় হয়ে থাকবে। প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে দেশের খেলোয়াড়দের অসাধারণ সাফল্যের ভূয়সী প্রশংসা করেন তিনি। আজ নতুন দিল্লিতে সদ্যসমাপ্ত জাপান এশিয়ান গেমসে অংশগ্রহণকারী ভারতীয় দলের সঙ্গে আলাপচারিতায় মিলিত হয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের ত্রিবর্ণ রঞ্জিত পতাকার মর্যাদা বৃদ্ধি করে ক্রীড়াবিদরা দেশকে গর্বিত করেছেন।
2: আপনি 140 কোটি দেশবাসীয় কো গৌরব কা মৌকা দিয়া, কিন্তু সবসে বড়ি সফলতা আগর কুছ হোতি হ্যায় তো ও হ্যায় তিরঙ্গে কি শান বড়ানা। আপনি তিরঙ্গে কি শান বড়াই হ্যায়, তিরঙ্গে কা মান বড়ায়া হ্যায়, আর ইসলিয়ে আপকি সফলতা কেবল আপকি নহিঁ হ্যায়, ইয়ে দেশ কে করোড়ো করোড়ো নাগরিকো কি সফলতা হ্যায়।
0: উল্লেখ্য, জাপানের আইচি নাগোয়ায় এবছরের এশিয়ান গেমসে ভারত 21টি সোনা, 27টি রূপো এবং 37টি ব্রোঞ্জ সহ মোট 85টি পদক পেয়ে তালিকায় চতুর্থ স্থান দখল করে। প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে লাদাখে প্রায় 3,350 কোটি টাকা মূল্যের 5টি বড় উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। এর মধ্যে রয়েছে লের কুশক বাকুলা রিম্পোচি বিমানবন্দরে 640 কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন প্যাসেঞ্জার টার্মিনাল ভবন। এছাড়া সীমান্ত সড়ক সংগঠনের তৈরি 298 কিলোমিটার দীর্ঘ নিম্মুপাদুম দরচা সড়কটিও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন শ্রী মোদী। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল দেশের তরুণদের প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি নিজেদের দক্ষতা বৃদ্ধি এবং 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার ক্ষেত্রে অবদান রাখার পরামর্শ দিয়েছেন। তরুণদের কর্মসংস্থানের পরিবর্তনশীল পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেছেন তিনি। নতুন দিল্লিতে পাথওয়েজ টু বিকশিত ভারত শীর্ষক এসআরসিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, উৎপাদন ক্ষেত্রে বিনিয়োগ, প্রযুক্তির ব্যবহার এবং দক্ষতা উন্নয়ন দেশের তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে, সেই সঙ্গে বিশ্ব অর্থনীতিতে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়ে বাণিজ্য শিল্পমন্ত্রী জানান, এই চুক্তির প্রথম ধাপ চূড়ান্ত হয়েছে, বর্তমানে প্রয়োজনীয় আইনি খসড়া তৈরির কাজ চলছে।
3: The US bilateral trade agreement first tranche has been finalized. It's going through the final contours, the legal drafting, and we hope to be able to finalize that soon and operationalize that once we get comparable advantage or competitive advantage over our peer countries.
0: প্রায় $51 বিলিয়নে পৌঁছেছে, 12% বেশি।

নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর ভারতকে মার্কিন সংস্থাগুলির জন্য এক সম্ভাবনাময় বাজার হিসেবে বর্ণনা করেছেন। নতুন দিল্লিতে আয়োজিত ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে তিনি আজ প্রতিরক্ষা, তথ্যপ্রযুক্তি ও বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতার বিষয়টি তুলে ধরেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভোটার তালিকার কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান বিচার বিভাগকে কেউ ভয় প্রক্রিয়ায় ব্যাপক হারে ভোটারদের নাম বাদ দেওয়া এবং অনিয়মের অভিযোগ এনে রাহুল গান্ধী ও অন্যান্য বিরোধী নেতাদের করা একটি পৃথক আবেদনের প্রেক্ষিতে কুমার এবং দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশীর কাছেও জবাব তলব করেছে। নিট স্নাতকোত্তর 2026 পরীক্ষায় উত্তরপত্র পরীক্ষার্থীদের দেওয়া উত্তর প্রকাশ এবং বিচারপূর্বক বিচারাধীন অন্যান্য আবেদনের সঙ্গে যুক্ত করেছে। পশ্চিমবঙ্গের সরকারি নতুন দিল্লির এইমস ছাড়াও রাজ্যের নদিয়ার কল্যাণী এইমসেও চিকিৎসার সুবিধা পাবেন। পাশাপাশি এইমস ভুবনেশ্বর, এম গুয়াহাটি, মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয়ের অরোরা এলাকায় একটি হিন্দু মন্দিরকে লক্ষ্য করে একটি নির্বিচারে গুলি চালানোর ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, কথিত এই ষড়যন্ত্রের পেছনে যে হিন্দু বিদ্বেষী ও বর্ণবিদ্বেষী মনোভাব রয়েছে ভারতীয় সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করে মার্কিন প্রশাসন প্রতিরক্ষা মন্ত্রক আজ ভারতীয় বায়ুসেনার জন্য জিস্যাট 7C যোগাযোগ উপগ্রহ এবং ভারতীয় নৌসেনার জন্য বরুণাস্ত্র হেভিওয়েট টর্পেডো সংগ্রহের লক্ষ্যে দেশ করেছে। প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের অগ্রগতি, বায়ুসেনার প্রাক্তন আধিকারিক শ্যামল ভট্টাচার্যের সঙ্গে দুই পর্বে কথা বলেছেন কাশ্মীর বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। পাকিস্তানের পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে 30 জন পড়ুয়া। ক্যাপিটাল সিটি পুলিশের প্রধান মিয়ান সৈয়দ জানিয়েছেন, ঘটনাটি শহরের ঘনবসতিপূর্ণ অভ্যন্তরীণ এলাকার দীর কলোনিতে ঘটে। তিনতলা ভবনটির ছাদ অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছিল বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। ইউক্রেন আজ রাশিয়ার দক্ষিণ পূর্বে অবস্থিত রিয়াজান অঞ্চলের একটি তেল শোধনাগারে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শোধনাগারটির দিকে ধেয়ে আসা ইউক্রেনের 4টি ক্ষেপণাস্ত্র এবং 69টি ড্রোন গুলি করে নামিয়েছে। তবে ড্রোনগুলির ধ্বংসাবশেষের আঘাতে শোধনাগারটিতে আগুন ধরে যায়। উত্তর কোরিয়া পূর্ব জাপান সাগরে দুধরনের কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, এই পরীক্ষার উদ্দেশ্য ছিল ডুবোজাহাজভিত্তিক যুদ্ধব্যবস্থাগুলির সক্ষমতা যাচাই করা এবং নৌবাহিনীকে তাদের কৌশলগত অভিযান পরিচালনার ক্ষেত্রে আরও দক্ষ করে তোলা। ভারতের কুস্তিগির বিশ্বজিৎ রামচন্দ্র মোড়ে অনূর্ধ্ব 23 বিশ্ব কুস্তি প্রতিযোগিতায় পুরুষদের 55 কেজি গ্রেকো রোমান বিভাগে রূপপে ইতিহাস গড়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আয়োজিত এই প্রতিযোগিতার ফাইনালে শেষ মুহূর্তে তিনি জর্জিয়ার কোবা কারুমিডসের কাছে 12-13 ব্যবধানে পড়ে হন। উল্লেখ্য, অনূর্ধ্ব 23 বিশ্ব চ্যাম্পিয়নশিপে এবারই প্রথম ফাইনালে ওঠে ভারত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গ্রামীণ মহিলাদের আরও বেশি আর্থিক ক্ষমতায়নের আহ্বান জানিয়েছেন। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় আজ জাতীয় সরস মেলা 2026 উদ্বোধন করেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে সদ্যসমাপ্ত হন। কর্মসংস্থানের ক্ষেত্রে পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে তরুণদের ব্যবহারিক দক্ষতা বাড়ানোর পরামর্শ বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েলের। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ 7টা বেজে 50 মিনিটে।

0: Institute of Information Technology, Agartulani Campus, near Holong Thongno Kaika. Montreal Professor Dr. Manik Saha, in Sing Parangtai, Hubar Nakunga, Korok, Nira, Sisa, Katal Sabuk Mana, Rogun Yago, of her letter Yaparka. मन्त्री बकर नरेन्द्र मोदी तिनी भिडियो कन्फरेन्स इन बिसिंते लाटाग खक थामसाय थामरा बाची रजक्स खाय रां सबाय सनामजा कायबा हामग्राय गना तांगबो तांग जेंगे रेखा ताय बसोनि फाचिं या फरका मन्त्री बकर साका ओ कायबा तांगबो तांग जेंजाक मा बाय लाटाग मानजमु सेप तांग बेखे फामग्राय हुकुम टंगराय दा खातिमु ताय तै नाय मथांग हामग्राय गनो
1: लद्दाख की प्रगति और विकास में एक और अध्याय जुड़ रहा है। आज लद्दाख में कई अहम डेवलपमेंट प्रोजेक्ट्स का लोकार्पण हुआ है। इन परियोजनाओं से कई लोगों का सफर आसान होगा, कहीं बिजली की सुविधाएं बेहतर होगी, कहीं पानी की उपलब्धता बढ़ेगी और हमारी प्राचीन विरासत के संरक्षण को भी नई ताकत मिलेगी।
0: কতাল সামজাক তাংবতাং রং বিং তঙ্গ লেনি কুচুক বকুলা রিম্পুচি বীরকুং খলানি কতাল প্যাসেঞ্জার টার্মিনাল বিল্ডিং নিরা চুকু চিচার কিলোমিটার কলোনি মু পাদুম দারচা লাহার চুকু মেগাওয়াট নে হনু চিকন তৈচিং ফেরাং তাংবতাং দকচি দ কেবি ডাবল সার্কিট দাহা হনু থালচি ট্রান্সমিশন লাইন লেনি সিন্ধু ঘাট ভারতনি পুইলা পেট্রোগ্লিফ্ট খাতিমু পার্ক তাই টাংবুতাং হিম সরোবরনি বিশিং খুং বুড়িচি কামি সুনাম তিসাজাগ বুড়িচি তুইথু তিনি মহাপঞ্চমী চিঠিউই তিসাজাকা আগরতলান খবুই হাস্তিনি মতাই মান্ডব রক চতুর্থী সিমিন মতাই মান্ডব কবাং মা লোক রংনি কুথুমা নুকজাখা মন্ত্রী অক্রান খবুই মুগনাং আদংর অসাম মান্ডব চেঙ্গিরিমানী লগি হদানি সামুগ্রগ মানজাখা রাজনৈরগী মতাইনি লগি হুকুম পান্ডব সংসাজাগী টঙ্গু হাস্তে তাকলি বিশিও কাই থামসাই নৈচিসা অসামতাই কাইজাগী টঙ্গু হাস্তে পুলিশনি লোক মানজমু অক্রা অফিসার রাজদীপ দেবসাকা তাকলি বিশিও দলীয় আমচয় কাই চুকুরা দকচিসনি তাই কামি আমচয় কাই নিসাই বাচি বুড়ি অসমতাই কাজগী টঙ্গু অসমতায় রগী কাই সারা চার্চি পুলিশ চুবাস বোর্ড সুনামজাখা অনুগতি হাঙ্কর তাকলে বিশ ব্যবাগে কাইনেরা নৈতিসা অসমতায় কাজাগী টঙ্গু পুলিশ সুপার ঋষভ তিনি ককতমা থমনে রগনি কক মালাইমা অ কক থমনে রেখা বর্ষাকা অসমতায় টাকলাই অনুগতি হাঙ্কর কাই চিচার পুলিশ চুবাসু বুট টঙ্গানো কাই নিচিনই ওয়াচ টাওয়ার তাই সিসি টিভি নি সেব টঙ্গানো আকাশবাণী আগরতলা কেন্দ্র নিয়ে অকক্তমা খনাই টংবায়ু আকাশবাণী নিয়ে ককতমানে আপডেট মানার বাকে লগ ইন খেলাই দি www.newsonair.com তাই নিউজ অন এয়ার এপ ফলো খাই দিয়ে হদানি আওয়াইলাম ফেসবুক তাই এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তাই ইনস্টাগ্রাম পেজ এয়ার নিউজ অ্যালার্টস নাই দিয়ে অফিসিয়াল ইউটিউব নিউজ অন এয়ার আপনার কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্র নিয়ে ককতমা আপডেট মানাকে এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এয়ার নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনে নাঙানো হাস্তে পায় ইন্দ্র সেনা রেড্ডি নালু তিনি মোহনপুরনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি এবার ট্রিপল আইটি আগরতলানি ক্যাম্পাসনি হলং থাইকা পান্ডব হাস্তে পাশাকা অরং মথা ত্রিপুরান খবৈ সালচি ত্রিপুরা ভারতনি নাইসের মু তাং সেপ্তাই ইনোভেশননি কেন্দ্র অঙ্গী বাচাওয়ান তাই নৈসাই ব্রিটিশনি বিশিনি বিশিং হামসাজা ভারত সুনাম তিসানা নাহার মুঙ্গ নাংমানি বারজায়া জাগানো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাই সাইবার নাইমথাংনি জরা সৃনাই রগ্ন তাং সেপ সামুঙ্গ ফনাং নাই সিমিয়া আবন সুনামনাই অংনানি কবংমু বনা রেখা বর্ষাকা অ রং মথানি হামগ্রাইবাই হাস্তেনি তাংসেপ রুগজাক রংনি হামগ্রাইনি লগি আচাই সংনি বুসকাঙ্গ কতালাম ফিয়ক জাগানো পান্ডব হুকবার মন্ত্রী রতনলাল নাথ সাকা ট্রিপল আইটি টংসকনাই ক্যাম্পাস সুনামতি সানা সাকথারমু হাস্তেনি তাং খ্রেপ রিগজাক রং নাইচের মুংতাই ইনোভেশন তাইব ফুয়ারানো 2018 বিশিনি নৈচিবা জোন চেংজাকমানি ট্রিপল আইটি আগরতলা তাবুনি বিশিং অ রং মথা রংনি হামগ্রাই তাংসেপ রুগজাক রং বাংরি মুংতাই সুনাম খরবাই মানজুমানি দিখল খরচাজাক থাই হামগ্রাইংখা হুকবার মন্ত্রী তাইব শাখা অ রং মথানী কাইবা বেচ সরম পাইকা অ কাইবা বেচ বেবাগী খরক সারাচি সরনের টংমানী বরনি বিশিং রাও চারচিনি গবাং ন সেবুনি সেব।

আকাশবাণী আগরতলা কক্তমা পড়িও কল্পনা দেববর্মা তিনি কক্তমা ভূভাগ রংখা মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী তিনি ভিডিও কনফারেন্সিং বিশ্বী লাটাক কাইবা হামক্রাই গান তানবান চেঙ্গি রেখা তিনি মহাপঞ্চমী চিঠিউই তিসাজাখা আগরতলান খবৈ হাস্তেনি মতাই মান্দব্র হাস্তেপাই ইন্দ্র সেনারী টিনালু তিনি মোহনপুরনি ইন্ডিয়া

0: মানখা পান্ডা মানজাখা ট্রিপল আইটি আগরতলা বোর্ড অব গভর্নন্স নি চেয়ারম্যান এবার ল্যাংলামু মানজা লেফটেন্যান্ট জেনারেল ডক্টর কে হিমালয় সিং সুনাম করতে বানিয়া মন্ত্রী ইয়াকচু বৃষকেতু দেববর্মা ত্রিপল আইটি আগরতলানি দাগি ফাং প্রফেসর ডাক্তার অভয় কুমার মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি আগরতলানি মাতঙ্গিনী প্রীতিলতা হলনগ ফান্দা কাছে বিশিংতে চিং ফেরং তাই হোকবার নাইখুঙ্গ জুদা জুদা আশুক ঠাইও বেবাগে খরক নৈরা চিসা কতাল সেবুক মানাই রগনি ইয়াগো অফার লেটার ইয়াফারকা আবুনি বিশিং তঙ্গ হোকবার নাইখুঙ্গ খরক সারা থাম চিসা তাই চিং ফেরং নাইখুঙ্গ খরক চারচে পান্ডব কংনারেখা চিং ফেরং তাই হোকবার হামক্রাই মন্ত্রী রতনলাল নাথ চিং ফেরং টাংকরা অভিষেক সিং মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি খোয়াই সুভাষ পার্ক বিজাব বাণিকনি থংখলা খুংসা গবাং মালানি শপিং কমপ্লেক্সনি হলংথং কাইখ্যা অ পান্ডানি সিমিন মন্ত্রী অকরা ভার্চুয়ালতে খোয়াই হাঙ্কনি জুদা জুদা থায় সুনামজা কাইনি চি তাং বুতাংনি চেঙ্গিরেখা মন্ত্রী অকরা সাকা অ গবাং মালাকনি শপিং কমপ্লেক্স সুনামাও রং বাইখ্যা খক জিবা রাজাক রং তাই নিজিসা তাং বুতাং সুনামাও রং বাইখ্যা বেবাগে খক থামচিচুকু রাজাক রং পান্ডব মানজখা তিপ্রাসা হামগ্রাই মন্ত্রী বিকাশ দেববর্মা চিফ হুইপ কল্যাণী রায় এমএলএ পিনাকি দাস চৌধুরী পৌর পরিষদনি চেয়ারপার্সন দেবাশিষ নাথ শর্মা তাই জেলা পরিষদনি কাসকু অগ্রাজক অপর্ণা সিংহ রায় মন্ত্রী বখর নরেন্দ্র মোদী লোক হামক্রাইনি সিমি হা কতরনি হামক্রাইনি সামং বাই গদালে তাবুক সাক জরা যাইখে বার যাইয়াসগে লোক হামক্রাইনি সামগ বিচি নিচিবা পুংসুকা সেবাতাই কাহাম নাইকল মুনি ওয়ানসুমুং বাই কেন্দ্র হাপাং নৈসাই ব্রিটিশনি বিচিনি বিচিং হামজাজাক ভারত সুনাম তিসানা নাহারি থাকিয়াও সামু তাঙি দঙ্গ হামক্রাইতাই হদানি ফান বাংরিমু আলাই দেখলাই কতাল আজাই সঙ্গে সৃনাই রংনি বিচিং ইনোভেশননি হামক্রাই খাইনা নাহারি অটল টিকারিং ল্যাবনি সেব বাই খা বাজার জাগি দঙ্গ তিনি অ আলাইদা ইয়াকবারা আওয়াই মাব অটল টিং কারিং ল্যাবনি সেব বাই অটল ইনোভেশন মিশন মুখথাং মানতে সাই মানলাইয়ানো
1: কতালওয়ান সকমুং ইনোভেশন তাই এন্টারপ্রেনার্স রকন খা বাজার নানাহারই ভারত হাপাং 2016 বিচি চেঙ্গিরিমানি অটল ইনোভেশন মিশন নীতি আয়োগ নি বিশিং চেঙ্গজাকমানি অ মিশন নি নাহার মুং বাকংখা হাকতর ইনোভেশন নি হুকুমতাই এন্টারপ্রেনার্স রকজাক ওয়ান সকমুং আজাইডনা অটল টিংকারিং ল্যাব নি সেবাই রংনগ সৃংনাই রকন শৈশিলাম তাং সেব ইঞ্জিনিয়ারিং তৈ অঙ্কনি জুদা জুদা বাবায় ইয়াক বাই সৈকং বাইখে সৃংমুং নি সেব রাজাগৈ তঙ্গ আবুনি বাকি সৃংনাই রক জেরাইফুরু নি সিমিন কতাল ওয়ানছক মুং নতুয়ই ওয়ানছক নানি চেঙ্গো আমজক নাইজের নানি চেঙ্গো তাই মুখ থাংবাই গদাল যাক জংজালিয়া কাকনানি লামরুতুক নাও খাবা যাও হাসিনি শিশু বিহার রংনগব অমতুই ল্যাবনি সেবাই সৃংনাই রকন রংনি সেবরিজাকি তঙ্গ হুনি সাকা ল্যাবনি বার জামান যাক ফিজিক্স রংনাই যাক নবনীতা চক্রবর্তী
2: দ্য মেইন এইম অফ আওয়ার টিংকারিং ল্যাব ইজ টু ডেভেলপ সাইন্টিফিক থিংকিং অ্যান্ড ক্রিয়েটিভিটি দ্য স্টুডেন্টস ক্যান ওয়ার্ক উইথ রোবোটিক্স ইলেকট্রনিক্স সেন্সর্স অ্যান্ড 3D প্রিন্টিং এটসেট্রা The students of class 9 and 10 also prepare here so many models for science fair and inspire award manak depending on this lab.
1: Aboni logi logi Otol Incubation Center katal shakthar mungtai startup rokno phuarna ni sep namai ribo. O mission tang shamungni sheps namawo tei hakotorni rangthongni kiyok shamungo nangmani barja yasagai tongo. Sumon Bhattacharjo ni kokthum koktuma khotol nishimi ang Bipurna Akashbani Agartala.
0: ধর্মনগরী বেখাস্তে নাইকলফাং দেবজানী চৌধুরী শাখা পাইঠাক ভোটার মুংরেবন রুগে ধর্মনগর পৌর পরিষদ আমচয় ভোট নাইরগনি বাংমারি ইংখা খড়ক থামচিনী সাই বারা বুড়িচি দক আবুনি বিশিং চলা তঙ্গ খড়ক চিবা সাই বারা সিনিচি স্নি তাই বুড়ি ভোট নাইরক তঙ্গ খড়ক চিদক সাই চুকুরা দকচি চুকু ইয়াঙ্গ বিলোনিয়া শান্তির বাজার তাই সাবরুম পুর মথানী সংবাড়ি তিনি বিলোনিয়ানী সালগ্রা হাঙ্কর হাবানগ বেবাক বদলনী কগলাম সালেমা যোগালি জাখা আবুন তুই দুলখা হাঙ্কর নাইকলফাং মহম্মদ সাজত পি ককলাম সালাইমাও সিপিআইএম বিজেপি কংগ্রেস তিপ্রা মথন খবই জুদা জুদা রং থংরং বদলনি লোক আদংর মানজাখা নুখুনি কেসেন কেরেং তাই বুড়ি রকন কাতিরনাও হাস্তেনি বেবাক ব্লক হজাকমুং বাংরিমুং সামুং বুতাং ইয়াগো নাহারকা হাস্তে বুড়ি কমিশন হাস্তে বুড়ি কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা ককমা থমনাই রং কক মালাইমাও অ কগ্ন শাখা অ তালনি নিচি চুকুতাই থামচি সালমারি সিপাহী জলাও অ সামুং বুতাং সংসার জাগানো হাস্তেও সালগ্রা সালথা মৌসুমী নকবার এবা ওয়াতেনি মল পাইখ্যা

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি নবনীতা বণিক। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বিদ্যুৎ ও কৃষি দপ্তরের বিভিন্ন পদে মোট 211 জনকে নিয়োগপত্র প্রদান করেছেন। রাজ্যে পুর সংস্থাগুলির আসন্ন নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাদাখে 3,000 কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত 5টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন। আজ মহাপঞ্চমী, সন্ধ্যা থেকেই আগরতলা শহরে বহু পুজো মণ্ডপে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সমগ্র ত্রিপুরা থেকে বর্ষা আজ আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছে। এবারে বিস্তারিত খবর। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আগরতলার মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে এক অনুষ্ঠানে বিদ্যুৎ ও কৃষি দপ্তরের বিভিন্ন পদে মোট 211 জনকে নিয়োগপত্র প্রদান করেন। এর মধ্যে রয়েছেন কৃষি দপ্তরে 131 জন এবং বিদ্যুৎ দপ্তরে 80 জন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যুৎ ও কৃষিমন্ত্রী রতনলাল নাথ, বিদ্যুৎ সচিব অভিষেক সিং। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ মোহনপুরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি বা IIIT আগরতলার স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে তিনি বলেন, এই প্রতিষ্ঠানটি ত্রিপুরা তথা উত্তর পূর্ব ভারতের গবেষণা প্রযুক্তি ও উদ্ভাবনের প্রধান কেন্দ্র হয়ে উঠবে এবং 2047 সালের মধ্যে উন্নত ভারত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তার যুগে শিক্ষার্থীদের কেবল প্রযুক্তি ব্যবহারকারী না হয়ে এ সৃষ্টিকর্তা হওয়ার আহ্বান জানিয়েছেন রাজ্যপাল। তিনি বলেন, এই প্রতিষ্ঠানের সাফল্য রাজ্যের প্রযুক্তিগত শিক্ষার অগ্রগতির পাশাপাশি আগামী প্রজন্মের সামনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেন, IIIT স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগে রাজ্যে প্রযুক্তিগত শিক্ষা গবেষণা উদ্ভাবনের পরিসরকে আরও বিস্তৃত করবে। 2018 সালের 25 জুন যাত্রা শুরু করেছিল IIIT আগরতলা। ইতিমধ্যে এই প্রতিষ্ঠানটি শিক্ষার মান, প্রযুক্তিগত দক্ষতা এবং শিল্পক্ষেত্রের সঙ্গে সংযোগ স্থাপনের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। কৃষিমন্ত্রী বলেন, ইতিমধ্যে প্রতিষ্ঠানটি 5টি ব্যাচের পড়াশোনা সম্পূর্ণ হয়েছে। এই 5টি ব্যাচে মোট 110 জন পড়ুয়া ছিলেন। তাদের মধ্যে 80% বেশি পড়ুয়া চাকুরির সুযোগ পেয়েছেন। প্রথম ব্যাচের ক্ষেত্রে চাকুরি পাওয়ার হার ছিল 100%। তিনি আরও জানান, প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাসটি 50 একর জমির উপর গড়ে তোলা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন IIIT আগরতলা বোর্ড অব গভর্নর্সের চেয়ারম্যান তথা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ডক্টর কে হিমালয় সিং, শিল্প ও বাণিজ্য প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা এবং IIIT আগরতলার অধিকর্তা অধ্যাপক ডক্টর অভয় কুমার। আগরতলা পুর নিগম সহ রাজ্যের 21টি পুর সংস্থা নির্বাচনের জন্য রাজ্য নির্বাচন কমিশন আজ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। 21টি পুর সংস্থায় মোট ভোটার রয়েছেন 629,903 জন। এর মধ্যে পুরুষ ভোটার 3,08,100।

15 জন এবং মহিলা ভোটার 3,21,743 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার 45 জন। আগরতলা পুর নিগমের ভোটার 3,62,582 জন, এর মধ্যে পুরুষ ভোটার 1,77,476 জন, মহিলা ভোটার 1,85,070 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার 36 জন। বিলোনিয়া, শান্তিরবাজার ও সাবরুমে পুর সংস্থাগুলির নির্বাচন নিয়ে আজ বিলোনিয়ার দক্ষিণ জেলা শাসকের কার্যালয়ে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। পৌরোহিত্য করেন জেলা শাসক

0: আজ খোয়াই সুভাষ পার্ক বইমেলা মাঠে এক বহুতল শপিং কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই অনুষ্ঠান থেকে তিনি ভার্চুয়ালি খোয়াই জেলার বিভিন্ন স্থানে নির্মিত 20টি প্রকল্পের উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী বলেন, বহুতল শপিং কমপ্লেক্স নির্মাণে ব্যয় হবে 15 কোটি টাকা, 21টি প্রকল্প নির্মাণে ব্যয় হয়েছে 39 কোটি টাকা। উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা, মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়ক পিনাকি দাস চৌধুরী, পুর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা এবং জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা সিংহ রায়। গার্হস্থ্য হিংসা থেকে মহিলাদের রক্ষা করতে রাজ্যের সব ব্লকে সচেতনতা বাড়ানোর কর্মসূচি নিয়েছে রাজ্য মহিলা কমিশন। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা সাংবাদিক সম্মেলনে এই কথা জানান। আগামী 29 এবং 30 অক্টোবর সিপাহী জেলা এই কর্মসূচির আয়োজন হবে। ঊনকোটি জেলায় এবছর মোট 221টি দুর্গাপূজা হবে। পুলিশ সুপার ঋষভ আজ সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান। তিনি জানান, পুজোয় ঊনকোটি জেলায় 18টি পুলিশ সহায়তা বুথ থাকবে, 22টি ওয়াচ টাওয়ার এবং সিসিটিভির মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। এ খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ও ফেসবুক ও এক্স হ্যান্ডেল, অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ অ্যালার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে লাদাখে আনুমানিক 3,350 কোটি টাকা ব্যয়ে নির্মিত 5টি উন্নয়ন প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। প্রধানমন্ত্রী বলেন, এই 5টি প্রকল্প লাদাখে যোগাযোগ ব্যবস্থা জোরদার, শক্তি পরিকাঠামো উন্নয়ন এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও জল নিরাপত্তা বৃদ্ধি করবে। নবনির্মিত ও বাস্তবায়িত প্রকল্পগুলির মধ্যে রয়েছে লেহের কুশোক বাকুলা রিম্পোচি বিমানবন্দরে নতুন প্যাসেঞ্জার টার্মিনাল বিল্ডিং, 298 কিলোমিটার দীর্ঘ নিম্মু পাদুম দারচা সড়ক, 9 মেগাওয়াটের হনু ক্ষুদ্র জলবিদ্যুৎ প্রকল্প, 66 কেভি ডাবল সার্কিট দা হনু খালসি ট্রান্সমিশন লাইন, লেহের সিন্ধুঘাটে ভারতের প্রথম পেট্রোগ্লিফ সংরক্ষণ পার্ক এবং প্রকল্প হিম সরোবরের অধীন 40টি গ্রামে গড়ে তোলা 40টি জলাশয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবার মাধ্যমে দেশ সেবা এই মন্ত্রকে পাথেয় করে জনজীবনে 25 বছর পূর্ণ করেছেন। জনসেবা ও সুশাসনের এই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে নিরন্তর কাজ করে চলেছে বর্তমান কেন্দ্রীয় সরকার। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং সামাজিক ক্ষমতায়ন, বিশেষ করে নতুন প্রজন্মের পড়ুয়াদের মধ্যে উদ্ভাবনী ক্ষমতার বিকাশ নিশ্চিত করতে অটল টিঙ্কারিং ল্যাবের মাধ্যমে উদ্ভাবনকে উৎসাহ যোগানো এক অন্যতম লক্ষ্য। আজকের এই বিশেষ ধারাবাহিকে তুলে ধরব অটল টিঙ্কারিং ল্যাবের মাধ্যমে অটল ইনোভেশন মিশন বাস্তবায়ন করার উদ্যোগ কীভাবে সক্রিয় আছে।
1: নতুন চিন্তা, উদ্ভাবন এবং উদ্যোগপতিদের উৎসাহিত করার লক্ষ্যে ভারত সরকার 2016 চালু করে অটল ইনোভেশন মিশন। নীতি আয়োগের অধীন এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল দেশের মধ্যে উদ্ভাবনের সংস্কৃতি এবং উদ্যোগপতি সুলভ মনোভাব গড়ে তোলা। অটল টিঙ্কারিং ল্যাবের মাধ্যমে স্কুল পড়ুয়াদের বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও গণিতের বিভিন্ন বিষয় হাতে কলমে শেখার সুযোগ দেওয়া হয়। এর ফলে শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই নতুন কিছু ভাবতে, পরীক্ষা নিরীক্ষা করতে এবং বাস্তব সমস্যার সমাধান খুঁজতে উৎসাহিত হয়। রাজ্যের শিশুবিহার স্কুলেও এরকম ল্যাবের মাধ্যমে পড়ুয়াদের সামনে খুলে যাচ্ছে নতুন উদ্ভাবনের দরজা, জানালেন ল্যাবের দায়িত্বে থাকা পদার্থবিদ্যা শিক্ষিকা নবনীতা চক্রবর্তী।
2: The main aim of our tinkering lab is to develop scientific thinking and creativity. The students can work with robotics, electronics, sensors and 3D printing, etc. The students of class 9 and 10 also prepare here so many models for science fair and inspire award manak depending on this lab.
1: পাশাপাশি অটল ইনকিউবেশন সেন্টার নতুন উদ্যোগ ও স্টার্ট আপগুলিকে বিকাশের সুযোগ করে দেয়। এই মিশন কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা।
0: আজ মহাপঞ্চমী, সেজে উঠেছে আগরতলা শহর।

রাজ্যের পুজো মণ্ডপগুলি আজ সন্ধে থেকে আগরতলা শহরে বহু পুজো প্যান্ডেলে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। দুর্গাপূজা যেন আগামীকালের বোধনের জন্য অপেক্ষায় না থেকে মানুষের ঢল বার্তা দিচ্ছে আগমনের। চিরাচরিত প্রথায় পুজোর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন প্রতিবারের মতোই এবারের দুর্গাপুজোকে নিঃসন্দেহে আনন্দঘন উৎসবে পরিণত করতে চলেছে। এবছর 3021টি দুর্গাপূজা হচ্ছে। রাজ্য পুলিশের মুখ্য জনসংযোগ আধিকারিক রাজদীপ দেব আজ জানিয়েছেন, এবছর শহরাঞ্চলে 967টি এবং গ্রামাঞ্চলে 2054টি দুর্গাপূজা হচ্ছে। পুজো উপলক্ষে 180টি পুলিশ সহায়তা বুথ তৈরি করা হয়েছে। আবহাওয়ার খবর। সমগ্র ত্রিপুরা থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা আজ আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এই সংবাদ জানানো হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী এই বছর বর্ষার মরশুমে ত্রিপুরায় মোট 1160.1 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ 1391 মিলিমিটার, অর্থাৎ স্বাভাবিকের তুলনায় এবছর রাজ্যে বৃষ্টিপাতের ঘাটতি 17%। এবছর বর্ষার মরশুমে রাজ্যে একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পশ্চিম ত্রিপুরা জেলায়। সেখানে দৈনিক সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ ছিল 229.2 মিলিমিটার। উল্লেখ্য, গত বছর অর্থাৎ 2025 সালে 14 অক্টোবর ত্রিপুরা থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিয়েছিল। এদিকে আগরতলা আবহাওয়া দপ্তর পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 24 ঘন্টায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। ভোরের দিকে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.3 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বিদ্যুৎ ও কৃষি দপ্তরের বিভিন্ন পদে মোট 211 জনকে নিয়োগপত্র প্রদান করেছেন। রাজ্যে পুর সংস্থাগুলির আসন্ন নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাদাখে 3000 কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত 5টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। আজ মহাপঞ্চমী। সন্ধ্যা থেকে আগরতলা শহরে বহু পূজা মণ্ডপে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সমগ্র ত্রিপুরা থেকে বর্ষা আজ আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35। আকাশবাণী আগরতলা। এখন সমীক্ষা। আজকের বিষয়, খাদি ও গ্রামীণ শিল্প, অন্তর্ভুক্তিমূলক ও সুস্থায়ী ভারতের বুনন। এটি লিখেছেন রূপ রাশি এবং ডক্টর নীতেশ ধাওয়ান। ভারতের অর্থনৈতিক অগ্রগতিতে MSME বা ক্ষুদ্র ও মাঝারি শিল্প যথেষ্ট অবদান রাখে। দেশের GDPতে 1/3 অবদান রেখে MSME অন্যতম চালিকা শক্তি হিসেবে কাজ করছে। এর মধ্যে গ্রামীণ কুটির ও খাদি শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ব যখন জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক অসমতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে কর্মসংস্থান হ্রাসের মতো সংকটের মুখোমুখি, তখন খাদি ও গ্রামোদ্যোগ SDG-র সুস্থায়ী উন্নয়ন, লক্ষ্যমাত্রা অর্জন ও আত্মনির্ভর ভারত গঠনে অনন্য ভূমিকা পালন করছে। এটি কম বিনিয়োগে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে গ্রাম থেকে শহরে মানুষের অভিবাসন রোধ করতে সাহায্য করে। মহাত্মা গান্ধী ঔপনিবেশিক গণ উৎপাদনের বিপরীতে জনগণের দ্বারা উৎপাদন ধারণার প্রতীক হিসেবে খাদিকে পুনরুজ্জীবিত করেছিলেন। প্রাকৃতিক, আরামদায়ক ও পরিবেশ বান্ধব এই বস্ত্রটি আজ কেবল স্বাধীনতার প্রতীক নয়, বরং আধুনিক ফ্যাশন ও আভিজাত্যের পরিচয়ে পরিণত হয়েছে। হাতে তৈরি হওয়ার কারণে এর নিজস্ব স্বকীয়তা রয়েছে, যা পরিবর্তনশীল ক্রেতার পছন্দের সাথে নিজেকে সুন্দরভাবে মানিয়ে নিয়েছে। হাতে সুতো কাটার বিষয়টি খাদি ও সাধারণ তাঁতের মধ্যে প্রধান পার্থক্য গড়ে তোলে। এই শ্রম নিবিড় প্রক্রিয়ার ফলে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। খাদি ও গ্রামোদ্যোগ কমিশন কারিগরদের দক্ষতা বৃদ্ধি, উন্নত সরঞ্জাম প্রদান এবং মজুরি বৃদ্ধিতে নিরলস কাজ করে চলেছে। এর ফলে বর্তমানে খাদি খাতে উৎপাদন প্রায়

হাজার কোটি টাকা এবং বিক্রি 8,000 কোটি টাকায় পৌঁছেছে। দেশের গ্রামীণ জনসংখ্যার 2/3 এই খাতের সাথে যুক্ত থাকায় এটি দারিদ্র বিমোচন SDG 1 ও মর্যাদাপূর্ণ কাজের SDG 8 লক্ষ্যগুলির ক্ষেত্রে সরাসরি অবদান রাখছে। সময়ের সাথে সাথে খাদি নিজেকে নতুন প্রজন্মের উপযোগী করে তুলেছে। NIFT-র সহযোগিতায় খাদি ডেনিম ডিজাইনার শাড়ি, আধুনিক শার্ট ও শিশুদের অর্গানিক পোশাকের মতো 2,129টিরও বেশি নতুন ডিজাইন তৈরি করা হয়েছে। প্রগতি ময়দানে নবযুগ খাদি প্রদর্শনী এবং স্বাধা যোগব্যায়ামের পোশাকের সংগ্রহ খাদিকে আন্তর্জাতিক ও তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে। PMEGP এবং বিভিন্ন বেসরকারি প্রকল্পের মাধ্যমে কারিগরদের আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং তারা ন্যাশনাল বি কিপিং এবং হানি মিশন বা খাদ্য প্রক্রিয়াজাতকরণের মতো নতুন ক্ষেত্রের সাথে যুক্ত হচ্ছেন। খাদি খাতের প্রায় 80% কারিগরই নারী। ধূপকাঠি, হস্তনির্মিত কাগজ এবং পরিষেবা খাতে নারীদের এই ব্যাপক অংশগ্রহণ তাদের আর্থিক স্বাধীনতা ও আত্মমর্যাদা বাড়িয়ে লিঙ্গ সমতা SDG 5 এবং বৈষম্য হ্রাস SDG 10-এর লক্ষ্যমাত্রা অর্জনে সাহায্য করছে। বিশ্বমঞ্চে ভারতের হস্তচালিত তাঁতের বিশাল চাহিদা রয়েছে এবং KVIC আন্তর্জাতিক বাজারে এর রপ্তানি বাড়াতে কাজ করছে। পরিবেশগত দিক থেকে খাদি সম্পূর্ণ সুস্থায়ী, কম কার্বন নিঃসরণ, শক্তি ও জলের সাশ্রয় এবং প্রাকৃতিক তন্তুর ব্যবহারে খাদিকে SDG 12 দায়িত্বশীল ভোগ ও উৎপাদন এবং SDG 13 জলবায়ু কার্যক্রমের সাথে যুক্ত করেছে। আধুনিক বিশ্ব যখন বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ দূষণ রোধের উপায় খুঁজছে, তখন খাদি এক শতাব্দী প্রাচীন অথচ আধুনিক সুস্থায়ী জীবন দর্শনের পথ অন্বেষণ করে প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলার বার্তা দিচ্ছে। পরিশেষে বলা যায়, স্থায়িত্ব বা সুস্থায়ী ব্যবস্থা সবসময় অত্যাধুনিক প্রযুক্তি থেকেই আসবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। শতাব্দীর পর শতাব্দী ধরে সংরক্ষিত ঐতিহ্যবাহী পদ্ধতিও এর উৎস হতে পারে। খাদি ঠিক তেমনই এক সম্ভাবনার প্রতীক যা ঐতিহ্য উদ্ভাবন, মহিলা ক্ষমতায়ন এবং পরিবেশগত দায়বদ্ধতার এক অপূর্ব সমন্বয়। শুনলেন সমীক্ষা। আজকের বিষয় ছিল খাদি ও গ্রামীণ শিল্প, অন্তর্ভুক্তিমূলক ও সুস্থায়ী ভারতের বুনন। এটি লিখেছেন রূপ রাশি এবং ডক্টর নীতেশ ধাওয়ান।

আকাশবাণী আগরতলা। এখন শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। আজকে প্রথম গানখানি শুনবেন কুমার শানু এবং চিত্রার দ্বৈত কণ্ঠে বিরাসত ছবি থেকে।

এতক্ষণ শুনছিলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুরু হচ্ছে ভক্তিগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আজকে প্রথম গানখানি শুনবেন রূপঙ্করের কণ্ঠে।

এতক্ষণ শুনছিলেন আশা ভোসলের কণ্ঠে আধুনিক গান আকাশবাণী আগরতলা। এখন দিল্লু কেন্দ্র থেকে প্রচারিত স্পটলাইট রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে আপনাদের পছন্দের অনুষ্ঠান কথায় কথায়। কথায় কথায় অনুষ্ঠানে আজ আমরা কথা বলবো ছাত্রছাত্রীদের নিয়ে। আজ 15ই অক্টোবর, আজকের দিনেই আমরা পালন করে থাকি ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে, অর্থাৎ বিশ্ব ছাত্র দিবস। ছাত্রছাত্রীরাই হল দেশের ভবিষ্যৎ এবং জাতির মেরুদণ্ড। আজকের ছাত্রছাত্রীরাই আগামী দিনের দেশ করার কারিগর। ছাত্রজীবন হল মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময় আমরা শিক্ষা, শৃঙ্খলা, সততা এবং নৈতিকতার মতো মূল্যবান গুণগুলি অর্জন করি। শুধু বইয়ের পড়াশোনা নয়, ভালো মানুষ হয়ে ওঠাও একজন ছাত্রছাত্রীর প্রধান লক্ষ্য হওয়া উচিত। মনে রাখতে হবে, শিক্ষা শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য নয়, বরং জীবনের সঠিক পথ বেছে নেওয়ার জন্য। তাই আমাদের প্রত্যেকের উচিত মন দিয়ে পড়াশোনা করা, শিক্ষক শিক্ষিকাদের সম্মান করা এবং নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করা।

আজ কথায় কথায় অনুষ্ঠানে আমরা কথা বলবো ছাত্র দিবস নিয়ে। আপনারাও ফোন করতে পারেন, আমাদের ফোন নম্বর 03-81-231-2655।

বিশ্ব ছাত্র দিবস ছাত্রছাত্রীদের জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন। ছাত্রছাত্রীরা দেশের ভবিষ্যৎ এবং সমাজের উন্নতির প্রধান শক্তি। আজকে ছাত্রছাত্রীরাই আগামী দিনে দেশের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেবে। তাই ছাত্রছাত্রীদের শিক্ষা, নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দায়িত্ববোধের গুরুত্ব সম্পর্কে সচেতন করার উদ্দেশ্যে বিশ্ব ছাত্র দিবস পালন করা হয়। এই দিনটি ছাত্রছাত্রীদের নিজেদের কর্তব্য সম্পর্কে ভাবতে এবং জীবনে বড় হওয়ার অনুপ্রেরণা যোগায়।

প্রতি বছর 15 অক্টোবর বিশ্ব ছাত্র দিবস অর্থাৎ ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে পালন করা হয়। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, বিশিষ্ট বিজ্ঞানী এবং মিসাইল ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত ডক্টর APJ আব্দুল কালামের জন্মদিন উপলক্ষে এই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। 1931 সালের 15 অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরমে তিনি জন্মগ্রহণ করেন। তার জীবন, কর্ম ও আদর্শ ছাত্রছাত্রীদের কাছে চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। ডক্টর APJ আব্দুল কালাম ছিলেন একজন মহান বিজ্ঞানী, আদর্শ শিক্ষক এবং মানবদরদী রাষ্ট্রনায়ক। তিনি অত্যন্ত সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ছোটবেলা থেকে তিনি পড়াশোনার প্রতি গভীর আগ্রহী ছিলেন। নানা প্রতিকূলতা সত্ত্বেও তিনি নিজের কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে জীবনে সাফল্য অর্জন করেন। ডক্টর কালাম ছাত্রছাত্রীদের অত্যন্ত ভালোবাসতেন। তিনি বিশ্বাস করতেন ছাত্রছাত্রীদের মধ্যে রয়েছে দেশকে উন্নতির শিখরে পৌঁছে দেওয়ার ক্ষমতা। তার মতে বড় স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। তিনি সবসময় ছাত্রছাত্রীদের জ্ঞান অর্জন, নতুন কিছু শেখা এবং ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিতেন।

তিনি ভারতের মহাকাশ গবেষণা ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তির উন্নতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। 2002 সালে তিনি ভারতের একাদশ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং 2007 সাল পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন। নানা প্রতিকূলতা সত্ত্বেও তিনি নিজের অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে জীবনের সাফল্য অর্জন করেন।

শিক্ষা, শিক্ষা মানুষের জীবনে অন্যতম প্রধান সম্পদ। শিক্ষা মানুষকে জ্ঞানী, সচেতন ও আত্মনির্ভরশীল করে তোলে। এটি মানুষের মধ্যে ভালো মন্দের পার্থক্য বোঝার ক্ষমতা তৈরি করে। একজন শিক্ষিত মানুষ নিজের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন হতে পারে। ছাত্রজীবন হলো ভবিষ্যৎ জীবন গঠনের শ্রেষ্ঠ সময়। এ সময়ে নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার, শৃঙ্খলা এবং কঠোর পরিশ্রমের অভ্যাস করে তোলা প্রয়োজন। শুধু বইয়ের জ্ঞান অর্জন করলেই চলবে না, পাশাপাশি সততা, সহানুভূতি, সহযোগিতা ও নৈতিক মূল্যবোধও অর্জন করতে হবে। বর্তমান যুগে বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত উন্নতি ঘটছে, তাই ছাত্রছাত্রীদের আধুনিক জ্ঞান ও প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে হবে। একই সঙ্গে ইন্টারনেট ও ডিজিটাল মাধ্যমের সঠিক ব্যবহার শিখতে হবে। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হল একজন মানুষকে জ্ঞানী, দক্ষ, দায়িত্বশীল ও মানবিক করে তোলা।

বিশ্ব ছাত্র দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় ও কলেজে আলোচনা সভা, বক্তৃতা, প্রবন্ধ রচনা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। এই দিনে ডক্টর এপিজে আব্দুল কালামের জীবন ও তার অবদান সম্পর্কে ছাত্রছাত্রীদের জানানো হয়। তার লেখা বই পড়তে এবং তার আদর্শ অনুসরণ করতে উৎসাহিত করা হয়। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার গুরুত্ব, পরিবেশ সংরক্ষণ, বিজ্ঞান চর্চা এবং সামাজিক দায়িত্ব সম্পর্কে সচেতনতামূলক কর্মসূচিও পালন করা হয়। এই ধরনের অনুষ্ঠান ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশে সাহায্য করে, পাশাপাশি তাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, দলগতভাবে কাজ করার মানসিকতা এবং সমাজের প্রতি দায়িত্ববোধ বৃদ্ধি করে। ছাত্রছাত্রীরা দেশের ভবিষ্যৎ নাগরিক, তাই তাদের কিছু গুরুত্বপূর্ণ কর্তব্য রয়েছে। তাদের নিয়মিত পড়াশোনা করতে হবে এবং শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। বাবা মা ও গুরুজনদের সম্মান করতে হবে। সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে হবে। এছাড়া পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা বজায় রাখা, অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং দেশের আইন ও নিয়ম মেনে চলাও ছাত্রছাত্রীদের কর্তব্য। তাদের কুসংস্কার থেকে দূরে থাকতে হবে এবং যুক্তিবাদী চিন্তাভাবনার বিকাশ ঘটাতে হবে। ডক্টর কালামের আদর্শ অনুসরণ করে ছাত্রছাত্রীদের বড় স্বপ্ন দেখতে হবে। তবে শুধু স্বপ্ন দেখলেই হবে না, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য নিয়মিত পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

বিশ্ব ছাত্র দিবস শুধু একটি বিশেষ দিন নয়, এটি ছাত্রছাত্রীদের স্বপ্ন, সম্ভাবনা ও দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়। আমাদের সকলের উচিত ছাত্রছাত্রীদের স্বপ্ন দেখতে, জ্ঞান অর্জন করতে এবং দেশের উন্নতিতে অবদান রাখতে উৎসাহিত করা। তাহলেই বিশ্ব ছাত্র দিবস পালনের প্রকৃত তাৎপর্য সফল হবে এবং ডক্টর আব্দুল কালামের আদর্শ আগামী প্রজন্মকে সঠিক পথ দেখাবে। আজ এখানেই শেষ করছি আপনাদের পছন্দের অনুষ্ঠান কথায় কথায়।

এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান কথায় কথায়, আকাশবাণী আগরতলা। এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী খবর পড়ছি সুভ্রজ্যোতি ঘোষ। প্রথমেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ লাদাখে 3,350 কোটি টাকার 5টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। নতুন দিল্লিতে সদ্য সমাপ্ত জাপান এশিয়ান গেমসে অংশগ্রহণকারী ভারতীয় দলের সঙ্গে আলাপচারিতায় মিলিত হন প্রধানমন্ত্রী। দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে প্রতিরক্ষা মন্ত্রক আজ দুটি দেশীয় নির্মাণ সংস্থার সঙ্গে 4,000 কোটি টাকার বেশি মূল্যের চুক্তি স্বাক্ষর করেছে। আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে ভারত নির্ভরযোগ্য অংশীদারিত্ব গড়ে তুলেছে, বললেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। এসআইআরএ অনিয়মের অভিযোগের ভিত্তিতে সংঘটিত পদযাত্রার ঘটনাকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদনের মামলায় রাহুল গান্ধী সহ অন্য নেতাদের নোটিশ সুপ্রিম কোর্টের। রাহুল গান্ধীর আবেদনের প্রেক্ষিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ বাকি দুই নির্বাচন কমিশনারের জবাব তলব। কেন্দ্র আগামী 1 নভেম্বর থেকে দেশের সমস্ত টেলিকম গ্রাহকদের জন্য কলারের নাম প্রদর্শন পরিষেবা বাধ্যতামূলক করেছে। ভারতের কুস্তিগির বিশ্বজিৎ রামচন্দ্র মোড়ে অনূর্ধ্ব 23 বিশ্ব কুস্তি প্রতিযোগিতায় পুরুষদের 55 কেজি গ্রেকো রোমান বিভাগে রূপো পেয়ে ইতিহাস করেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে লাদাখে প্রায় 3,350 কোটি টাকা মূল্যের 5টি বড় উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন এবং সেগুলো জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। এর মধ্যে রয়েছে লেহর কুশক বাকুলা রিম্পোচি বিমানবন্দরে 640 কোটি টাকা ব্যয় নির্মিত নতুন প্যাসেঞ্জার টার্মিনাল ভবন, এছাড়া সীমান্ত সড়ক সংগঠনের তৈরি 298

0: কিলোমিটার দীর্ঘ নিম্ন পাদম দার্চা সড়কটিও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন শ্রী মোদী। এছাড়াও প্রধানমন্ত্রী 9 মেগাওয়াট ক্ষমতার হানু ক্ষুদ্র জলবিদ্যুৎ প্রকল্প এবং 66 কেভি ডাবল সার্কিট দা হানু খালসি ট্রান্সমিশন লাইনেরও উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এবারের এশিয়ান গেমস ভারতের জন্য অত্যন্ত স্মরণীয় হয়ে থাকবে। প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে দেশের খেলোয়াড়দের অসাধারণ সাফল্যের ভূয়সী প্রশংসা করেন তিনি। আজ নতুন দিল্লিতে সদ্য সমাপ্ত জাপান এশিয়ান গেমসে অংশগ্রহণকারী ভারতীয় দলের সঙ্গে আলাপচারিতায় মিলিত হয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের ত্রিবর্ণ রঞ্জিত পতাকার মর্যাদা বৃদ্ধি করে খেলোয়াড়রা দেশবাসীকে গর্বিত করেছেন।
1: আপনি 140 কোটি দেশবাসীক গৌরব কা মৌকা দিয়া, কিন্তু সবসে বড়ি সফলতা আগর কুছ হতি হো তিরঙ্গে কি শান বড়ানা। আপনি তিরঙ্গে কি শান বড়াই হিরঙ্গে কা মান বড়া হর ইসলিয়ে আপনি সফলতা কেবল আপনি নহি হে দেশকে করোড়ো করোড়ো নাগরিকোকে।

0: करोड़ देशवासियों को गौरव का मौका दिया, क्योंकि सबसे बड़ी सफलता अगर कुछ होती है तो वो है तिरंगे की शान बढ़ाना। आपने तिरंगे की शान बढ़ाई है, तिरंगे का मान बढ़ाया है, और इसलिए आपकी सफलता केवल आपकी नहीं है, ये देश के करोड़ों करोड़ों नागरिकों की सफलता है।
1: উল্লেখ্য, জাপানের আইচি নাগোয়ায় এবছরে এশিয়ান গেমসে ভারতে কুষ্টি সোনা, 27টি রূপো এবং 37টি ব্রোঞ্জ সহ মোট 85টি পদক পেয়ে তালিকায় চতুর্থ স্থান দখল করে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর এল মুরুগানের পদত্যাগপত্র অবিলম্বে কার্যকর হওয়ার শর্ত গ্রহণ করেছেন। রাষ্ট্রপতি ভবনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবিধানের 75 নম্বর অনুচ্ছেদের 2 নম্বর ধারার অধীনে এই পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক আজ ভারতীয় বায়ুসেনার জন্য GS-80/7C যোগাযোগ উপগ্রহ এবং ভারতীয় নৌসেনার জন্য বরুণাস্ত্র হেভি ওয়েট টর্পিডো সংগ্রহের লক্ষ্যে দেশের দুটি নির্মাণ সংস্থার সঙ্গে 4000 স্বাক্ষরিত এই দুটি চুক্তি দেশীয় প্রতিরক্ষা উৎপাদন ব্যবস্থাকে শক্তিশালী করার পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রযুক্তির ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের পথে একটি উল্লেখযোগ্য। জয় শেঠ আজ আসামের গুয়াহাটিতে ন্যাশনাল ক্যাডেট কোর NCC আয়োজিত বিশেষ যৌথ রাজ্য প্রতিনিধি ও অতিরিক্ত মহানির্দেশক সম্মেলন 2026-এ অংশগ্রহণ করেন। সম্মেলন সাধারণতন্ত্র দিবস শিবিরে উত্তর পূর্ব NCC-তে মেয়ে ক্যাডেটদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, বিশ্বায়নের ধারণাকে এগিয়ে নিয়ে যাবে। ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোরের কথা উল্লেখ করে বিদেশমন্ত্রী বলেন, এই উদ্যোগটি ইতিমধ্যেই আঞ্চলিক সংযোগের বিষয়ে দৃষ্টিভঙ্গি বদলে দিচ্ছে। সংযুক্ত আরব আমিরশাহীর আবুধাবিতে আয়োজিত রায়সিনা মিডল ইস্ট ইভেন্টে দ্য কন্টিনেন্টাল করিডোরস হু কানেক্ট দ্য হার্টল্যান্ড শীর্ষ এবং নির্ভরযোগ্য অংশীদারিত্ব গড়ে তুলছে। ভারতে নিযুক্ত জন্য এক সম্ভাবনাময় বাজার হিসেবে বর্ণনা করেছেন। নতুন দিল্লিতে আয়োজিত ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে তিনি আজ প্রতিরক্ষা, তথ্য প্রযুক্তি ও বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতার
2: credit to this. They've got a great team that is pushing this here. They hosted a global AI summit and where they brought the whole world, the United States participated that in that also earlier this year. One of the things that resulted from it, and it's another sign of our relationship with India, India was among the first 10 countries invited into Pax Silica. And the reason for that is because they are a trusted partner. We invite trusted partners. India is one of those trusted partners. For them to be an essential part of our supply chain, the trust is there.
1: আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দিকে পদযাত্রা করার ঘটনাকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া একটি আবেদনের প্রেক্ষিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং অন্যদের নোটিশ কেউ ভয় দেখাতে পারে না বা চাপ প্রয়োগ করতে পারে না। পাশাপাশি SIR প্রক্রিয়ায় ব্যাপক হারে ভোটারদের নাম বাদ দেওয়া এবং অনিয়মের অভিযোগ এনে রাহুল গান্ধী ও অন্যান্য বিরোধী নেতাদের দায়ের করা একটি পৃথক আবেদনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশীর কাছেও জবাব তলব করেছে শীর্ষ আদালত। কেন্দ্রীয় সরকার আগামী 1 নভেম্বর থেকে দেশের সমস্ত টেলিকম করেছে। টেলি যোগাযোগ বিভাগের পক্ষ থেকে দেশের সমস্ত টেলিকম সংস্থাকে নির্দিষ্ট সময়ের মধ্যে এই কলিং নেম প্রেজেন্টেশন বা CNAP পরিষেবা চালুর নির্দেশ দেওয়া হয়েছে। এই ব্যবস্থা আসল নাম জমা দিয়েছেন সেই নামটি ফোন আসার সময় মোবাইল স্ক্রিনে ফুটে উঠবে, ফলে প্রতারণামূলক স্প্যাম কল এবং অচেনা নম্বরের হয়রানি বহুলাংশে কমবে বলে আশা করা হচ্ছে। পশ্চিমবঙ্গে নবগঠিত

0: সপ্তম বেতন কমিশন সরকারি কর্মীদের বেতন কাঠামো পুনর্বিন্যাসের লক্ষ্যে কাজ শুরু করেছে। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মীদের বেতন, ভাতা, পদ পরিষেবা ও ক্যাডার সংক্রান্ত বিস্তারিত তথ্য চেয়ে কমিশনের তরফে রাজ্যের অর্থ সচিবকে চিঠি দেওয়া হয়েছে। শুধু সরকারি দপ্তরের কর্মী নন, শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পুরসভা সহ রাজ্য সরকারের আর্থিক দায়ভার বহন করা বিভিন্ন সংস্থার কর্মীদের বেতন ভাতা সংক্রান্ত তথ্যও চেয়েছেন কমিশন। দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন ডক্টর এপিজে আব্দুল কালামের জন্মবার্ষিকীতে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, ডক্টর কালাম ভারতকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত শক্তিতে পরিণত করতে তার বিরল বৈজ্ঞানিক মেধাকে উৎসর্গ করেছিলেন। শ্রী শাহ আরও বলেন, ভারতের মিসাইল ম্যান হিসেবে তিনি এমন এক আদর্শ হয়ে থাকবেন যিনি তরুণ প্রজন্মকে পূর্ণ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দেশের সেবা করতে সর্বদা অনুপ্রাণিত করে যাবেন। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছেন, দেশে রামসার সাইটের সংখ্যা বেড়ে 103টিতে পৌঁছেছে। চণ্ডীগড়ে সুকনা হ্রদ এবং উত্তরপ্রদেশের সহজ হ্রদকে নতুন করে রামসার সাইটের তালিকায় যুক্ত করার ফলেই এই সাফল্য। সমাজ মাধ্যমে এক বার্তায় মন্ত্রী বলেন, জলাভূমি সংরক্ষণের প্রতি ভারত তার অঙ্গীকার বজায় রেখেছে। ভারতের কুস্তিগীর বিশ্বজিৎ রামচন্দ্র মোড়ে অনূর্ধ্ব 23 বিশ্ব কুস্তি প্রতিযোগিতায় পুরুষদের 55 কেজি গ্রেকো রোমান বিভাগে রূপো পেয়ে ইতিহাস করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আয়োজিত এই প্রতিযোগিতার ফাইনালে শেষ মুহূর্তে তিনি জর্জিয়ার কোবা কারুমিদেজের কাছে 12-13 ব্যবধানে পরাজিত হন। উল্লেখ্য, অনূর্ধ্ব 23 বিশ্ব চ্যাম্পিয়নশিপে এবারই প্রথম ফাইনালে ওঠে ভারত। শেষ করার আগে সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ লাদাখে 3,350 কোটি টাকার 5টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। নতুন দিল্লিতে সদ্য সমাপ্ত জাপান এশিয়ান গেমসে অংশগ্রহণকারী ভারতীয় দলের সঙ্গে আলোচনায় মিলিত হন প্রধানমন্ত্রী। কেন্দ্র আগামী 1 নভেম্বর থেকে দেশের সমস্ত টেলিকম গ্রাহকদের জন্য কলার ইন নাম প্রদর্শন পরিষেবা বাধ্যতামূলক করেছে। খবর শেষ হল, পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা। এখন কাজের খবর। ভারতের সুপ্রিম কোর্টে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। পদের নাম জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি নন গ্যাজেটেড, শূন্যপদ 250টি। শিক্ষাগত যোগ্যতা, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ডিগ্রি এবং কম্পিউটারের টাইপিং জ্ঞান থাকতে হবে। আবেদনকারীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সসীমায় ছাড় পাবেন। বেতন লেভেল 6 অনুযায়ী বেসিক পে অনুমানিক মোট বেতন শুরু প্রায় 47,750-এর কাছাকাছি। আবেদনের সময়সীমা, অনলাইন আবেদন শুরু হয়েছিল 7 অক্টোবর 2026 থেকে। আবেদনের শেষ তারিখ 28 অক্টোবর 2026। পরীক্ষার তারিখ লিখিত পরীক্ষা, সম্ভাব্য তারিখ 20 নভেম্বর 2026। আগ্রহী প্রার্থীরা ভারতের সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট বা পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ রইল। জানিয়ে দিচ্ছি আরও একটি কাজের খবর। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলা থেকে এক বিজ্ঞপ্তিতে কিছু শূন্য পদের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। প্রার্থীদেরকে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, প্রোডাকশন, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে। বিস্তারিত তথ্য জানতে অবশ্যই রেজিস্ট্রার @NITA.ac.in

0: আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে অনুষ্ঠান নতুন আলোর দিশারি।
1: নতুন আলোর দিশারি অনুষ্ঠানে আজ আমরা আলোচনা করব কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প স্বচ্ছ ভারত অভিযান সম্পর্কে। এ বিশ্বকে বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার অঙ্গীকার। কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা একটি পংক্তি দিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, সৃষ্টির আদি লগ্নে পৃথিবী ছিল নির্মল এবং স্বচ্ছ। মানুষ যেদিন থেকে শিখল আগুনের ব্যবহার, সেদিন থেকে বায়ুমণ্ডলে বাড়তে লাগল কার্বন ডাইঅক্সাইড। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরিবেশ ক্রমশ দূষিত হয়ে ভয়াবহ আকার ধারণ করল। কুসংস্কার, অশিক্ষা, দারিদ্রতা জর্জরিত ভারতবর্ষের বেশিরভাগ মানুষ যত্রতত্র মলমূত্র ত্যাগ করে, ময়লা আবর্জনা ছড়িয়ে পরিবেশকে বিষিয়ে তোলে। তাই সরকারের তরফ থেকে বিগত 20-25 বছর ধরে চলে আসা স্বচ্ছ ভারতের প্রয়াসকে সফল করতে 2014 সালে ভারত সরকার তাকে একটি অন্য মাত্রায় নিয়ে যাওয়ার কর্মোদ্যোগ শুরু করে। 2014 সালের 2রা অক্টোবর প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত অভিযান শুরু করেন। ভারতের বিখ্যাত তারকাদের নিয়ে ওই দিন তিনি ঝাড়ু হাতে রাস্তায় নেমেছিলেন। প্রকৃতপক্ষে এই অভিযান অনেক আগে থেকেই শুরু হয়েছিল। প্রথম ইউপিএ সরকারের সময়েই তৎকালীন প্রধানমন্ত্রী নির্মল ভারতের ডাক দিয়েছিল। প্রকল্পের একদিকে যেমন ছিল রাস্তাঘাট পরিষ্কার, নর্দমা পরিষ্কার করা, গঙ্গাসহ বিভিন্ন নদ নদীতে দূষণ রোধ করা, অন্যদিকে ছিল শৌচালয় নির্মাণ করে গ্রামকে নির্মল করা। কারণ গ্রামের অধিকাংশ মানুষ খোলা মাঠে মলমূত্র ত্যাগ করে। তখন যেসব পঞ্চায়েত বা গ্রাম এই কাজে 100% সাফল্য পেত, সেই গ্রাম বা পঞ্চায়েত রাষ্ট্রপতি পুরস্কার পেত। যেমন 2007 সালে উত্তর ২৪ পরগনার ভোগালী গ্রাম বা পঞ্চায়েত রাষ্ট্রপতির কাছ থেকে নির্মল গ্রাম পুরস্কার পায়। বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতায় এসে এই প্রকল্পকেই আরও জোরদারভাবে মেলে ধরেন সকলের কাছে। তার নাম দেওয়া হয় স্বচ্ছ ভারত, আর লক্ষ্যমাত্রা ধার্য করা হয় 2019 সাল। ওই সময়ের মধ্যেই ভারতকে পুরোপুরি স্বচ্ছ করে তোলার প্রকল্প গ্রহণ করা হয়। স্বচ্ছ ভারত অভিযান প্রকল্পটির জন্য অর্থ বরাদ্দ করা হয় এবং রাজ্যগুলোকে সেই অর্থ দেওয়া হয়। এক বছর পর শহরগুলোর মধ্যে সমীক্ষা চালানো হয় এবং নম্বর দেওয়া হয়। এর ভিত্তিতে বোঝা যায় স্বচ্ছ ও নির্মলতার দিক থেকে কোন শহর কতটা এগিয়ে রয়েছে। শ্রোতা বন্ধুরা, এবারে আমরা জানব স্বচ্ছ ভারত অভিযানের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে। প্রথমত, গঙ্গা দূষণ রোধ ও গঙ্গার জল পরিষ্কারকরণ এবং অন্যান্য নদীর দূষণ রোধ, শহরের বর্জ্য যাতে নদীতে সরাসরি না পড়ে তার ব্যবস্থা করা। দ্বিতীয়ত হল শহরের খোলা নর্দমা ঢাকা দেওয়া, ময়লা আবর্জনা নিয়মিত পরিষ্কার করা এবং সেগুলো ব্যবহার করে জৈব সার তৈরি করা। তাছাড়া নর্দমা এবং রাস্তা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে কিনা তার উপর নজরদারি করা, শৌচাগার নির্মাণ করা, জল নিকাশি পরিকল্পনা, শহরের রাস্তায় 1 কোটি শৌচাগার নির্মাণ এবং 5 লক্ষ পাবলিক কমিউনিটি শৌচাগার নির্মাণ করা, গ্রামের প্রতিটি বাড়িতে শৌচাগার নির্মাণ করা এবং গ্রামের প্রথম ধাপে 2 কোটি শৌচালয় নির্মাণ করার প্রকল্প গ্রহণ করা হয়। 2015 সালের বিভিন্ন রেলস্টেশনগুলো পুনঃনির্মাণ করা হয়। 2016 সালের গুরুত্বপূর্ণ রেলস্টেশনগুলোতে বোতল মেশিন বসানো হয়। এর উদ্দেশ্য ছিল এলাকা পরিষ্কার রাখা এবং ফেলে দেওয়া বোতলের উপাদানকে পুনর্ব্যবহার করা। যাত্রীরা যাতে জলের বোতলগুলো যেখানে সেখানে না ফেলে ওই মেশিনেই ফেলে, তার জন্য কুপন দেওয়ার ব্যবস্থাও করা হয়। ওই মেশিনে খালি বোতল দিলে পাওয়া যাবে মোবাইল চার্জ করার কুপন

বা বিভিন্ন সংস্থায় কেনাকাটা করার কুপন। এই ছিল স্বচ্ছ ভারত অভিযানের বিভিন্ন কর্মসূচিগুলো। শ্রোতা বন্ধুরা, আমাদের দেশে এমন কোনো জায়গা নেই যেখানে আবর্জনা ছড়িয়ে নেই। আমাদের ভারতবর্ষের প্রতিটি শহর, প্রতিটি গ্রাম, প্রতিটি এলাকা, প্রতিটি রাস্তায় ময়লা ও আবর্জনা পরিপূর্ণ রয়েছে। সেদিক থেকে দেখতে গেলে স্বচ্ছ ভারত অভিযানের প্রয়োজনীয়তা অনেক বেশি। আমাদের গ্রামে গ্রামে শৌচালয় ব্যবস্থা না থাকার কারণে লোকেরা এখনও যত্রতত্র মল ত্যাগ করে, যার কারণে সর্বত্র ময়লা ছড়িয়ে পড়ে এবং ওই ময়লা নতুন রোগকে আমন্ত্রণ জানায়। আমাদের চারপাশের সমস্ত নদীগুলোতে জঞ্জাল, ময়লা ও আবর্জনা পরিপূর্ণ থাকে, যার ফলে জলের পরিবর্তে প্রবাহিত হয় আবর্জনা। এই বর্জ্য পদার্থগুলো নদীর উর্বরতা শক্তিকে কেড়ে নিচ্ছে। তাছাড়া মানুষ এবং অন্য পশু প্রাণীরাও ক্ষতিগ্রস্ত হয়, একই সাথে আমাদের পৃথিবীও দূষিত হয়। তাছাড়া কিছু পরোক্ষ কারণও রয়েছে, যেমন আমাদের দেশের অস্বচ্ছতার কারণে বৈদেশিক পর্যটকরাও এদেশে আসতে পছন্দ করে না, যার ফলে আমাদের দেশটি অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্বচ্ছ ভারত অভিযানের প্রকল্প পরিচালনা ও মূল্যায়নের জন্যে সর্বনিম্ন স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে। 12,000 টাকা ব্যয়ে শৌচাগার নির্মাণ, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, জনস্বাস্থ্যবিধি যথাযথ উপায়ে পালন সহ নানান পরিবেশ বান্ধব কর্মসূচির বাস্তবায়ন, মূল্যায়ন করার ব্যবস্থা গৃহীত হয়েছে। এই স্বচ্ছ ভারত অভিযানে দেশের প্রায় 30 লক্ষ সরকারি কর্মচারী এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত প্রকল্পের প্রচার অভিযানে দেশের 9 জন বিখ্যাত ব্যক্তিকে নির্বাচিত করা হয়েছে, যারা নিজের নিজের এলাকায় নিজের সুবিধে মতো জনগণের সঙ্গে যুক্ত হবে। এভাবে 9 জন বিশিষ্ট ব্যক্তি আরও 9 জন মানুষকে মনোনীত করবেন, যারা এই প্রচার কর্মসূচিতে সামিল হবে। এভাবে 9 জনের শৃঙ্খলাবোধ একসময় শাখা প্রশাখাযুক্ত বৃক্ষের মতো হয়ে দাঁড়াবে এবং সমগ্র দেশে এই অভিযানের কাজ ছড়িয়ে পড়বে। জাতির জনক মহাত্মা গান্ধী লক্ষ্য করেছিলেন, পরাধীন ভারতবর্ষের দরিদ্র মানুষের মধ্যে স্বচ্ছতা ও সচেতনতা বলে কিছুই নেই। স্বাধীনতার প্রায় 70 বছর কেটে গেলেও আমাদের দেশের মধ্যে এখনও পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি গড়ে ওঠেনি। এখনও ভারতবর্ষের কোটি কোটি মানুষের বাড়িতে শৌচাগার নেই। তাই ভারত সরকার এই কর্মসূচি নিয়েছে যে যেসব এলাকায় শৌচাগার নেই বা যাদের বাড়িতে শৌচাগার নেই, তাদের বাড়িতে বা এলাকায় শৌচাগার করিয়ে দেবার। কারণ প্রতিটি বাড়িতেই শৌচাগার না থাকলে রোগ জীবাণুর প্রাদুর্ভাব বেশি হয়ে পড়ে। তাই মানুষ যাতে শৌচাগারকে ব্যবহার করে ওর স্বাস্থ্যবিধি সম্পর্কে নিজেরা সচেতন হয়, তার জন্য দেশের প্রতিটি ব্লকে তুমুল তৎপরতা চালিয়ে এবং প্রচারাভিযানের মাধ্যমে 2019 সালের মধ্যে দেশকে স্বচ্ছ ও নির্মল করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়। পরিবেশ সুস্থ না থাকার অর্থ হল মানব সমাজের অপমৃত্যু। সুতরাং যত্রতত্র মলমূত্র ত্যাগ করার অভ্যাস দূরীকরণ, শৌচাগার নির্মাণ, যথাযথভাবে হাত ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি মনোযোগ দেওয়া, বৈজ্ঞানিক ও স্বাস্থ্যসম্মত উপায়ে পরিবেশ দূষণ সম্বন্ধে সচেতন হওয়া, জনস্বাস্থ্য বিষয়ে সচেতনতা প্রভৃতির মাধ্যমেই স্বচ্ছ ও সবুজ ভারতের ধারণার উত্তরণ সম্ভব। আমরা আশা করব অদূর ভবিষ্যতে এই প্রকল্পের দ্বারা অন্য এক ভারতের ছবি, যেখানে প্রত্যেকটি মানুষ স্বচ্ছতার ধারণায় পরবর্তী প্রজন্মের কাছে আদর্শ হয়ে থাকবে আর সফল হয়ে উঠবে স্বচ্ছ ভারত অভিযান। শ্রোতাবন্ধুরা, নতুন আলোর দিশারি অনুষ্ঠানে আজ আপনারা শুনলেন কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প স্বচ্ছ ভারত অভিযান সম্পর্কে। এখন শুনবেন একটি লোকগীতি।

আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন শ্রী শ্রী চণ্ডী থেকে পাঠ। ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি শুনবেন সকাল 6:15 শিল্পী চন্দ্রপলি রুদ্রদত্ত। সকাল 6:25 ককবরক অনুষ্ঠান হায়ংনি খোরাং। সকাল 7:05 শুনবেন প্রভাতী অনুষ্ঠান অভিজ্ঞাপন। রবি কিরণ অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রসঙ্গীত সকাল 7:45 শিল্পী প্রতিমা মল্লিক। সকাল 8:40 শুনবেন যুব বিষয়ক অনুষ্ঠান যুববাণী। সকাল 9:25 দেশবন্দনা অনুষ্ঠানে শুনবেন দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। সকাল 9:40 শুনবেন হিন্দি ছবির গান। বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান সকাল 10:30। সকাল 11:00 শুনবেন ভক্তিমূলক সঙ্গীতের বিশেষ পরিবেশনা শ্রী শ্রী চণ্ডী, ভক্তি ও আধ্যাত্মিকতার সুরে এক বিশেষ নিবেদন। বেলা 12:00 ককবরক অনুষ্ঠান লীলামণি জরা। বেলা 12:55 চাষের কথা অনুষ্ঠানে শুনবেন মটরশুঁটি চাষ। বেলা 1:05 শুনবেন আধুনিক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। দুপুর 1:40 শুনবেন লোকগীতি শিল্পী রক্তিম দাস। বিভিন্ন শিল্পী কণ্ঠে ছড়ার গান শুনবেন দুপুর 1:50। বিকেল 5:10 হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। বিকেল 5:45 শুনবেন স্বনির্ভর নারীদের সঙ্গে আলাপচারিতা ও তাদের সাফল্যের কাহিনী মানবী। সন্ধে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে দশম শ্রেণীর বাংলা গ্রামার কারক থেকে পাঠ দেবেন পেকুয়ার জলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অপাংশু দেবনাথ। সন্ধে 6:30 ঘর গৃহস্থির আসরে আপনারা শুনবেন জটিল রোগে হোমিওপ্যাথি প্রসঙ্গে কৌশিক রায়ের সাক্ষাৎকার। ঘর গৃহস্থির আসরে পরে শুনবেন লোকগীতি শিল্পী রক্তিম দাস। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান। রাত 8:05 শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী ইন্দ্রাণী সেন। রাত 8:30 আপনারা শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে আধুনিক গান। নজরুল গীতি শুনবেন রাত 9:00 শিল্পী রূপালী নন্দী দাস। রাত 9:30 শুনবেন অনুষ্ঠান গুণীজন সান্নিধ্যে। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 শুনবেন আধুনিক গান শিল্পী শুভ্রা চক্রবর্তী। শুনলেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। এখন আবহাওয়ার খবর। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। আজকে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 34.6 ডিগ্রি সেলসিয়াস এবং 24.8 ডিগ্রি সেলসিয়াস। আগামীকালের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98% এবং সর্বনিম্ন 95%। শুনলেন আবহাওয়ার খবর। আপনাদের সাথে আবার কথা হবে আগামীকাল ভোর 5:52 থেকে। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:32 হয়ে 10 সেকেন্ড। শুভরাত্রি, জয় হিন্দ।